জুলাই 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, আজ রবিবার, 14-ই আষাঢ় 1948 শকাব্দ, 20-ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 5

0: আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন অমৃতবাণী। আজ ভগ্নী নিবেদিতার রচনা থেকে পাঠ।
1: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন, পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না। কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না, দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে, তাই অনুভব করতে হবে। বিরাট একটা

0: আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর, সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি। অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে দাঁড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন ভগ্নী নিবেদিতার রচনা থেকে পাঠ। আকাশবাণী কৈলাসহর, এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: वाह, इसको कहते हैं साधक, साधना यही है
1: ये
0: उसकी।
1: है।
0: जी
1: तब मुझे उस दिन मालूम पड़ गया कि उनका फेवरेट राग खमाज है। बाद में जैसे जैसे मैं उनके साथ बजाने लगा तब मालूम पड़ा कि उनके आधे गाने तो खमाज में ही है। फिर
0: जी
1: उनके सिटिंग रूम मैरीलैंड, उसमें हारमोनियम में खमाज बजाया, पंचम दाने और एक गाना तैयार। ऐसे खमाज के सिद्ध पुरुष थे वो।
0: जी जी
1: वो पीस जो पहला पंचम दाने मुझे दिया, याद आ रही है, मेरे बांसुरी से ही गाना शुरू होता है।
0: जी
1: डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग डंग
0: क्या बात है।
1: मैं कैसे बजाया मेरा मन ही जानता।
2: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। 7টায় সুপ্রভাত, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ শুনবেন। 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত 7:45, 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ শুনবেন। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 8:30, 8:40 আধুনিক গান, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন, 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। বেলা 12:05 রয়েছে শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা, 12:30 হ্যালো অনুরোধ। 1টাতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ, 1:05

শুনবেন হ্যালো অনুরোধ, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে মহিলা মহল 1:40। দুপুর 2টোতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, আধুনিক গান 2:15। 2:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি বেলা 2:45। 3টেতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান। 6টায় ঘর গৃহস্থীর আসর। 6:40 সীমান্ত থেকে। সাতটায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। নজরুল গীতি রয়েছে রাত 8:30। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, আধুনিক গান 9:15। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 রয়েছে লোকগীতি। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

সাংবাদিকদের প্রায় সব দাবি মানার আশ্বাস মুখ্যমন্ত্রীর। চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলে উপকৃত হবে রোগীরা, মুখ্যমন্ত্রী। আইএস লবির চাপে ধামাচাপা দেওয়া কোটি কোটি টাকার দুর্নীতি। রাজ্য থেকে বন্দে ভারত চালু হবে, মুখ্যমন্ত্রী।

ভারতীয় জনতা পার্টির জেলা কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। কদমতলা কংগ্রেস থানা ঘেরাও ও পথ অবরোধ। খোয়াই জেলায় বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন ও রক্তদান শিবির। ধলাইয়ের কৃষকদের আম চাষে বছরে 12-13 লক্ষ টাকার আয়ের সম্ভাবনা। বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট চরম ভোগান্তি রোগীদের। কালাছড়া চার্জ অফিসের অধীনে সেন্সাস 2027 প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে

এর পরিদর্শনের আয়োজন চলছে। নীতিন নবীনের গড়ে প্রশান্ত কিশোর, বদলি নীতি মানছে না কৃষি তত্ত্বাবধায়ক। খোয়াই পুরাতন হলে উদ্বোধন হল উত্তরায়ণ নাট্যাঙ্গন আয়োজিত 3-দিনব্যাপী নাট্য উৎসবের। ভয়াবহ বন্যার পরিস্থিতি এখনও উদয়পুর শহরবাসীর মনে টাটকা রয়েছে। চাকমাঘাট এলাকায় 1.5 কিলোমিটার দীর্ঘ সড়ক উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয়। বিকশিত ভারত গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

সুপার ফোরের প্রথম ম্যাচেই ইকফাই এফসিতে বিধ্বস্ত ভারত রত্ন সংঘ। বিফলে গেল দেবাঙ্কনের শত রান, জয়ের হ্যাট্রিক করে কো ফাইনালে লংতরাই ভেলি। দুরন্ত জয়ে দ্বিতীয় স্থানে শান্তির বাজার মহকুমা। টাই ভেঙে দ্বিতীয় রাউন্ডে জয়িং কামিং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে এগিয়ে গেল। ড্রাগস পাচারে গোল্ডেন ট্রায়াঙ্গেলের প্রভাব, বড় চক্র ভাঙতে সময় লাগবে আইজি ইপ্পার মান্ত্রক। আনন্দনগরে ফের দুঃসাহসিক চুরি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রথম সিএএ এর ভাবনার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ক্ষোভে ফুসছে মধুপুরের বিজেপি কর্মী ও ব্যবসায়ীরা। গেরিলা রিটার্নস ডিমান্ড কমিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। মহারাজা প্রদ্যোত কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিনে টিপ্রা মথার সমাজ কল্যাণমূলক কর্মসূচি ধর্মনগরে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিবের জেলা সফর।

একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী, রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী, ই জাগৃতি ডিজিটাল ভারতের জন্য ভোক্তা ন্যায্য বিচারের নতুন পরিকল্পনা। ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের কাশ্মীর আন্দোলন ধারা 370-এর বিরোধিতা ও তার রহস্যময় মৃত্যু, এক ইতিহাসের ট্র্যাজেডিক অধ্যায়। দেবরাজ চক্রবর্তীর আয় বহির্ভূত সম্পত্তি মামলা সেল সংস্থার যোগ খতিয়ে দেখছে সিট। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় সরকার। মুখ্যমন্ত্রী, প্রশ্নপত্র ইস্যুতে মোদীকে খোলা চিঠি সিজিপির, অনশনের সপ্তম দিনে আন্দোলন আরও তীব্র। ত্রিপুরার মাতৃত্ব ও শিশু স্বাস্থ্য পরিষেবা জোরদারে একাধিক নতুন উদ্যোগের প্রস্তাব কেন্দ্রের। বাইখোরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট, চরম ভোগান্তি রোগী ও পরিজনদের। শ্যামাপ্রসাদ মুখার্জির ভাবনাকেই বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী মোদী। মুখ্যমন্ত্রী, এবারে আবহাওয়া ও কৃষি পরামর্শ। আজ সকাল 8:30 পর্যন্ত প্রধানত মেঘাচ্ছন্ন এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা

যথাক্রমে 33 থেকে 34 এবং 24 থেকে 25 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 6 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 60% হতে পারে।

উত্তর ত্রিপুরা ধলাই, গোমতি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় এক দুই জায়গায় ভারী 70 থেকে 110 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজ্যের জেলাগুলির এক দুই জায়গায় বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে। এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এর ফলে সামগ্রিকভাবে কৃষিকাজে প্রভাবের সম্ভাবনা কম। বিগত দিনগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় কোনো কোনো জমিতে কিছুটা ময়েশ্চার এর চাহিদা রয়েছে। এই অবস্থায় এইসব জমিতে বৃষ্টিপাতের ফলে জল সেচের প্রয়োজন নাও হতে পারে। তবে নিচু জমিতে বা বন্যা প্রবল এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সাময়িক জলবদ্ধতার সৃষ্টি হতে পারে। এইসব জমিতে জলবদ্ধতা এড়ানোর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কলা, লেবু জাতীয় ফল, পেঁপে ইত্যাদি লতানো শাক সবজি এবং কচু ফলের গাছগুলি দমকা হাওয়া বা ভারী বৃষ্টিতে মাটিতে হেলে পড়তে পারে। তা আটকাতে আলাদা করে ঠেস দেওয়ার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত ফলের গাছ ফল রয়েছে সেখানে ঠেস দেওয়ার পাশাপাশি যদি সম্ভব হয় জল দিয়ে ঢেকে দিয়ে জাল দিয়ে আটকে দিতে হবে। এটি ফল রক্ষার করার অতিরিক্ত সুরক্ষার কাজ করবে। আদায় গোড়া পচা রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নিতে হবে। গত সপ্তাহে বৃষ্টিপাতের পরিমাণ বিগত সপ্তাহগুলির তুলনায় কিছুটা কম হওয়ায় ধানের জমিতে জলস্তরের প্রয়োজনের তুলনায় কিছুটা কম থাকতে পারে। যেসব জমিতে ধানে পাশকাঠি এসেছে সেখানে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 সেন্টিমিটার জলস্তর ধরে রাখতে হবে এবং পর্যায়ক্রমে সর্বোচ্চ 5 কাঠি বের হওয়া পর্যন্ত তা 5 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে যেতে হবে। বিগত দিনের আর্দ্রতা ও বৃষ্টিপাতের কারণে মরিচের মধ্যে ফল পচা রোগের লক্ষণ দেখা দিতে পারে। এর জন্য অবশ্যই ব্যবস্থা নিয়ে রাখা প্রয়োজন। আম সংরক্ষণের সময় হয়ে গেছে। আমের বোটার ডাটা লেগে অনেক সময় আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আম প্রায় 1 সেন্টিমিটার বোটা সংগ্রহ করতে হবে। আমের সমগুণ বজায় রাখতে সংগৃহীত আম 2 মিলিলিটার প্রতি জলের দ্রবণের সঙ্গে ইথরেল কিছু পরিমাণ মিশিয়ে শোধন করে নিতে হবে। বৃষ্টিপাতের ফলে পুকুরে এখন যথেষ্ট পরিমাণ জল রয়েছে। নতুন চারা পোনা সংগ্রহ করে মাছ চাষ শুরু করতে হবে। চারা পোনা ছাড়ার আগে পুকুরের জল খানিকটা শোধন করে নিতে হবে। তাছাড়া পুকুরের চারধারে বাঁধ শক্ত আর উঁচু করে দিতে হবে। বন্যাপ্রবণ নিচু জমির পুকুরের চারদিকে বাঁধের উপর শক্ত করে জল বেঁধে দেওয়া যেতে পারে।

আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং কৃষি পরামর্শ শুনলেন। সুপ্রভাত, অনুষ্ঠান এখানেই শেষ করছি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা।

অমর পালের কণ্ঠে শুনলেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন সরকার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। ফিফা বিশ্বকাপ ফুটবল চলাকালীন গোটা মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র তাপপ্রবাহ অনুভূত হচ্ছে। নিউ ইয়র্ক ও ওয়াশিংটন সহ বিভিন্ন বড় শহরে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমির অত্যাধুনিক আউটসোর্স সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেছেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের পাশাপাশি বিশ্বের প্রযুক্তি ক্ষেত্রের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এই উপলক্ষে এক বিশাল জনসভায় প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন এই উদ্যোগটি ভারতের বৈদ্যুতিন বিপ্লবের পরবর্তী ধাপ, যে বিপ্লব ইতোমধ্যেই ভারতকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত করেছে। তিনি আশা করেন এই যুগান্তকারী প্রকল্পের মাধ্যমে সানন্দ আন্তর্জাতিক ক্ষেত্রে একটি উদীয়মান সেমিকন্ডাক্টর ক্লাস্টার হিসেবে আত্মপ্রকাশ করবে। তিনি আরো বলেন ভারত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনের জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে। একে বিকশিত ভারতের রূপরেখা এবং মেক ইন ইন্ডিয়া কর্মসূচির দ্বিতীয় পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তিনি।
1: 5 সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো সেমিকন্ডাক্টর হাব বানায়েঙ্গে। হাম ডিজাইন ইন ইন্ডিয়া, मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमीकंडक्टर पावर प्लांट में भी चीफ

0: जिनका कमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है।
1: প্রধানমন্ত্রী গতকাল রাজস্থানে 1,05,000 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া সংঘাতের ফলে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জ্বালানি সংকট তৈরি হয়েছিল, তবে সময়োপযোগী সিদ্ধান্ত, যথাযথ কূটনীতি এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে ভারত সফলভাবে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেছে। যখন অনেক দেশ জ্বালানি সংকটের সমস্যার সম্মুখীন, তখন ভারত পরিস্থিতি সঠিকভাবে মূল্যায়ন করে কার্যকর কৌশল গ্রহণ করেছে এবং নিজস্ব কূটনীতি প্রয়োগের মাধ্যমে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছে।
0: हमने संकट शुरू होते ही रिफाइनरी के सामर्थ्य पर फोकस किया, औद्योगिक काम के लिए जो गैस बनती थी उसकी जगह रिफाइनरीज को रसोई गैस एलपीजी बनाने के लिए कहा गया और 7 दिनों के भीतर भीतर एलपीजी के उत्पादन में बढ़ोतरी हुई। पहले जो 35,000 मैट्रिक टन एलपीजी का उत्पादन देश में होता था, संकट के दौरान वो 54,000 मैट्रिक टन बढ़ गया।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অস্ট্রেলিয়া সফরের প্রাক্কালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ ভারতকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হিসেবে অভিহিত করেছেন। উল্লেখ্য, আগামী বুধবার থেকে 10 জুলাই পর্যন্ত শ্রী মোদী সেদেশ সফর করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম এবং দ্রুত বৃদ্ধির অর্থনীতি হিসেবে ভারত অস্ট্রেলিয়ার কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার হয়ে উঠেছে। অ্যালবানিজ বলেন, দুদেশের সম্পর্ক সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে এবং গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগ দ্বারা তা সুদৃঢ় হয়েছে। তিনি বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, নিরাপত্তা ও প্রযুক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই সুফল বয়ে আনছে। এই অংশীদারিত্ব ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বজায় রাখতে সাহায্য করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই 3 দেশ সফরে রওনা হবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, আগামী 20 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সংসদের বাদল অধিবেশনের সরকারি প্রস্তাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন দিয়েছেন। এই অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অর্থপূর্ণ বিতর্ক, আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। এই দেশগুলি সফরের সময় ডক্টর জয়শঙ্কর সংশ্লিষ্ট দেশের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য হল সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি করা। সরকার পেঁয়াজের সংগ্রহমূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুদ গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার প্রাপ্ত পরামর্শগুলি তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। শ্রী পুরি আরও উল্লেখ করেন, ভারতে ইথানল মিশ্রণের ধারণাটি প্রথম কংগ্রেস নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের আমলেই শুরু হয়েছিল। 2006 থেকে 2008 সাল পর্যন্ত ব্রাজিলে ভারতের রাষ্ট্রদূত হিসেবে তার কার্যকালের কথা স্মরণ করে তিনি বলেন, তখন 10টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 5% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সে সময় মাত্র 1.4% মিশ্রণ অর্জন করা সম্ভব হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমিপূজন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেবার কথা। ভারী এবং অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলা। আজ মুম্বাইয়ে আরও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসুম ভবন। শহর এবং

শহরতলির বিস্তীর্ণ অঞ্চলের রাস্তাঘাট জলমগ্ন। শহরের কোনো কোনো জায়গায় রেললাইন ডুবে যাওয়ায় লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল জুড়ে তীব্র দাবদাহ বয়ে যাচ্ছে, এর ফলে বিদ্যুৎ গ্রিডগুলির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে এবং ফিফা বিশ্বকাপ ম্যাচের প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটছে। হিট ইন্ডেক্স বা অনুভূত তাপমাত্রা 46 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। চরম তাপমাত্রার মোকাবিলায় নিউ ইয়র্ক শত শত সরকারি ভবনকে কুলিং সেন্টার বা শীতলীকরণ কেন্দ্রে রূপান্তরিত করেছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে যে বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় হিট ইন্ডেক্স বোস্টনে 41 ডিগ্রি, ফিলাডেলফিয়ায় 44 ডিগ্রি এবং ওয়াশিংটনে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মুখোমুখি হবে। গতরাতে প্রি কোয়ার্টার ফাইনালে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। খেলা 70 মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের পক্ষে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। অন্য প্রি কোয়ার্টার ফাইনালে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। এদিকে আজ রাতে প্রি কোয়ার্টার ফাইনালে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। ওল্ড ট্র্যাফোর্ডে গতকাল 5 ম্যাচে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে ভারতকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে ভারত 7 উইকেটে করে 190 রান। জবাবে ইংল্যান্ড 1 ওভার বাকি থাকতেই 6 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। এর ফলে সিরিজে ইংল্যান্ড 1-0 এগিয়ে গেল। উইম্বলডন টেনিসে মহিলাদের সিঙ্গলসে দুটি বড় অঘটন। দ্বিতীয় বাছাই কাজাকস্তানের এলিনা রাইবাকিনাকে হারিয়ে শেষ 16-এ পৌঁছেছেন বেলজিয়ামের এলিস মের্টেন্স। অন্য ম্যাচে তৃতীয় বাছাই পোল্যান্ডের ইগা সুয়াটেক ফিলিপিন্সের আলেকজান্দ্রা ইয়ালার কাছে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। মহিলাদের সিঙ্গলসে আজ শেষ 16-র ম্যাচে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা মুখোমুখি হবেন জাপানের নাওমি ওসাকার। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সেমিকন্ডাক্টর মিশনের ব্যাপারে দেশ বিদেশে প্রচুর আগ্রহ তৈরি হয়েছে। তিনি গতকাল গুজরাটের সানন্দে সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্ট কেন্দ্রটির উদ্বোধন করেন। আগামী 20 জুলাই থেকে সংসদের বাদল অধিবেশন শুরু হতে চলেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে চলতি মাসের 10 তারিখ পর্যন্ত কাতার, বাহরিন, কুয়েত ও ওমান সফরে যাবেন। বিশ্বকাপ ফুটবলের রাউন্ড 32 পর্বে ফ্রান্স প্যারাগুয়েকে ও মরক্কো কানাডাকে পরাস্ত করে কোয়ার্টার ফাইনালে উঠেছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি মনীষা কর্মকার। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে প্রথম মেমু ট্রেন পরিষেবা আগরতলা থেকে শুরু করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে আগরতলা থেকে করিমগঞ্জ পর্যন্ত মেমু ট্রেনের যাত্রা সূচনা করেন। আগামীকাল থেকে রবিবার বাদে প্রতিদিন এই ট্রেন নিয়মিত চলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নত হচ্ছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে আগরতলা থেকে জম্মু, পুরী ও গয়ার মধ্যে সরাসরি ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের প্রস্তাব রাখা হয়েছে। এছাড়া অমৃত ভারত যোজনায় ধর্মনগর, কুমারঘাট ও উদয়পুর রেল স্টেশনে আধুনিকীকরণের কাজ চলছে। এর জন্য রেল মন্ত্রক 96.60 কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আসামের চন্দ্রনাথপুর স্টেশন থেকে সাব্রুম পর্যন্ত রেল লাইন ডাবল করার সার্ভের কাজ সম্পন্ন হয়েছে, ডিপিআরও চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের বালোট্রায় প্রায় 1,06,000 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী বালোট্রার পাঁচপাদরায় ভারতের প্রথম গ্রিনফিল্ড সমন্বিত শোধনাগার কাম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন, যা দেশের জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতে একটি যুগান্তকারী সাফল্য। এছাড়া তিনি রাজস্থান সরকারের বিভিন্ন বিভাগে নিয়োগপ্রাপ্ত প্রায় 54,000 যুবকের হাতে গতকাল নিয়োগপত্র তুলে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল গুজরাটের সানন্দে সিজি সেমিয়ের অত্যাধুনিক আউটসোর্সড সেমিকন্ডাক্টর অ্যাসেম্বলি এবং টেস্ট প্ল্যান্টের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাওয়েল, পাশাপাশি বিশ্বব্যাপী প্রযুক্তি নেতৃবৃন্দ। পশ্চিম ত্রিপুরা সংসদীয় এলাকা PMGSY প্রকল্পে 56টি গ্রামীণ সড়ক প্রকল্পে চলতি অর্থবছরের জন্য

96 কোটি 73 লক্ষ টাকার মঞ্জুরি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান, পশ্চিম ত্রিপুরা লোকসভা সদস্য বিপ্লব কুমার দেবকে এক চিঠিতে এই মঞ্জুরির কথা জানিয়েছেন। এতে প্রায় 75 কিলোমিটার দৈর্ঘ্য সড়ক নির্মাণ করা হবে। এই সড়ক নির্মাণের মঞ্জুরি দেওয়ায় সাংসদ বিপ্লব কুমার দেব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন, কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানান, এই প্রকল্পের সফল বাস্তবায়নের মাধ্যমে 56টি গ্রাম সব ঋতুতে চলাচল উপযোগী সড়ক যোগাযোগের সুবিধা পাবে। প্রধানমন্ত্রী আন্তরিক দৃষ্টির ফলে ত্রিপুরার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি ক্ষেত্রে ডাবল ইঞ্জিন সরকারের বিকাশ ধারায় এই সুফল মিলছে বলে তিনি উল্লেখ করেন। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, নির্বাচন কমিশনের প্রতিটি কর্মসূচি ভারতের সংবিধান, নির্বাচন সংক্রান্ত আইন এবং সময়ে সময়ে জারি করা লিখিত নির্দেশিকার ভিত্তিতে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়। ভারতের নির্বাচন কমিশন ও যোগাযোগ কর্মকর্তাদের সঙ্গে দ্বিতীয় একদিনের সম্মেলনে তিনি একথা বলেন। সম্মেলনে 16টি রাজ্যের 260 জন মিডিয়া ও যোগাযোগ কর্মকর্তা অংশগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, নেশার সামগ্রীর পাচার রুখতে রাজ্যে প্রবেশের মুখে স্ক্যানার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। আগরতলা রেলস্টেশনে একই দিনে দুবার প্রচুর পরিমাণে নেশাদ্রব্য উদ্ধারের ঘটনায় সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে গতকাল মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যকে করিডোর বানিয়ে নেশাদ্রব্য বাংলাদেশে পাঠানো হচ্ছে, তাই রাজ্য সরকার আন্তঃরাজ্য সীমান্তে স্ক্যানার মেশিন বসানোর চিন্তা করছে। তিনি আরও জানান, নেশার মামলায় জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজ্য। নেশা পাচারের মামলায় অপরাধী কাউকে ছাড়া হচ্ছে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতার, বাহরাইন, কুয়েত এবং ওমানে সরকারি সফর শুরু করবেন। এ মাসের 10 তারিখ পর্যন্ত এই সফরে বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের উপর জোর দেওয়া হবে এবং আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক স্বার্থের বিষয়ে মত বিনিময় করা হবে। ফিফা বিশ্বকাপের ফুটবলের রাউন্ড অফ 16-এর 2টি ম্যাচে জয়লাভ করেছে মরক্কো এবং ফ্রান্স কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে। প্রথম ম্যাচে কানাডাকে 3-0 গোলের ব্যবধানে হারিয়ে জয় তুলে নেয় মরক্কো। অন্য ম্যাচে প্যারাগুয়েকে 1-0 গোলে পরাজিত করে শেষ 8-এ পৌঁছে গেছে ফ্রান্স। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যের 6টি জেলা উত্তর ত্রিপুরা, ধলাই, গোমতী, পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা ও দক্ষিণ ত্রিপুরা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 3.8 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রির কাছাকাছি, আবহাওয়া থাকবে আর্দ্রতাপূর্ণ। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টা বেজে 55 মিনিটে।

রিফাইনারি তাই পেট্রোকেমিক্যাল তাংবুতাং হাকত নিবুখাক ইয়াফারখা মন্ত্রীবক্র কক নারক মাও শাখা ও তাংবুতাং সেব বাই রাজস্থানী স্নামখর রাংবক সিংমুং তাই সামুং মান ঠগ্রুমুঙ্গ কতাল সেব ফিয়ক জাগান মন্ত্রীবক্র নরেন্দ্র মোদী খানা নিশিমি নখা সালদক নিবাগী ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া তাই নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্গান বুহার নাইকুনি সালকা বেদেক নি তাংরা রুদ্রেন্দ্র তেন্ডন সাকা জুলাই তালনি দক নিশিমি চার সালমেরই মন্ত্রীবক্রক ইন্দোনেশিয়া বেড়াইমাও থাঙ্গান বেড়াইমা জরা মন্ত্রীবক্রক প্রেসিডেন্ট প্রভু সুবিয়ন্তু বাই খাক নৈনি ককলাম সালাইয়ান তাই জাকার্তাও ভারতনি তংনাই রক বাই সানজাও পান্ডা ও মানজাগান জুলাই নিতাল নি সাল চার নিশিমি জুলাই তাল নি চার নিশিমি সি সালমারি ও মন্ত্রীবক্রক অস্ট্রেলিয়াও বেড়াইমাও টঙ্গান বারো অস্ট্রেলিয়ানি মন্ত্রীবক্রক বাই জুদা জুদা নাংকুকমা বাবাইয়া ককলাম সালাইয়ান তাই ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরাম ও মানজাক না কক নাঙ্গু বেড়াইমা পাইথাকু মন্ত্রীবক্রক সি সাই সিসা সালমারি সি তাই সি সা সালমারি নিউজিল্যান্ডও বেড়াইমাও থাঙ্গান বুহা মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি নিশিমি হাকত সাসে কাতার বাহরাইন কুয়েত তাই উমান হাফাংনি অঙ্গী বেড়াইমুঙ্গ তেঙ্গান ও তালনি সালসি সালমারি জরানি বিনে ও বেড়াইমুং সালথাং হাকতরনি বুহা মন্ত্রী তাই আবো বাই বাক্সা কতর ও জারক বাই মালাইমা ও আমসাইনি বেবাক হামখাইনাতে কক বিতি কক্লাম সালাইন উমান বেড়াইমা উল সালসি থাম জুলাইও নিউ ইয়র্ক থাঙ্গান আরও জাতিসংঘনি নাইমথাং নাইমথানি পান্ডাও মানজাকানি কক নঙ্গু আপনি উলা মোসাং জয়শঙ্কর সালসি ব্রী তাই সালসি বা জুলাইও ব্রাসেলস ফিল থাম ভারত ইউরোপ মথা বানিয়া তাই তাংসেপ মথানি পান্ডাও মানজাগান তাই ইউরোপনি ইউনিয়ন তাই বেলজিয়ামনি বুহাতি নতুই মন্ত্রী তাই আদং সংবাই কক্লাম সালাইয়ান সালসি সালকা আরি রেলওয়ে সালসি সালকা হাস্তিরকনি বিসিঙ্গ অবন পুইলা মেমু ট্রেন সেপসাপ মিয়া আগরতলানি সিমি সেংরেখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক শাহ আগরতলা রেল স্টেশন বানানারি আগরতলানি সিমি করিমগঞ্জর মেমো ট্রেন ন সেংরেখা ও ট্রেন ককটি সালন কারি বিষ্কাংটাং সাল ডক সালমারিনি সিমি চয়াউই চলিবান পান্ডব মন্ত্রী অক্রা শাখা হাস্তে রেল থাংলাইসনে সেপসাপ ডাক্তিন চাসাউই টঙ্গু আসামনি চন্দ্রনাথপুরনি সিমি সাবলুম জরা রেল লাইন ডাবল লাইন খাইনা বাকি সার্বিনী সামুং পাই রেজাখা সরাই সরাইকে প্রজেক্ট রিপোর্ট রেজাখা ইয়ং জিরানিয়ানি সিমি বুজং নগর জরা কাইসি ব্রি কিলোমিটার কটা রেল লাইন সামনানি সার্বিনী সামুং চলুই টঙ্গো বর্ষাখা হাস্তে হাফাংনি বেখাকে আগরতলা নিসিমি জম্মু পুরী তাই গয়ানি বিসিঙ্গ দাদাক সিদাক রেল চলিনানি বাকি রেল নাইকুং কয়মুং বলাই রহর জাখা অমৃত ভারত যোজনানি ধর্মনগর কুমারঘাট তাই উদয়পুর রেল স্টেশন কতালকে সামনানি সামুং চলুই টঙ্গো অবনি বাকি রেল নাইকুং খক চুকুচি দক রেজাক দকচি রাসাই রাংনি গসিমুং রেজাখা পান্ডব মানজাখা রেকামু মন্ত্রী সুশান্ত চৌধুরী এমপি রাজীব ভট্টাচার্য এমএলএ মিনারানী সরকার লামদিং ডিভিশনে ডিআরএম সমীর লোহানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমানী নাহার মুংতাই বসং হামজাক মুনে ওয়ানসুক মুং তুইমিয়া আগতলা টাউন হল প্রদেশ বিজেপি যুব মোর্চানি চেতন বাই সেরেনাই রঙনি ককমা লমিং পান্ডা সংসাজাকা ও পান্ডা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়নি লাংমানি ওয়ানসুক মুং তুই শুক্রবুই ককনারেখা মন্ত্রী অক্রা পান্ডা কুবুনি বিসিং ককনারেখা এমপি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপি কাসকো অভিষেক দেবরাই যুব মোর্চানি কাসকো সুশান্ত দেব আকসং হয়ংকাপ ফুটবলনি রাউন্ড অফ সিক্সটিননি থমুং কাইনিও মরক্কো তাই ফ্রান্স কোয়ার্টার ফাইনালও কাসানাই অংশুকা পুইলা থমুঙ্গ মরক্কো গোল কাইথাম বুকজানি ফেরবাই কানাডানো মেচেনখা তাই কাইসা থমুঙ্গ ফ্রান্স গোল কাইসা বুকজানি ফেরবাই পেরাগোন মেচেনখা নবরতিবারনি সেকাংবারিয়া ককমুঙ্গ সাজাখা তিনি নখা চুমুই কবলজাক টঙ্গানো ফেরাঙ্কগুই বাতি ফাইমানো ফিয়া হাস্তেনি হাংকর কাইদক সালসি ধলাই গুমতি সালথাং সিপাহী জলাতাই সালগ্রা হাংকর আমচাইও ফেরাঙ্কগুই মজমক বাং বাতি ফাইমানো মিয়া ফুংনি সিমি আগরতলাতাই আবনি গানা গিনি আমচাইও তাবু জরা ওয়াটি ফাইকার থাম দশমিক চার মিলিমিটার তিনি সাকানি তুমারি থামচি দক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টঙ্গানে তিনি ফুঙ্গ খামানি তুমারি টংখা নৈচি দক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস কক তুমা পরিমুং তাবু জরাতে অরণ্য পাইখা উলনি কক বরক বাই কক তুমা আওয়াই এঙ্গানে হরনি দামসনি তামুই সতি ব্রিজি বাও

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শুরু হলো রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। শিল্পী

রবীন্দ্রসঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন নবনীতা সেন। আকাশবাণী কৈলাসহর, একটু পরে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ।

Freddy, la que hay, joder.

নজরুল গীতি, শিল্পী ফেরুজা বেগম। তিনটে দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন, 3:10 মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে, 6টায় গড় গৃহস্থির আসরে শুনবেন রবিবারের 8টায়, 6:40 সীমান্ত থেকে। ICC মহিলা ক্রিকেট T20 বিশ্বকাপের চূড়ান্ত ফাইনাল পর্যায়ের ম্যাচ আজ 6:30 থেকে। ধারা বিবরণী শুনতে পাবেন, শুনতে পাওয়া যাবে আমাদের নিউজ অন এআইআর অ্যাপে। সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আগরতলা কেন্দ্রের ককপরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। 8:05 শুনবেন খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান নজরুলগীতি। 8:30 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 আধুনিক গান, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, লোকগীতি শুনবেন 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশেষ সংবাদ, 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। সঙ্গে থাকছে আবহাওয়া বার্তা, আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি রাত 10:35। শ্রোতাবন্ধুরে শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান মেলায় এবারে শুনবেন চট্টসোনামণিদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা।

0: করছি আজকে শিশু মেলা। বন্ধুরা সবাই ভালো আছো তো?
1: হ্যাঁ ভালো আছি।
0: আমরা প্রথমে আজকে তোমাদের থেকে কয়েকটা সমবেত আবৃত্তি শুনবো, শোনাবে তো?
1: হ্যাঁ।

শেষে ম্যালেরিয়ায় ধরলে আমার একেবারে ঠেসে। মশা দেশান্তরি করলে আমার কৃষ্ণগড়ের মশা, কৃষ্ণগড়ের মশার সাথে তুলনা কার চালায়। বাঘের গায়ে বসলে মশা বাঘ বলে সে পালায়। জাপানিরা ভাগলো কেন খবরটা কি রাখেন, কৃষ্ণগড়ের মশার মামা ভীম ফলেতে থাকেন। কাজী নজরুল ইসলামের লিচু চোর, বাবুদের ডাল পুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলেন।

ফুল, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখিয়ে ভিতরে শেয়াল, আরে দেখ শেয়াল কোথা, ডেলোটা দাঁড়িয়ে হোতা, দেখে যেই আটকে ওটা, কুকুরও চললে ছোটা, আমি কই কাম্মা কাবার, কুকুরেই গর্বে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফুকুল গড়ে ঢুকে গিয়ে বসলেন ঘরে, যেন প্রাণ আসলো ধরে, যাবো ফের কানমলি ভাই, চুলিতে আর যদি যাই, তবে মোর নাম মিছা, কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যাইলে ভোলা, মারিলই বিচ্ছি গোলা, কি বলিস ফের হাফ।

0: ঠোঁটেরে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে।
1: কোন ভাষা মরমে বসে আকুল করে তোলে প্রাণ, কোথায় গেলে শুনতে পাবো বাউল সুরে মধুর গান, চণ্ডী দাসের রামপ্রসাদে কণ্ঠ কোথায় বাজে রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে। কোন দেশের দুর্দশায় মোরা সবার অধিক পাইরে দূর, কোন দেশের গৌরবের কথায় বেড়ে উঠে মোদের বুক, নির্পিতৃ পিতামহের চরণধুলি কোথায় রে, সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে।
2: সমবেত আবৃত্তি শুনলাম আমরা, এবার সৃষ্টি দিদির কাছে একটা গান শুনবো।

0: আমি ভবানীপ্রসাদ মজুমদার একটা কবিতা বলবো।
1: ঠিক আছে বলো।
0: তিন দিন তিন রাত গালি ঠেসি পান, গান জোর গেছিল চেঙ্গিস খান, তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে গেছিলেন আলাউদ্দিন, টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল ইউএন সাং, সারেগামা পাধানিসা হারমোনিয়াম, মমতাজ বেগুনে ছড়েছিল ঘাম, বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল, যাতে নিয়ে সতেরোশো করতাল খোল, জল সাথে ছিল আর মজার জিনিস, সব নাকি লিখে গেল ম্যাগাজিনিস।
1: উদিতি আজকে কি শোনাবে?
2: রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি।
1: শোনাও।
2: আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটো পুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো, তুমি ডাকো খোকা কোথায় রে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে।

0: যখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুর বেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়ার পর, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। যখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধে বেলায় প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুক করে মা পড়বো ভুয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছেলে কথা, আমি বলবো বলবো না সে কথা।
1: ভালোই লেগেছে শুনতে, ও দিদির সাথে ঋষিতাও বলল। আচ্ছা শুভধারা, স্বামীজিকে তোমার কেমন লাগে?
2: খুব ভালো লাগে, তিনি আমাদের জন্য একজন আদর্শ মহাপুরুষ।
1: আচ্ছা স্বামীজির কিছু একটা শোনাও তো দেখি।
2: আমি স্বামীজির স্বদেশ মন্ত্রটা শোনাচ্ছি। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ স্বর্গ ত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখের নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে, ভুলিও না তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত, ভুলিও না তোমার সমাজ সেই বিরাট মহামায়ার ছায়া মাত্র, ভুলিও না নীচ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি মেথর তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী ব্রাহ্মণ ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই, তুমিও কোটিমাত্র বস্তাবৃত হইয়া সদর্পে ডাকিয়া বলো ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেব দেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা আমার যৌবনের উপবন আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আর বলো দিন রাত, হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো আমায় মানুষ করো। ঋতুরাজ, স্বামীজিকে তোমার কেমন লাগে?
1: আমার খুব ভালো লাগে, তাই আমি আজকে এ কথাটাই বন্ধুদেরকে বলবো। অন্ধকারে ডুবতে থাকা মানব জাতির মুক্তি সাধনের উদ্দেশ্যে যুগকে অতিক্রম করে কালকে অতিক্রম করে যে যুগ পুরুষ ভারতবর্ষের মাটিতে তার পদধূলি দিয়েছেন, সেই বুদ্ধ হৃদয় মহামানব হলেন স্বামী বিবেকানন্দ। 1863 খ্রিস্টাব্দে কলকাতার সিমলার দত্ত পরিবারে এই কর্মযোগী ভূমিষ্ঠ হন। তার পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, ডাকনাম বিলে বা বীরেশ্বর। মেট্রোপলিটন ইনস্টিটিউশনের এই মেধাবী ছাত্রীর সঙ্গীত খেলাধুলা ও শরীরচর্চার প্রতি ছিল গভীর নিষ্ঠা। বিএ পাশ করেন বর্তমানে স্কটিশ চার্চ কলেজ থেকে। প্রথম জীবনে তিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না, পরবর্তী সময়ে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসার ফলে ঈশ্বরের প্রতি তার বিশ্বাস জন্মে। স্বামীজির জীবন উপলব্ধি এবং সবার উপর কুসংস্কার ও অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত পরাধীন ভারতবর্ষে তার কর্মসাধনা আমাকে তার প্রতি শ্রদ্ধাবনত করে। মাতৃজাতির প্রতি শ্রদ্ধা, সমাজের দুঃখপীড়িত মানুষের প্রতি ভালোবাসা দরদ সর্বোপরি তার স্বদেশ প্রেম আমাকে তার প্রতি বারবার চুম্বকের মতো আকর্ষিত করেছে। নারী শিক্ষার প্রসারের কথা স্বামীজি বারে বারে বলেছেন, এক পক্ষে পক্ষী উড়িতে পারে না, আপামর মানুষকে জাগাতে হলে আগে মেয়েদের তুলতে হবে।

নারী শিক্ষার প্রসারের কথা স্বামীজি বারে বারে বলেছেন, এক পক্ষে পক্ষী উড়িতে পারে না। আপামর মানুষকে জাগাতে হলে আগে মেয়েদের তুলতে হবে। তিনি বিশ্বাস করতেন, জননীরা শিক্ষিত হলেই সন্তানেরা তাদের দেশের মুখ উজ্জ্বল করতে পারে। যথার্থ শিক্ষা পেলে মেয়েরাও জগতের আদর্শ নারী হয়ে উঠতে পারবে। এ দেশের মেয়েদের জ্ঞানের প্রসার ঘটানোর জন্য ভগিনী নিবেদিতাকে স্বামীজি বিশেষভাবে অনুপ্রাণিত করেন। তিনি বলতেন, সকল শিক্ষা প্রণালীর লক্ষ্য হওয়া উচিত মানুষ তৈরি করা। এই মানুষ হওয়ার লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যেই স্বামীজির সমগ্র জীবন গভীরভাবে অনুভব করতে চাই। এই যুগশ্রেষ্ঠ এক নতুন ভারতের স্বপ্ন দেখেছেন। নতুন ভারতকে আহ্বান করে তার অমর ভাষায় তিনি বলেছিলেন, নতুন ভারত বেরুক, বেরুক লাঙ্গল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালি মুচিমেথরের ঝুপড়ির মধ্য হতে, বেরুক মুদির দোকান থেকে, ভুনাওয়ালার উনুনের পাশ থেকে, বেরুক কারখানা থেকে, হাট থেকে, বাজার থেকে, বেরুক ঝোপ জঙ্গল পাহাড় পর্বত থেকে। এই নতুন ভারতের ভীতি রচনা করতে, সমাজের নিচুতলার মানুষকে পাদপ্রদীপের আলোয় পৌঁছে দিতে স্বামীজির অক্লান্ত চেষ্টা কোনো মূল্যেই কোনোদিন নির্ধারণ করা যাবে না। স্বামীজির দেশ ও দেশবাসীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও মমত্ববোধ আমাকে গভীরভাবে নাড়া দেয়। প্রকৃত দেবত্বের শিক্ষাই এই মহাপুরুষকে মানবপ্রেমিক করেছে। সেই শিক্ষার কথা তিনি সবসময় বলতেন, যে শিক্ষায় প্রকৃত মানুষ গড়া যায়। তার কর্মময় জীবন জুড়ে আছে সেবা ধর্ম। তাই তিনি যে রামকৃষ্ণ মিশন তৈরি করলেন, সেখানেও তিনি সাধুদের সেবা ধর্মে আত্মনিয়োগ করতে বলে গেলেন। তাদেরকে বললেন, জপ ধ্যান আর মানুষের সেবায় কোনো তফাত নেই। স্বামীজি তার এক শিষ্যকে বলেছিলেন, তুই যদি নিজের মুক্তি চাস তবে নরকে যাবি, আর অন্যের মুক্তির জন্য চেষ্টা করতে গিয়ে নিজের মুক্তির কথা সম্পূর্ণ ভুলেও যাস তবুও তোর মুক্তি হবে। এই সেবার মধ্য দিয়ে আমাদের অহংকার ও স্বার্থপরতা দূর করে প্রকৃত মানুষ হয়ে ওঠার বীজ মন্ত্র তিনি দিয়ে গেছেন। আমি যেন 1893 সালের চিকাগো ধর্ম মহাসভায় উপস্থিত এক উজ্জ্বল নক্ষত্রকে সবসময় দেখতে পাই, যিনি প্রথম সম্বোধনেই মুগ্ধ করেছিলেন আমেরিকাবাসীদের। উদাত্ত কণ্ঠে যিনি বলেছিলেন, হে আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনীবৃন্দ, তার শাশ্বত সেই আহ্বানে সভাগৃহ করতালিতে মুখরিত হয়ে গিয়েছিল। তার স্বদেশ মন্ত্র প্রতিনিয়ত আমার জীবনকে নিয়ন্ত্রিত করে। তিনি বলেছিলেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই, বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী আমার ভাই। শুধু আমার নয়, আদর্শ হিসাবে তিনি আপামর মানুষের হৃদয় মন্দিরে অনন্তকাল ধরে পূজিত হবেন। মৃত্যুঞ্জয় সন্ন্যাসী তিনি আমাদের চিরস্মরণীয়। অনুষ্কা দিদির কাছে এখন আমরা স্বামী বিবেকানন্দের গান শুনবো।

স্বামী বিবেকানন্দকে সবাই পড়ব জানব। বন্ধুরা, 1425 বঙ্গাব্দ শেষ হয়ে নতুন বছর 1426 আসছে। নতুন বছর সবার জন্য খুব ভালো হোক। তাহলে আজ আসি

শুনলেন ছোট সোনামুদের জন্য প্রচারিত অনুষ্ঠান শিশু মেলা। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হল আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে লাইভ ফোন ইন। হ্যালো অনুরোধ।

এই সময়টাতে যে যেখানে বসে আমাদের আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান শুনছেন, কাজের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের হ্যালো অনুরোধে। তো বন্ধুরা, অধীর আগ্রহ নিয়ে এক সপ্তাহ বসে আছেন, এক সপ্তাহ পরে আবারও ফিরে এলাম আজকের আসরে। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আপনাদের ভালো থাকা আমাদের প্রত্যাশা। ভালো আছেন, ভালো থাকুন এবং আজকের আসরে ফোন করুন

0384295192 এই নম্বরে শুনুন পছন্দের গান, সেই সাথে আমাদের চিরাচরিত নিয়মানুসারে আমাদের আসরে প্রবেশের জন্য আপনাদের অবশ্যই সিক্রেট কোড বলতে হবে, তারপর আসরে প্রবেশ করতে পারবেন। তাই দেরি নয়, হাতে কাগজ কলম নিয়ে আমাদের সিক্রেট কোড লিখে নিন। আমাদের আজকের সিক্রেট কোড হচ্ছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। আবারও বলছি, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। শ্রোতাবন্ধুরা অবশ্যই ফোন করবেন এবং প্রথমে সিক্রেট কোড বলে তারপর আপনার পরিচয় দেবেন। অনুষ্ঠান বহির্ভূত কোনো কথা বলবেন না, ফোন করবেন, পরিচয় দেবেন, তারপর পছন্দের গানের কথা বলবেন। আশা করি অনুষ্ঠান সুন্দর করে সাজিয়ে তুলবেন। এই প্রত্যাশায় দেখে নেব আজকের প্রথম শ্রোতা বন্ধু কে হচ্ছেন।

0: নমস্কার দাদা।
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার দাদা,
1: নমস্কার।
0: আজকে সিগারেট কোড রেখেছেন চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, এরকম না?
1: হ্যাঁ হ্যাঁ, একদম।
0: তো আপনি ভালো আছেন?
1: হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি দাদা। আর তাই তাই করেছিলাম, ফোনটা লেগে গেল, খুব ভালো লাগছে।
1: আচ্ছা,
0: তো আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন।
1: গান তো অবশ্যই শুনবেন, তার আগে আপনার পরিচয় দিয়ে ফেলুন।
0: আমি আশুতোষ দেবনাথ, চণ্ডীপুর কৈলাস শহর থেকে।
1: হ্যাঁ বলুন।
0: 1980-তে রিলিজ হয়েছিল ছবির নাম ফির বহি রাত, আর গানটা হচ্ছে বিন্দিয়া তরফে, লতাজি গেয়েছেন গানটি। আর গানটির রূপ দিয়েছেন
1: বিন্দিয়া,
0: জগতের
1: গানের লাইনটা কি বলেছিলেন? বিন্দিয়া
0: একটা নাম, বজরুল সুলতানপুরি। আর গানটির সুর দিয়ে সাজিয়েছেন রাহুল দেববর্মনজি।
1: আচ্ছা,
0: পেয়েছেন দাদা গানটা?
1: হ্যাঁ হ্যাঁ, হবে।
0: ছবির নাম ফির বহি রাত। আর এই গানটা আমি শুনবো, ওয়েস্ট বেঙ্গল থেকে শুনবেন লালন ভাই, বাদল ভাই, ভাইকন মুন্ডা, অমল ভাই, সাম থেকে শুনবেন প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়। আর পুরোনো দিনের গান ভীষণ ভালোবাসেন আমাদের জহরলাল বর্মন মহাশয়। বিন্দিয়া তরফে গানের লাইনটা।
1: আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, গান শুনতে থাকুন, ভালো থাকুন।
0: আর বরুণ ভাই শুনবেন, বুল্টি ভুন,
1: হুম হুম,
0: অবিনাশ তেলি ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন,
1: ঠিক আছে,
0: আপনিও শুনবেন।
1: হুম হুম, একদম ঠিক আছে,
0: ভালো
1: ভালো থাকবেন
0: থাকবেন দাদা। নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো
1: হ্যালো,
0: হ্যালো নুরদা,
1: হ্যাঁ বলুন।
0: একটু জুড়ে বলুন।
1: হ্যাঁ বলছি, বলুন।
0: কি যে অদ্ভুত লাগছে, আমি ভাত খাচ্ছি আর সেই মুহূর্তে ফোনটা লেগে গেছে।
1: আচ্ছা,
0: তবে আজকে হলো চরিত্রই মানব জীবনের অমূল্য সম্পদ, তাই না? হ্যালো,
1: হ্যাঁ ঠিক আছে।
0: চরিত্রই মানব জীবনের অমূল্য সম্পদ, ঠিকঠাক হয়েছে তো?
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যালো,
1: হয়েছে হয়েছে, বলুন।
0: আপনার আওয়াজটা কম আছে। যাই হোক, তো আজ যে গানটা শুনতে চাই, গানটা হলো এরকম, ইতনি খুবসুরত ইয়ে তসবীর হে, আরে মৌসম বেমিসাল বেনজীর হে। এরকম গানটা, কবিতা অবশ্যই বেমিসাল, আর গায়ক কলাকার হলেন কিশোর কুমার, আর সাথে কিন্তু অন্য শিল্পীরাও থাকতে পারেন বোধ হয়। আর যাদের নিয়ে শুনবো, বিশেষ করে আমার তো ভাই অবিনাশ জেলি, খুব ভালো শিল্পা। আমি একজনকে ফোন করেছিলাম, উনি ফোনটা ধরেননি, যাই হোক নামটা বলছি না। আর এরপরে আমি অবিনাশ ভাইকে ফোন করলাম। ফোন করার পরে আমি বললাম, অবিনাশ আজকে সিক্রেট করতে আর কি, আমি বাইরে ছিলাম, যার ফলে শুনলাম। তো বললো, দাদা আজকে সিক্রেট করতে। যাই হোক, আর একটা কথা বলি নুরজা, সিক্রেট কোড যারা ঠিকঠাক বলতে পারবে না, তাদেরকে একবারে ধার ধরে বিদায় কর আমি বলছি। আর আর অবিনাশ ভাই আছে, প্রেমজিৎ বাবু আছেন, মিথুন চক্রবর্তী আছেন, তারপর কৃষ্ণজিৎ ভাই, বিশ্বজিৎ ভাই, তারপর সুমন মহুরী, তারপর দেবজিৎ দাস, তারপর কার্তিক মালাকার, আর সজল দাস, সজল মালাকার, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আর আমার সহধর্মিনী সুতবাবু। যাই হোক,
1: ঠিক আছে। হ্যাঁ,
0: ভালো থাকুন নুরদা,
1: আপনি ভালো থাকুন, পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন।
0: কার্তিক।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার।
0: শোনা যাচ্ছে নির্দেশটা আমার?
1: হ্যাঁ হ্যাঁ
0: যাই হোক, তাহলে তো মোটামুটি নেটওয়ার্ক ভালো আছে। এখন আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে। প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাসহরের এই ধ্বনি অনুষ্ঠান হ্যালো অনুরোধ শুনছেন, সবাইকে নমস্কার। আর বিশেষ করে ভালো লাগছে, লাইন ডুবে গেছে আমার। আজকে গান শুনতে চাই, প্রথমে আপনাদের যে নিয়ম রয়েছে সেই নিয়মটা পালন করতে হবে, ঠিক না?
1: হুম
0: তো
1: এক
0: আমাদের একটি মানে কি বলবো, মানে আইডি প্রুফ, মানে সেটি বলতে হয়, না হলে তো আমরা গান শুনতে পারবো না। চরিত্র মানব জাতির আসল সম্পদ, কিরকম না?
1: হুবহু হয়নি। চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ।
0: মানব জীবনের আসল সম্পদ, সত্যি কথা। আসলে দেখুন দাদা, আমরা তো মানে যারা হয়তো বা আমি বলি কি গানের কথা বলতে কথা বলে বুঝি আপনাকে, তারপর সে ফেসবুক আসল কথা বলছি। আজকে আমার ইচ্ছে হচ্ছে গান শুনবো, ছবির নাম হচ্ছে চলতে চলতে, কিশোর কুমার গিয়েছেন গানটি, খুব সুন্দর, চলতে চলতে এরকম। আর গানটি সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী, মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাপ্পি দা, তিনি দিয়েছেন সুর। আর তিনি গীতিকার হচ্ছেন অমিত কান্না। খুব ভালো একটি গান। এবারে আমি এই সিক্রেট কত পাশন কথা বলি। আসলে দেখুন, আসলে বর্তমান যে যুগ চলছে, সেই যুগের যারা আমরা রয়েছি, হয়তো বা বর্তমানে যারা ছাত্র পড়াশোনা করছে, আমি বলবো ওরা শিক্ষিত হয়ে ওরা অন্ধ। কেন জানেন?
1: বলো।
0: সত্যিকারের মানুষকে চিনতে পারছেন না। যার টাকা পয়সা রয়েছে, বাড়ি গাড়ি রয়েছে, সেই সেটা দেখছেন খুব সুন্দর ভাবে, কিন্তু যার চরিত্র খুব ভালো সেটা কিন্তু দেখতে পারছেন না, দেখছেন না, বুঝতে পেরেছেন? ঠিক না দাদা? আসলে দেখুন, আমরা যারা মানুষ রয়েছি, আমাদের কিন্তু প্রথমে টাকা পয়সা সবকিছু কিন্তু আলাদা ভাবে দেখতে হয়, আর মানুষের ব্যবহার দেখতে হয় আলাদা। সংসারে আমরা কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, কিছু নয়। শুধু আজকে আমরা আছি, কাল চলে যাব, সেটি নিয়ম ঈশ্বরের খেলা। কিন্তু যদি আমরা চলে যাই, তখন তাকে মানুষ বলতে পারে যে হে ভগবান, একটা ভালো মানুষ সংসার থেকে চলে গেলে, এত ভালো মানুষ ছিল। সেটা যাতে মানুষ বলে সেটাই আমরা চাই, কিন্তু যাওয়ার পর যাতে সেটা বলে না মানুষ যে শালা মরেছে, খুব ভালো হয়েছে, সেটা একটা চোর ছিল, ডাকাত ছিল, অনেক কিছু টাকা পয়সা লুট করে শালা রাজত্ব করেছিল, তিন চারবার এমএলএ ছিল, কি করেছে, কিছু করেনি, শালা মরেছে, ভালো হয়েছে, এবার একটু সুন্দর হবে, সেরকম যাতে কথা না বলে, সেটাই আমরা চাইছি। তাহলে আমাদের মানে ভালোবাসা, আমাদের ব্যবহার, আমাদের সবকিছু উপরে ঈশ্বর রয়েছেন, আল্লাহ রয়েছেন, গড রয়েছেন, উনাকে দেখতে হবে, উনাকে দেখে আমরা চলতে হবে, কারণ উনাকে আড়াল করার মতো ক্ষমতা আমাদের কারো নেই, ঠিক না? আর আজকে যাদেরকে নিয়ে গান শুনবো, প্রথমেই আপনি শুনবেন নুরদা, আপনি দেখুন এখানে বসে আছেন বলে আজকে আপনার সঙ্গে কথা বলতে পারছি, অনুষ্ঠান শুনতে পারছি, না হলে কিরকম হতো না। রয়েছেন অনুপ কুমার ভট্টাচার্য মহাশয়, এত ভালো একজন শ্রোতা, কি বলবো, মানে মাঝে মধ্যে কথা একটু গরম বলে ফেলেন, কিন্তু এমনি শ্রোতা খুব ভালো একজন, কথা উনার গলা কণ্ঠ খুব দারুণ। রয়েছেন আশুতোষ দেবনাথ মহাশয়, উনার তো সঙ্গীতের ব্যাপারে অনেক জ্ঞান রয়েছে, তার জ্ঞানকে দামান নেই, তিনি সুরকার গীতিকা নিয়ে কথা বললেন, তা কিন্তু ভালো লাগে। রয়েছেন জহর দা, অবিনাশ দেবী, তারপর রয়েছেন সজল দা, অম্বালিকা ভট্টাচার্য চক্রবর্তী, তারপর পশ্চিমবঙ্গলা থেকে শুনবেন বাদল কটিয়াল, তারপর লালন গোড়া, নিতিন চক্রবর্তী, বেঙ্গালুর থেকে আমার ছোট ভাই। আর এই মুহূর্তে যারা আকাশবাণী কৈলাস শুনছেন, সবাইকে নিয়ে শুনবো আর বিশ্বদীপ পাল মহাশয়। ঠিক আছে নুদা, ভালো থাকবেন।
1: হ্যাঁ আপনি বলে থাকুন।
0: এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, দারুণ হচ্ছে, 100-100 মার্ক আপনাকে।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার নিবেন।
1: হ্যাঁ নমস্কার।
0: আমি কথা বলছি জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে। বেশ কিছুদিন পর স্যার আপনাকে পেয়েছি হ্যালো অনুরোধে।
1: হুম হুম
0: তো শুরু থেকে শুনছি অনুষ্ঠান, ভালো লাগছে আপনার উপস্থাপনায়। আর আজকের এই সিক্রেট কোট হচ্ছে, চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। খুব সুন্দর রেখেছেন আপনারা। আর দেখুন, আমাদের মানব জীবনে আমরা যদি আমাদের চরিত্র যদি আমরা ঠিকঠাক ভাবে আমরা যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের মানব জীবনটা না, আমাদের এই মানব জীবনের কোনো সার্থকই নেই।

0: চরিত্র হচ্ছে আমাদের সকল মানুষের মূল কাণ্ডারি। চরিত্র যাদের ভালো ওনাদেরকে সবাই ভালো বলে। তো আমাকে একটা গান আজকে শুনিয়ে দিন, আলাগ আলাগ। সেই ছবি থেকে 1985 মুক্তিপ্রাপ্ত শশী কাপুর ও তৃণমূলের অভিনীত সেই গানটি কিশোর দা ও লতাজির দ্বৈত কণ্ঠ। বা গানটি যদি লতাদির কণ্ঠে হয় তাহলে হবে, ইস জীবন কি এই হে কাহানি, আনে জানে সে দুনিয়া যে সে দরিয়া কাপানি। মহান গীতিকার আনন্দ বক্সিজি লেখা এই গানটিতে সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই পরিচিত মহান সুরকার রাহুল দেব বর্মণ। আর এই গানটি শুনবো আজকে ভাবছি এই হেলো অনুরোধে, বেশ কিছুদিন পর পেয়েছি, তাই প্রথমে আপনাকে নিয়ে শুনবো। আর রয়েছেন প্রেমজিৎ ভাই, রয়েছেন আশুতোষবাবু, রয়েছেন বোন সঙ্গীতা দেবনাথ, বোন বুল্টি রয়েছেন সঙ্গে। আর যারা এই অনুষ্ঠানটি শুনছেন সবাইকে নিয়ে শুনবো সেই গানটি।
1: ঠিক আছে, আপনার পছন্দের গান পাঠিয়ে দিচ্ছি, শুনুন। ভালো থাকবেন,
0: ভালো থাকুন, আপনারা
1: শুনুন, আপনিও ভালো থাকবেন। নমস্কার,
0: এই শুভ কামনা করতে রাখছি। নমস্কার,
1: নমস্কার।

0: নমস্কার দাদাভাই,
1: নমস্কার।
0: আমি সঙ্গীতা দেবনাথ চন্ডীপুর থেকে বলছি।
1: কেমন আছেন?
0: তো আজকে চিত্রকূট হলো চরিত্রই মানব জীবনের অমূল্য সম্পদ। হয়েছে তো ঠিকঠাক দাদাভাই?
1: হ্যাঁ, হয়েছে। কেমন আছেন বলুন,
0: আমাকে বের করে দেবেন না তো।
1: কেমন আছেন বলুন।
0: একদম ফুটা বন্ধু বলল, উনার মুখ দিয়ে এরকম কথা বেরোনো আমার মনে হয় ঠিক হয়নি, উচিত হয়নি। তো
1: হ্যাঁ, ঠিক আছে।
0: দাদাভাই আজকে গান শুনবো, ছবির নাম জিগর,
1: জিগার,
0: আর গানের কলি হচ্ছে প্যার কি কাগজ পে। তো দাদাভাই,
1: হবে।
0: আর দু চারজন শ্রোতা বন্ধুকে সঙ্গে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। জহর দাদা, প্রেমজিৎ দাদা, অবিনাশ ভাই, অমল ভাই, বাদল ভাই, আর বরুণ দাদা, বুলটি বুল,
1: ঠিক আছে, আপনার
0: আর
1: পছন্দের গান।
0: হিরঞ্জন কাকু শুনবেন
1: হ্যাঁ,
0: কমলপুর থেকে।
1: আচ্ছা,
0: নমস্কার দাদাভাই,
1: হ্যাঁ,
0: ভালো থাকবেন।
1: নমস্কার। ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা সবাই মিলে শুনছি আপনার সাথে। ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো দাদা, নমস্কার।
1: নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি করে বলছি। দাদা ভালো আছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমিও ভালো আছি।
1: আচ্ছা,
0: দাদা, আজকের সিগারেট কোডটা হচ্ছে চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ। একটা দাদা ভাই গানের অনুরোধ করছি, ছবির নাম হচ্ছে নুড়ি, আর গানটা হচ্ছে আজারে ও মেরে দিলবার আজা। এই গানটা কি হবে?
1: দেখছি।

0: হবে।
1: এই গানটা তাদের এখানে শুনবো, বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, আশুতোষ দেবনাথ, বুড্ডি দিদি ভাই, অনুপ কুমার ভট্টাচার্য, বিশ্বজিৎ পাল, এবং এই মুহূর্তে যারা শুনছেন সকল বন্ধু এখানে শুনবো। নমস্কার দাদা, ভালো থাকবেন।
0: হ্যাঁ নমস্কার, আপনি ভালো থাকবেন, গান শুনুন, পাঠিয়ে দিচ্ছি।

0: হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
0: মিঠুন চক্রবর্তী বলছি, বেঙ্গালোর থেকে।
1: মিঠুন চক্রবর্তী?
0: বেঙ্গালোর থেকে।
1: কেমন?
0: আসলে শিক্ষক চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ, বুঝেছেন?
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
0: আমি গান শুনবো, এদিল আছি কেন,

0: মিঠুন চক্রবর্তী। কেমন?
1: চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ,
0: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
1: আমি গান শুনবো আজকে, এদিল আছি কেন?
0: এদিল আসি কেন?
1: আপনি কি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন?
1: অনুষ্ঠান শোনার জন্য মানে এত পাগল আমরা।
0: আচ্ছা,
1: বর্তমানে আজকে রবিবারে দিন, কোম্পানিতে ছুটি নেই, ডিউটি আসছি সকাল 6টার সময়, 2টার সময় যাব, কিন্তু এই ডিউটির ফাঁক থেকে আমি শুনছিও আর তাইও করছি, আর এত ভাগ্য ভালো
0: আচ্ছা আচ্ছা
1: শেষ সময় আমি লাইনটা পেয়ে গেলাম।
0: ঠিক আছে, তো নিশ্চয় মনে হয় খুব ভালো
1: কাজও হয়ে গেছে আর আমার ফোনটাও পেয়ে গেলাম।
0: আচ্ছা।
1: আর আপনি শুনবেন,
0: আমরা
1: আমার
0: তো
1: দাদা
0: শুনি।
1: কোমাপতি যাবি, আমার বড় ভাই সমাধি করতে যাচ্ছি, তারপরে একজন আমরা দিকে যাচ্ছি, তারপরে আমি জগন্নাথ সঙ্গীতা করতে যাচ্ছি, প্রতিভা করতে যাচ্ছি, তারপরে আছেন দেবজিৎ দাস, উনি কিন্তু অনেক ভালো শিক্ষক, অনেক ফোন করেন, তো কয়েকদিন থেকে ওনার ফোন পাচ্ছি। আর এত দূর থেকে যে আমরা শুনছি, তারপরে আমাদের অনেক লোক আছে শুনতে অনুষ্ঠানে ফোন করছে, আমাদের কথা মনে রাখছে, তাই অনেক ধন্যবাদ ওদেরকে সবাইকে।
0: ঠিক আছে,
1: ঠিক আছে,
0: পাঠিয়ে দিচ্ছি গান। ভালো থাকবেন।

সুপার গানের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এলো। শ্রোতা বন্ধুরা, বিদায় নিতে হচ্ছে। যেতে যেতে আবারও সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আগামী হ্যালো অনুরোধ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নমস্কার। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। ভারতের পৌরোহিত্যে ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক আগামীকাল কোচিতে শুরু হচ্ছে। আগামী 20 জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। দেশের বেশিরভাগ অংশে আগামীকাল কয়েকদিন ভারী বর্ষণের পূর্বাভাস। ফুটবল বিশ্বকাপে আজ ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে, শেষ আটে পৌঁছল মরক্কো ফ্রান্স। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল থেকে ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা, নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক মূ স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
1: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান তারা ইয়ার অফ এডুকেশনাল এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927

0: সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন, আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতন, ওটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
1: কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। ভুটান ভারত থেকে E20 পেট্রোল আমদানির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। তারা স্পষ্ট জানিয়েছে এই খবরগুলি সম্পূর্ণ ভুল এবং তেল বিপণনকারী কোম্পানিগুলির পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়াই হয়নি। বর্তমানে ভুটানে E20 পেট্রোল রপ্তানি করার কোনো পরিকল্পনা বা প্রস্তাব এই মুহূর্তে নেই। ভারতের পৌরোহিত্যে আগামীকাল কেরালার কোচিতে দুদিনব্যাপী ব্রিক্স ওয়েমেন ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু বিকাশ মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলির প্রবীণ সরকারি আধিকারিকরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাঁদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হল প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে অগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলির ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সমাজ মাধ্যম ইনস্টাগ্রামে শিশুদের যৌন শোষণ ও নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু থাকা সব ধরনের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধের বিষয়ে সরকার মেটাকে কঠোর নির্দেশ দিয়েছে। বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক মেটার কাছে 7 দিনের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা তলব করেছে। প্ল্যাটফর্মটি ভারতের ইন্টারমিডিয়ারি সেফটি গাইডলাইন্স বা মধ্যস্থতাকারী সংক্রান্ত নিরাপত্তা নির্দেশিকা মেনে চলছে কিনা সরকার তা খতিয়ে দেখছে। ভারতের ডিজিটাল আইন অনুযায়ী পর্নোগ্রাফি বা শিশু যৌন নিগ্রহ সংক্রান্ত বিষয়বস্তু ছড়িয়ে দেওয়া একটি ফৌজদারি অপরাধ। বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিভিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 জুলাই সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএ নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে দেশের বিস্তীর্ণ অঞ্চলে মৌসুমী বায়ুজনিত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। IMD-র মতে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট একটি সুস্পষ্ট নিম্নচাপ বলয়ের প্রভাবে আগামী 4 থেকে 5 দিন মধ্য ভারত জুড়ে মৌসুমী বায়ু সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রের মুম্বাই ও সংলগ্ন এলাকায় অবিরাম বৃষ্টির ফলে জলমগ্ন পরিস্থিতি, যানজট এবং লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটেছে। IMD রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কবার্তা জারি করার পর বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন BMC স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করেছে। মহারাষ্ট্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ এবং কেরালার কিছু অংশের জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে ব্যাপক ভারী বৃষ্টিপাত ও উত্তাল সমুদ্র পরিস্থিতি তৈরি করতে পারে, এই আশঙ্কায় ওড়িশা ও পশ্চিমবঙ্গকে সতর্ক করা হয়েছে। সরকার পেঁয়াজ সংগ্রহের মূল্য 13% বৃদ্ধি করেছে। এর ফলে প্রতি কুইন্টাল পেঁয়াজের ক্রয়মূল্য 1,875 টাকা থেকে বেড়ে 2,125 টাকা হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, এই সংশোধিত ক্রয়মূল্য পেঁয়াজ চাষিদের জন্য ভালো আয়ের নিশ্চয়তা দেবে এবং একই সঙ্গে মজুত গড়ে তোলার প্রক্রিয়াকে সহায়তা করবে। মূল্য স্থিতিশীল করার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড ন্যাফেড এবং ন্যাশনাল কোঅপারেটিভ কনজিউমার্স ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড NCCF-এর মাধ্যমে পেঁয়াজ সংগ্রহের কাজ চলেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সরকারি সূত্রে জানা গেছে, দুপুরে কলকাতা পৌঁছে তিনি ভবানীপুরে শ্যামাপ্রসাদের পৈতৃক বাসভবনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর

0: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পুজো অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে রাজ্যস্তরের একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। ছত্তিশগড়ের প্রখ্যাত পাণ্ডবাণী শিল্পী ও পদ্মবিভূষণ তিজনবাই প্রয়াত, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় এইমস রায়পুরে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর 3:15 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শোক প্রকাশ করেছেন। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা নিশ্চিত নয়। এর পাশাপাশি লুকাস বাকেতা ও রাফিনহার চোট রয়েছে এবং ক্যাসিমেরোর খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। নরওয়ে 1998 সালের পরই প্রথম রাউন্ড অফ 16 উঠেছে। অন্যদিকে গতরাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16 খেলায় গতরাতে ফ্রান্স 1-0 প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 হারিয়ে দেয়। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:00। দুই দলই টুর্নামেন্টে অপরাজিত। অস্ট্রেলিয়া সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে 8 উইকেটে হারিয়ে এবং ইংল্যান্ড সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 40 রানে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত গ্র্যান্ড চেস ট্যুর ব্লিজ পর্বের শুরুতেই ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ চতুর্থ স্থানে পিছিয়ে গেছেন। তিনি প্রথম 9টি ব্লিজ রাউন্ড থেকে 3.5 পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হন, যার ফলে তার মোট পয়েন্ট দাঁড়িয়েছে 15.5। অন্যদিকে ফ্রান্সের আলিরেজা ফিরোজা 9টি খেলায় 8 পয়েন্ট অর্জন করে মোট 20 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন। উজবেকিস্তানের নরিরবেক আব্দুশাত্রভ এবং ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়েল আভরাভ 17 পয়েন্ট করে পেয়ে যৌথভাবে রয়েছেন দ্বিতীয় স্থানে। উইম্বলডন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের শেষ 16 আজ সার্বিয়ার নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন রোমান সাফিউলিনের। এছাড়া ইতালির শীর্ষ বাছাই ইয়ানিক সিনার লড়বেন জাপানের সিনতারো মোচি দুচকির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। দুদেশের মধ্যে বেশ কিছু ক্ষেত্রে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ পূর্তিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলেছে বলে জানালেন সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় সরকার। এই খবর এখনকার মতো এ পর্যন্তই। এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন মা বোনের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল।
2: তুঝসে

নমস্কার শ্রোতা বন্ধুরা, অনেক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাই মহিলা মহলে। আজকের এই মহিলা মহলের বিষয়টা একটু ভিন্নধর্মী। বিভিন্ন গণমাধ্যমে নারীদের সৌন্দর্য প্রদর্শন, মানে শারীরিক সৌন্দর্য প্রদর্শন, এই নিয়েই আলোচনা। সনাতনী ভারতীয় ধারণায় নারীদের বৈধ অবৈধতার মোড়কে পুরুষশাসিত সমাজের ইচ্ছে অনিচ্ছের উপরই শৃঙ্খলিত ছিল। কিন্তু কালক্রমে নারীরা শিক্ষায়, সংস্কৃতিতে, সুসংস্কারে, আভিজাত্যে নিজেদেরকে এক উচ্চতায় নিয়ে গেছেন। তাই দেখতে পাই নিবেদিতাকে, প্রীতিলতাকে, মাদার টেরিজাকে, ইন্দিরাকে এক সমুজ্জ্বল উজ্জ্বলতায় জলজল করছেন। এখন নারীরা নিজেদের খোলামেলা সৌন্দর্য প্রকাশে সীমাবদ্ধ থাকুক, সমাজের এই অভিলাষকে নস্যাত করে ইতিহাসে কীর্তিমতী হয়েই রেখে গেছেন প্রচুর কর্মকীর্তি। এরকম বহু নারী ভারতীয় সভ্যতার ইতিহাসে যোগ্যতার স্বাক্ষর রেখে গেছেন। সাহিত্য, সঙ্গীত, খেলাধুলা, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি কি নেই, সমস্ত ক্ষেত্রেই দাপিয়ে বেড়াচ্ছেন নারীরা। ভারতকে জগৎসভার শ্রেষ্ঠ আসনে স্থান দিয়েছেন তারাই। তাই আমাদের এই রাজ্যের দীপা কর্মকারকেই দেখতে পাই।

0: পূর্বে আমাদের ত্রিপুরা তথা ভারতকে বিশ্ব আসরে এক বিশেষ স্থানে নিয়ে গেছেন। আর ক্ষমতার কেন্দ্রে বিশেষত বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় কিভাবে প্রশাসনে নারীরা যোগ্যতার সাথে চালিয়ে যাচ্ছেন তাও আমরা দেখতে পাই। কিন্তু সভ্যতার বিকাশে আধুনিকতার স্পর্শে এর উল্টোটাও দেখতে পাই। বিভিন্ন বাণিজ্যে কর্পোরেট দুনিয়ায় প্রচারের প্রধান উপাদান মহিলাদের সৌন্দর্য। পাশ্চাত্যকরণের প্রক্রিয়ায় মহিলাদের শারীরিক সৌন্দর্য আজ প্রধান উপাদান। এর ইতিবাচক দিকগুলি অনুকরণ করা হয়েছে, মানে পাশ্চাত্যকরণের ক্ষেত্রে, কিন্তু নিঃশব্দে ঢুকে গেছে পাশ্চাত্য দেশের খোলামেলা শারীরিক প্রদর্শন কিংবা নারীকে পণ্যে পরিণত করা। এবার দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, টিভিতে, ম্যাগাজিনে, বিজ্ঞাপনে, এমনকি শহরের হোর্ডিংয়েও শোভা পাচ্ছে মহিলাদের এই ধরনের ছবি। এরই ফলশ্রুতি বোধহয় প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে বহু নির্ভয়া কাণ্ড, যেগুলো আমাদের মন মননকে আহত করছে, রক্তাক্ত করছে, সমাজকে কলুষিত করছে। এই বিষয় নিয়ে কথা বলছি কৈলাসহরের সংস্কৃতি সম্পন্ন অন্যতম মহিলা শ্রীমতী শ্রবণা চন্দ্রের সাথে। নমস্কার, আপনাকে আসরে স্বাগত জানাই। একটা কথা যে আমাদের সমাজে আগের যে মূল্যবোধ সেটাও মেয়েদের মধ্যে, মানে এই শিক্ষা সংস্কৃতির উন্নয়নের ফলে সে মূল্যবোধেরও পরিবর্তন হয়েছে, যে পুরুষ যেমন চায় ওদেরকে বেড়ি পড়িয়ে তার থেকে বেরিয়ে আসতে চান অনেক মেয়েরা। আর সেখানে স্বল্পাবাস তাদের কাছে মনে হয় যেমন সেটা আরও আধুনিক হওয়ার একটা ধাপ। তো এরকম অনেক মেয়েরা বা মহিলারা ভাবেন যে আধুনিকতার ক্ষেত্রে এই জিনিসটা খুবই জরুরি। আপনার কি মনে হয়?
1: না, এর কোনো প্রয়োজন নেই।
0: হ্যাঁ, নারী তার কর্মে কীর্তিতে যদি অনেক উপরে উঠতে পারেন, সমাজের জন্য অনেক কিছু করতে পারেন, সেক্ষেত্রে সেটা তার বোধহয় অনেক বেশি আধুনিক কাজ মনে হয়। সেটাই বলতে চাইছেন তো আপনি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজের মধ্য দিয়ে উনি সমাজের অনেক অনেক উচ্চ শিখরে উঠতে পারেন, কিন্তু
0: তার জন্য তিনি অনাধুনিক হবেন না।
1: না, অনাধুনিক হবেন না, আধুনিক হবেন, কিন্তু উনাকে অনেক সুন্দরভাবে উপরে উঠতে হবে, অনেক পোশাক আশাকে তার অনেক সুন্দর।
0: একমাত্র বিষয় নয়, একমাত্র বিষয় নয়,
1: শিক্ষায় আধুনিক হতে হবে, তাহলেই সে আধুনিক, তার মূল্যবোধ থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা খুব মনে পড়ছে, সবলাতে বলেছিলেন উনি, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা। উনি বলেছিলেন নারীকে নিয়ে, নত করি মাথা পথ প্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগে দৈবাগত দিনে, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ। উনি নারীকে নিয়ে অনেক অনেক কবিতা, গল্প, সাহিত্য অনেক কিছু লিখেছেন, কিন্তু নারীকে উনি সমাজের অনেক উপরে বসিয়েছেন, উপরের স্থানে বসিয়েছেন।
0: কখনোই মানে এরকম খোলামেলাভাবে বা আরও নিচু করে দেখাননি। ঠিক আছে, এর বিরুদ্ধে যে প্রতিবাদের কথা বললাম সেটা আজকে খুব জরুরি। আর কিভাবে এর যে ব্যাপক প্রসার তাকে প্রতিহত করা যায়?
1: একে প্রতিহত করা যায় নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকারকে গুরুত্ব দিতে হবে এবং এসব মানসিকতায় গায়ে আঁচড় পড়ে। 1995 সালে সংসদ কর্তৃক নারী ও শিশু নির্যাতন আইন পাশ হয়। বর্তমানে আন্তর্জাতিকভাবে নারী দিবসও পালন করা হচ্ছে। নারী পুরুষের সমতায় সমাজ ও দেশ গঠনের উভয়ের অংশগ্রহণ সুনিশ্চিত করা প্রয়োজন। নারীদের প্রতি সম্মান ও তাদের অধিকারকে গুরুত্ব দিতে সরকারকে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
0: আর সমাজের ক্ষেত্রেও কিছু সামাজিক বিধি বা সামাজিক আন্দোলনও আমাদের দরকার।
1: হ্যাঁ,
0: যেমন এই যে
1: নিজেদের সচেতন করে তুলতে হবে প্রত্যেক নারীকে।
0: যেমন আমরা দেখতে পাই যে
1: অর্থনৈতিকভাবে
0: মহিলারা পণ্য

0: হ্যাঁ, মহিলাদের বিয়েতে পণ দেওয়া হচ্ছে, তারপর আবার কন্যা ভ্রূণ হত্যা, মানে এই যে ঘটনাগুলো সেগুলো তো মানে এর এর বিরুদ্ধেই যায়।
1: হ্যাঁ, প্রত্যেক নারীকে নিজেকে সচেতন হতে হবে, নিজের পোশাক আশাকে, নিজের শিক্ষায়, নিজের অর্থনৈতিক
0: স্বাবলম্বন
1: সব কিছুতে সচেতন হতে হবে। তার জন্য একটা আইনও আছে, আইনটা
0: মানে তাহলে আইনি ব্যবস্থাটা,
1: আইনি ব্যবস্থাও আছে, দ্য ইনসিডেন্ট রিপ্রেজেন্টেশন অফ ওমেন প্রোহিবিশন অ্যাক্ট 1986 নামে একটি অ্যাক্ট আছে।
0: আচ্ছা,
1: তো ওখানে ওখানে হয়তো বা যারা যাচ্ছেন, ওই যে বিজ্ঞাপন ব্যানার বললাম, যারা যাচ্ছেন এরা হয়তো জানেই না যে এরকম একটা অ্যাক্ট আছে। কেউ হয়তো ইচ্ছে করে যাচ্ছে এখানে, কেউ হয়তো
0: টাকা পয়সার লোভে বা আধুনিকতার জন্য বা এটাকেই মানে বেশি পছন্দ করছেন,
1: নিজের নিজের বাঁচার তাগিদেও হয়তো বা কেউ গেছে যাচ্ছেন বিভিন্ন সময়ে। যারা যাচ্ছেন তারা হয়তো জানেনই যা না যে এই অ্যাক্ট আছে। তাই শুভচেতনা সম্পন্ন মানুষেরা এগিয়ে আসুন, আমাদের শিশুকন্যাদের এর প্রকোপ থেকে রক্ষা করতে হবে,
0: পরবর্তী প্রজন্মকে,
1: হ্যাঁ পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে হবে। দেখুন, নারী ছাড়া পুরুষরা কখনোই এগিয়ে যেতে পারে না। পৃথিবীতে সকল সার্থক পুরুষের পেছনে কোনো না কোনো নারীর প্রেরণা কাজ করেছে। তাই আজ বলতে হয় যে নারীদের সম্মান করুন, তাতে সমাজের উন্নতি হবে, সবার উন্নতি হবে। কাজী নজরুল ইসলাম বলেছিলেন নারী কবিতাতে, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফুলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল। আবার দেখুন বলছে, জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। কবির বিভিন্ন কবি বিভিন্ন
0: ভাবে এই কথাটাই
1: বলে গেছেন, হ্যাঁ বারবার নারীদেরকে নিয়ে বলে গেছেন, নারীদেরকে কত সম্মান করে বলে গেছেন। কিন্তু আজকের দিনে, আজকের এই এই সময়ে এসে আমরা কি দেখছি? দেখুন, কাজী নজরুল ইসলাম এই কথাটাও বলেছেন,
0: প্রভাবই বেশি প্রকট,
1: বারবার বলছেন নারীদেরকে নিয়ে,
0: চিত্রটা বদলে যাচ্ছে পুরো পাশ্চাত্যের মতোই।
1: না, কাজী নজরুল ইসলাম এই কথাটাও বলেছেন, দেখুন, জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান।
0: হ্যাঁ, একটা বড় সত্যি কথা।
1: হ্যাঁ,
0: তাই আমাদের আজকের অনুষ্ঠান থেকে শ্রোতা বন্ধুদের কাছে আমাদের এই বার্তাই পৌঁছানো যাক যে বিভিন্ন গণমাধ্যমে নারীদের শুধু সৌন্দর্য হিসেবে নয় বরং যোগ্যতায় তাকে প্রকাশ করা হয়, যেন সে অর্ধেক আসনটাই পায়, অর্ধেক আকাশটাই,
1: অর্ধেক আকাশটাই নিতে পারে।
0: আচ্ছা, আপনি তো বললেন যে ব্যবসায়িক সাফল্যের কথা, তো এই ক্ষেত্রে আরও একটা আসে বিষয় যে আজকের দিনে এর প্রাসঙ্গিকতা আছে কি বা কতটুকু? কারণ আমরা দেখি, ধরুন ক্রিকেট খেলা, সেই ম্যাচগুলো শুরু হচ্ছে উদ্দাম নৃত্যের মাধ্যমে, তো খেলার মাঠে নারীদের এরকম উদ্দাম নৃত্যের প্রাসঙ্গিকতা কতটুকু?
1: না, এর কোনো খেলার মাঠে এর কোনো প্রয়োজনই নেই, সেখানে
0: তবুও হচ্ছে। হ্যাঁ, সেটা কেন?
1: হ্যাঁ, আসছি সেখানে। ধরুন, যিনি ব্যবসা করবেন তার একটা সাবান বা মাথার তেল বা টুথপেস্ট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সামগ্রী, এর মান যদি ভালোই হয়, তবে এত ঘটা করে নারীদের দিয়ে বিজ্ঞাপনের প্রয়োজন পড়েই না। তার প্রোডাক্ট যদি বাজারে ভালোই চলে, ভালো হলে তার প্রোডাক্ট ভালোই চলবে, এত বিজ্ঞাপনের কোনো প্রয়োজনই পড়বে না। কিন্তু সে প্রোডাক্টও এখন ভেজাল, তাই
0: বিজ্ঞাপনের দরকার।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই নারীদেরকে দিয়ে, নারীদেরকে প্রদর্শন করে বিভিন্ন বিজ্ঞাপন দিচ্ছেন ব্যবসায়ীরা। আজকাল দেখুন, খেলার মাঠেও, আপনি যে বললেন খেলার মাঠেও নারীদেরকে দিয়ে উদ্দাম নৃত্য প্রদর্শন করা হচ্ছে, করে খেলার সূচনা করা হচ্ছে, এটা তো একদমই ঠিক নয়।

0: কোনো প্রাসঙ্গিকতাই নেই,
1: না কোনো প্রাসঙ্গিকতা, না না খেলার সাথে কোনো প্রাসঙ্গিকতাই নেই। এখানেও নারীদেরকে দিয়ে ব্যবসা করছেন খেলার মাঠে। এসব পোশাকের প্রতিফলন হচ্ছে আমাদের সমাজে মেয়েদের মধ্যে। তাই আজ প্রতিদিন প্রতিনিয়ত শারীরিকভাবে নিগ্রহ হচ্ছে মেয়েরা। যারা নিগ্রহ করছেন তাদের কথা কেউ বলছে না। যিনি শারীরিকভাবে নিগ্রহিত হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ নিগৃহীত হচ্ছেন, তার কথা সংবাদপত্রে উঠছে, মুখে মুখে বলাবলি হচ্ছে। যেমন 2012 সালে 16ই ডিসেম্বরের দিকে তাকিয়ে দেখুন, দিল্লিতে নির্ভয়ার কী পরিণতি হয়েছিল।
0: হ্যাঁ হ্যাঁ,
1: নির্ভয়া কাণ্ডে যারা অপরাধী ছিল তাদের বিচারও হয়েছে। এই যে 2017 সালের 5ই মে,
0: হ্যাঁ হ্যাঁ
1: সুপ্রিম কোর্ট থেকে,
0: কিন্তু সেটা তো বন্ধ হয়নি, এরকম আরো অনেক নির্ভয়া কাণ্ড হয়ে যাচ্ছে আমাদের সমাজে।
1: হ্যাঁ হ্যাঁ হবেই, কিন্তু এতেই কি শেষ হয়ে যাবে? এর পুনরাবৃত্তি ঘটবে না, ঘটবে না কি? ঘটবেই,
0: ঘটছে, প্রতিনিয়তই ঘটছে।
1: হ্যাঁ, আরো কত নারীর প্রতিদিন নির্ভয়ের মতো পরিণতি হচ্ছে, আমরা তাদের কথা কিছুই জানি না। তাদের তো অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বারবার। নির্ভয়ার কথা জানা গেছে বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন প্রচার মাধ্যমের জানা গেছে। হ্যাঁ হ্যাঁ, তাই
0: অনেকগুলো আছে আমরা জানতেই পারি,
1: জানতেই পারছি না। সেই যে যারা নিগৃহীত হচ্ছেন তারা তো মুখ লুকিয়ে তারা ওরা কাঁদছে, ওই সব নারীরা দিনের পর দিন কেঁদেই চলছে। আর অপরাধী যারা তারা বাইরে ভালোভাবে সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে,
0: কোনো শাস্তি হচ্ছে,
1: কোনো শাস্তি হচ্ছে না তাদের। তবে এই লজ্জার, তবে লজ্জার কি, প্রযুক্তির এই বহুল প্রচার ব্যবহারের যুগেও নারীদের কোনো নিরাপত্তা নেই। মর্যাদা রক্ষার জন্য নারীদের বারবার আদালতেই যেতে হচ্ছে।
0: হ্যাঁ, কথাটা সত্যি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শ্রোতা বন্ধুদেরকেও
1: নমস্কার।
0: নমস্কার।

ছিলেন মা বোনদের জন্য প্রচারিত অনুষ্ঠান মহিলা মহল। অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হলো আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে রিলি করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ।

শুনলেন আধুনিক গান শিল্পী রূপঙ্করের কণ্ঠে। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী স্বাগতলক্ষ্মী দাশগুপ্ত।

শুনলেন নজরুল গীতি, শিল্পী ছিলেন ফিরোজা বেগম। শ্রোতাবন্ধুর অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। অল্প কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিউজ বুলেটিন। এর অব্যবহিত পরে শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর এপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় খড় গৃহস্থিতে শুনবেন রবিবারের আড্ডা অনুষ্ঠান এবং 6:40 শুনবেন সীমান্ত সংলগ্রাম থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সীমান্ত থেকে। এটি শুনতে পাবেন 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এছাড়া সন্ধ্যে 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং 9:10 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এগুলো 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে শুনতে পাবেন। ICC ওমেন T20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী শুনতে 6:30 থেকে রাত 10:45 পর্যন্ত অথবা অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এটি শুনতে পাবেন 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। এবারে স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনতে পাবেন নিউজন এআইআর অ্যাপে। রাত 8:05 শুনবেন খেলাধুলা অনুষ্ঠান, 8:30 শুনবেন নজরুল গীতি, 8:30 শুনতে পাবেন রজনীকান্তের গান শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়, 9:15 শুনবেন আধুনিক বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনবেন শিল্পী বারে গোলাম আলী খান, 10:10 শুনবেন লোকগীতি শিল্পী অনুপ ঘোষাল। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্ত অনুষ্ঠান সূচি।

0: সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করলাম আজকের ঘর গৃহস্থীর আসর। আজ রয়েছে আড্ডা।
1: শ্বাস ফলাইবার সময় আমরা রহন নাই, আমরা আজকে দুইজন দিদিরে পাইছি। আপনি কত বছর ধরিয়া এই গ্রামের মধ্যে আসেন?
2: কুমারঘাটের
1: তুলনা করলে অনেকটাই আমরা পিছিয়ে আছি। হ্যাঁ, মোটামুটি যোগাযোগ ব্যবস্থা হয়েছে, তো যাইনি কেন?
2: আচ্ছা,
1: একটা জিনিস জিগাই যে এই যে আমরা এই রাস্তাটা মোটামুটি একটা বাইলো আছে, চলাচল মোটামুটি করা যায়, কিন্তু শ্রীরামপুর থেকে আইতে সময় যে রাস্তার যে অবস্থা, রাইত বিরাইতে অসুখ বিসুখ হইলে পরে রুগী লইয়া যাওয়াটাও তো একটা বিরাট সমস্যা দাঁড়ায়। এই ব্যাপারে আপনারা কোনো সময় কোনো কিছু করছেন, আলোচনা করছেন?
2: না, আমরা তো এটা কোনো আলোচনা
1: করছেন না। এমনি রেগার কাজ করেননি, আর কিটা সুবিধা পাইছেন?
2: রেগার কাজ করি বার্তা পাইছি, এরপরে ওই তো রেশনের চাউল পাইছি।
1: বাড়িতে পরিবার সদস্য সংখ্যা কতজন?
2: আমরা আমার আছে দুইটা ফুলা, দুইটা বউ, দুইটা নাতি।
1: আচ্ছা,
2: এরপরে আমি।
1: আচ্ছা, সবাই একলগে আছেন?
2: হ্যাঁ, সবাই একলগে আছেন।
1: তো বউ যে আসুন জিগাই, শাশুড়ি হিসাবে কোনো সময় বাসনে বাসনে ঠেকাটকি লাগে না?
2: দাদারে
1: জিগাইয়ার যে আপনি কত বছর ধরে এই গ্রামের মধ্যে আছেন?
3: আমি আছি ছোটবেলার থেকে, আমার কেন জন্ম মাটি এবং আমার তো ওই ছোটবেলাতে এইখানে আছে।
1: রেগা চলছে এখন? রেগার কাজ কতদিন চলে?
3: আমি কইতে পারতো না, আমার মারা কাজ করে রেগার, আমি তো রেগার যাই না। তা আমি তো ঘুমতে উঠিয়া বিএসএফ ক্যাম্পে যাই, গিয়া আমার এখানে কাজ করি। আপনারা কৈলাসর থানাতে আমি গিয়া কাজ করি, বহুত দিন কাজ করছি। কারণ আমি মানুষের কেন লাকড়ি টাকড়ি ফাড়ি, এখন বর্তমানে বর্তমানে লাকড়ি ফাড় নাম চলে।
1: ক্যাম্পে গেলে তো খানি উনি অকলতেও মিলে?
3: অবশ্যই।
1: আমি যাই নয়টার সময়, আড়াই নয়টার সময়
3: যাই আমি, সকাল সাতটার সময়।
1: বহুদিন
3: হয়ে গেছে আমার ছোট ভাই মারা গেছে, এখন আমি একটা ফুলা।
1: আচ্ছা,
3: এখন আমার মা বাবা চায় আমি যেরকম চলি, আমার ফুলাটার কোনো কিছু হইতো না, সব মা বাবা জান ইয়ে করে ফুলা বানিয়ে লাগে। আমার মা বাবা

0: বাকিটা হইয়ার যে ক্যাম্পত আসলে তো সাত তাকিয়া দরিয়া সমস্ত কিছু খাওয়া যায়। আর তারা এখানে গেলে আমরা অতিথি হিসাবে গেলেও কিন্তু খুব আদর যত্ন পাই। এই ক্ষেত্রে জিগাই টাকা পয়সা পাইনি না?
1: টাকা পয়সা মিলে, কারণ আমি আমার আর একটা সিস্টেম আছে, একটু মেসেজ করিয়া দিব, কেউ 200 টাকা দিব, কেউ 300 টাকা দিব। মানে আমি এরকম ফেরালাইসেন্সের লাগে যাওয়া লাগে ডাক্তারের কাছে। আমার কাছে এমন রোগ আছে, ফেরালাইসেন্স যখন আমার কাছে আয় আমি তার একদম সর্বসঠিক করিয়া তারে দিয়া দিই। মানে আবার ফেরালাইসেন্স হইতো না। কালকে একটা ঘটনা হয়েছে মুক্তিসরের মধ্যে, আমারই পাশের বন্ধু, মানে তার হাত পা খুব টানের এবং তার ফ্যামিলির পাঠাইছে হেরে লই যাও, তাড়াতাড়ি লই যাও। তো হেরে ফ্যামিলি গেছে
0: আপনার বাবা মা বাবারা কিটা রুজি রোজগারের লগে জড়িত নিরা?
1: মানে আমার মা বাবা ওখান একটু স্ক্রু ডিল হয়ে গেছে, মার ওই লগিয়া সুগার। তবু এরপর আমি আমার মারে কইছি, মা গো তুমি পরিশ্রম করার থাকো, মানে পরিশ্রম না করলে তোমার এই সুগারটা আবার বাড়ি দিব। আমি এখন আমার মা বাবাও না চলে, আমি আর কেউ কিচ্ছু বুঝি না।
0: আপনার জিগাই এই বছরের আপনার তো প্রচুর ক্ষেত গৃহস্থ আছে, একটু বিস্তারিত ভাবে আমি জানার চেষ্টা করবো। আমরা আজকে অক্ষণ যে জায়গার দাঁড়াই রয়েছি, জায়গাটা তো রাঙ্গিছড়া।
2: রাঙ্গিছড়া
0: আপনার একটু বিস্তারিত ভাবে আমরা একটু কথা কইব। দেখুন বাজারও গেলে পরে আমরা দেখি আমরা যে জায়গার দাঁড়াই রয়েছি অক্ষণ, এই জায়গাটা একটা বাজারের নিচে। আগে আমরা একজন দিদির সঙ্গে কথা হইলাম, বাজার দেখুন আপনারা যে লাগাইছেন এটা, এটা নিজেরাই লাগাইছেন, এটা তো আপনা আপনি হইছে না, এটা হইছে গিয়া যাইবাস, যাইবাসের পরে এটা কিতা বাস,
2: এটা খঙ্কুই বাস হয়।
0: আচ্ছা খঙ্কুই বাস দেখুন ওখানে নতুন নতুন সারা দেয়, সারা দিয়া বাসের বংশ বৃদ্ধি হইব। তো আমরা বাজারও গেলে প্রায়শই লক্ষ্য করি যে প্রচুর পরিমাণে বাস করিল বিকায়। আপনারা কি তা এই করিল টরিল খাটিয়া নেননি? কেন দেশে কিছু খুদাকুদিও আছে না? এটার
2: না খায়, এটা খরল খায় না, এটা ঠাইবেলটা আমার তো মলি বাসা করল, মিটিং বাসা করল, ওটাই বেশি হয়, ছাড়া অন্য কোনো বাসা করল বিকে না,
0: বেশ না। আপনারা কি তা খাইননি?
2: না, এটা আমরা খাই না,
0: খাই না। দেখুন বাস করলে আমরা যতটুকু জানছি যে প্রচুর পরিমাণে খাদ্য গুণ আছে, যার কারণে মানুষে কিন্তু অনেকটা খায়, এবং বাস করুল দিয়া আচার বা
2: বহু কিছু
0: বানানি যায় এবং ভালোভাবে বিক্রি হয়। আর বাস করুলে মূল ব্যাপার হচ্ছে কি, এটার মধ্যে তো কোনো রকমের রাসায়নিক কীটনাশক পড়ার সম্ভাবনা একবারেও নাই।
2: আমরা খাই কোনটা, আমরা দেশি যে বরুয়া বাস যেটা হয়, এটা কেরলটা দিলে এটা আমরা অন্য পদ্ধতিতে করি। এটা যখন দেখো 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে কি, তখন বড় একটা ফাটিলা নিয়ে এটা ডাকিয়ে রাখি দিন।
0: আচ্ছা,
2: তো এটা ডাকিয়ে রাখার পরে ফন্ড বিষ্ণু হয়ে দেখা যাবে ওইটা বাধা খাবি দিয়ে বাজারে, ওই বাধা খাবির লাগান উপর মুখে না উঠে এটা নিচে দিয়ে মাথা দিয়া একটা বড় খবির লাগানো যায়, এটা খাইতে খুব স্বাদ।
0: স্বাদ এইরকম আপনারা এখানে আসেনি?
2: এটা সবে করে না,
0: সবে করে না,
2: জানেও না।
0: আচ্ছা সবে করে না, এটা শুধু বড়ুয়ার ক্ষেত্রেই হয়?
2: হ্যাঁ, বড়ুয়া অষ্টাই।
0: আর অন্যরার ক্ষেত্রে
2: না,
0: তৃতীয় তো লাগেনি?
2: না, তৃতীয় লাগে না, অন্যটা তৃতীয় লাগে, যেমন টাই বা অষ্টাই বাসিতে তৃতীয় লাগে, বড়ুয়াটা কিন্তু শীত দ্বিতীয় খবির লাগান।
0: আচ্ছা কতখানি খেতি বার করবা?
2: আমরা এদিকে হয় না, কেউ করেও না,
0: করে না। আর আরেকটা কারণ হচ্ছে গিয়ে আপনারা আউশ আমি করার চেষ্টা করলো, আর একজনে না করলে গাই বাছুরের ব্যাপার আছে, আগে দেখুন আউশ ধানটা উইলে কিতা হইব? দেখুন আমি যেটা মনে করি, আশা করি আপনার একমত হইবা, আউশ ধানটা যদি আমরা করিলাই তাইলে কিন্তু সাইলের যে আমরা অতিরিক্ত ধান যেটা পাইলাম সেই ধানটা কিন্তু বিক্রি করতাম পারি। আপনি কিরকম আপনার ধানটা তো ফাঁসকানি জমির ধান তো অবশ্যই খাইতে লাগে না, ধানটারে কিটা করেন আপনারা?
2: ধানটা তো বেশি দিই,
0: সব বেশি দিই,
2: খুরাক রাখি আর বেশি দিই।
0: আচ্ছা এক বছরের খুরাকে রেশন তো অবশ্যই পাইন, রেশন কিটা আপনারা খাইননি না বেচিলেন?
2: না না খাই,
0: খাইন। এক বছরের খুরাকে কত কেজি ধান বা কত কেজি চাল আপনারা লাগে?

0: আমার মাসে প্রায় 1 কুইন্টাল চাল লাগে।
1: 1 কুইন্টাল পরিবার বড়, তাইলে
0: পরিবার বড়,
1: 3 বেলা ভাত খায়।
0: আর 1 কুইন্টাল দুধে লাগে না, প্রায় 80 কেজি দুধ লাগে, 10 কেজি মোটামুটি স্ত্রীকুটুম আছে না, তার 10-15 কেজি এক্সট্রা রাখা লাগে।
1: আচ্ছা, স্ত্রীকুটুম আইলে পরে তো অতিথি অভ্যাগত আইলে পরে তো খানি দানিও বিভিন্ন রকমের
0: বিভিন্ন হয়।
1: আপনারা এখানে ধরুন হঠাৎ করিয়া সন্ধ্যাবেলা আইলা কেউ, বা ওখান তো বর্তমানে মোবাইলের যুগ, মোবাইলে জানাইয়াও আইলা, আগে তো না জানাইয়া হঠাৎ করিয়া আইছেন 5 জন 7 জন, এটা তো ফালাইবার কোনো ব্যাপার নাই। আইলে পরে ধরুন একটু মাছ, একটু মাংস, একটু ডিম, এটার ব্যবস্থা আপনারা গড়ো আছে না নাই?
0: এটার ব্যবস্থা যেমন মাছ আমার পুষ্টি আছে।
1: আচ্ছা, রাত্রিবেলা তো ধরা সম্ভব নয়?
0: সম্ভব না, এখন বাড়ি কেনার বাজার আছে, এখন কোথাও মাছ কিনতে কোনো অসুবিধা হয় না, যেন মনে হয় বাজার। অনেক সময় হাঁটিয়া লইয়াও সাইকেল দিয়া মাছ লইয়া ঘুরে, সুখ লইয়া ঘুরে, মোটামুটি ভালো সুবিধা বর্তমানে হাজার কৈলাসন লাগালে আমরা হয়েছি না, এখন কিন্তু এই সুবিধা এখন সব জায়গাতেই বাজার পাওয়া যায়।
1: ধান কি জাত লাগাইবা?
0: ধান লাগাইমু স্বর্ণমাসুরি আর গুমতি, সরকারি তার বিষয়ে ফসল খুবই ভালো দেখা যায়, মনে বললাম বলবা হিসাবে গুল্লিতে কিন্তু কম হয়,
1: মানে ধানটা কম,
0: ধানটা কম দেখা যায়, বেশি ধানটা কম হয়।
1: আচ্ছা,
0: এর কারণে আমরা বেশি করি না, যেমন খোয়া বিরুণ কর্মী, এখরা খালি জিরা কর্ম, এটা নিজে ব্যবহার লাগে। আর কোনো সময় টুকটাক 20 টাকা দিয়ে বেচলাম, যেমন ভট্টপাল সংক্রান্তি সময় 120 কেজি বেশি।
1: খালি জিরার ধানটার কিন্তু দাম বর্তমান সময়ে খুব বেশি,
0: বর্তমানে আমরা তো 100 করি, আমরা পাইকারি 100 করি বেশি,
1: 150 টাকা পর্যন্ত কেজি বিক্রি হয়। কিন্তু আগের যে খালিজিরা ধানের যে ভাতের যে স্বাদ বা যে গন্ধ, আপনি আমার কথা শুনিয়ে হাসছে, আমি শ্রোতা বন্ধুরা হাসিয়ে দেখাইতাম পারিয়ান না, ওখন কিন্তু এটা পাওয়া যায় না, এটার কারণটা কি?
0: এটার কারণ দেখেন, ওখানে গ্রাম অঞ্চলে আপনি পাইবেন।
1: আচ্ছা,
0: গ্রাম অঞ্চলে তারা শহরে যে চাল বিক্রি করে খালিজিরা হয়, এই সেই হয়, ওই সমস্ত এটা করে না এরা।
1: আচ্ছা,
0: আর ওখানে আগে গ্রামের গঞ্জে বিরন চাল ডাল বেজাল খানি ক্ষেত করছে, খালিজিরা একখানি করছে, ইচ্ছা মতো বেচছে নিয়া, এখন মানুষের দেখছে যে এই ক্ষেতটা ফসল করিয়া গিয়া গৃহস্থের ফর্তা হয় না, এর কারণে বিভিন্ন ধান যেটা বেশি হয় ওই ফসলটাই করে, আর এটা অল্প অল্প করে খরিয়ারিয়া ওই কিছু খানির লাগিয়ে রাখে, যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান আই বা আত্মীয় আইলো, তো ভালো ভাত ভাত বিরিন করলো বা কালি জিরা করলো, মাংস দিয়ে কালি জিরা দিয়ে ভাত খাইলো, আর কিছু এক্সট্রা বারো এটা হয়তো সংক্রান্তির সময় এখন বাজারটা বেছে, অরিজিনালি গ্রেস মানে কিন্তু এখনো কালি জিরা খেত খরিয়া বাজারে বেছে না।
1: আমার একটা কিছু জানেননি, আমরা যে কৃষিক্ষেত্রে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করিয়া, রাসায়নিক কীটনাশক ব্যবহার করিয়া, ইটার কারণে কিটা গন্ধবন্ধ চারগিনি না অন্য কোনো কারণ?
0: এটা দিন তো দিন অরিজিনাল দেশি ক্ষেত, যেমন আমরা আগে লাঠিয়ালি ক্ষেত করতাম,
1: তারপরে সানমনি,
0: সানমনি ক্ষেত, নাজিমুদ্দিন বহুদান, এই সমস্ত জিনিস না, এটা হলো দেশি জিনিস।
1: আচ্ছা,
0: তার খানিতটা সেন্ট আছে, একটা আসাদ আছে। আর এখন যে আমরা এটা ব্রয়লার লাখান ক্ষেত করি, সরকার বেশি দিয়ে ওইদানার হইদানার, মানে এটা ব্রয়লার সিস্টেম।
1: আচ্ছা,
0: যেমন আগের যে সবজি আপনার বাড়িতে 2 কাঠ জঙ্কা ফলান, যে সার পাইবেন বাজার থেকে কিনিয়া অর্ধেক সাল হইতা না, আর সে সার দিব, মাল বেশি হইতো, মাল ফুলতো, তাড়াতাড়ি বলে বাজারে ব্যস্ত নিয়ে।
1: আচ্ছা, আগে কিটা আপনারা একটা সময় এই বর্ষার মরশুমে নালিয়া মানে ফাট
0: দিন তো দিন ওই মানে পরিশ্রমিক কাম, এটা তো একটা পরিশ্রমিক কাম, খাটো এই করো সেই করো, মানুষের এখন খেত বৃষ্টি করতে সব এখন রাজি হয় না, এখন যার জায়গা আছে হে রাজি হয়, এটার দায়ী হইতে আনব সরকার। যেমন 35 টাকায় 35 কেজি চাল 70 টাকা হয়তো, তো 70 টাকা দিয়ে 35 কেজি চাল হয়ে যায়, তার 7 জন পরিবার মোটামুটি তারা 8-10 কেজি কিনিলে তার পরিবার তার খাওয়ানোর কোনো চিন্তাও নাই, টেনশন নাই,
1: বাতর কোনো চিন্তা নাই,
0: বাতর চিন্তা নাই, ফাস্ট বছর করি করি 10 বছর নিচে গিয়া বিনা পয়সায় রেশনে কোনো

0: ফুসকুনির মধ্যে যদি আপনি পাঁচ সাতশ ফোনা ফলাইন, এই ফোনা যদি এক বছর বা দুই বছর রাখিয়া যদি আপনি বাজার যত করেন বা নিজেও যদি খাইন, তবুও কিন্তু এটার থেকে একটা উৎপাদন আপনি পাইলা, উৎপাদন পাইলা। আমরা সামনেই যে বড় ছড়াটা বইয়া যার আমি নিজের চোখে দেখছি, আগে লাইন দরিয়া মাইছে বর্ষি ফলাই এবং কতক্ষণ ফরে ফরেও এইন একটা টান্দের হাতে একটা সিঙ্গিয়ার, এইন মাগুর, এইন টেংরা, এইন কই, এইন আরো নানান রকমের মাছ এবং বড় বড় শাল বাইম পর্যন্ত ওখানে দেখা যায় যে কোনো কিচ্ছুই নাই।
1: এটার একটা কারণ আছে আপনার কই, আমি যেমন ফুসকুন্ডি সময় যে কথা আপনি কইছেন, মানুষ বর্তমানে সরকারে অলস করে দিছে, যেমন সরকারি ফোনা আইব গাছটা আছে আমার, অবা ফোনাইলে ফোনা দিব আমারে, হে চাইব হু মাগনা খাইয়া অন্য কিছু ফলাই তো ফোনা দিব তিনশো, আর তোমার ফোনা দিলেছি আমি এক হাজার, হে মাগনা পাইছি আমার যাওয়াই তার লাভ বিতর্কের দিত নাই, আর হে কিন্তু তিন হাজারের তিন এক হাজারের বিল
0: করিলাম
1: আর কি।
0: আচ্ছা,
1: যেমন চড়াতে যে মাছের কথা আপনি কইছেন, এটা লাইন ধরা বড় মানুষ টাকা বসি বাবার এবং জাল লইয়া দুপুরে আইল খারাকা চা ফাঁস ছয় মিললে পাঁচ ছয়শ মাছ মিলি গেছে কি, এখন ওই কোনটা যে গুলা যায় গুলার ফলেই দেখা যায়। আমরা গতবারও ওই চড়াতে পাঁচ কেজি ওজনের মাগুর মারছি, সাত ছয় কেজি ওজনের কাঠু মারছি, গোয়াল মারছি, যেই একটা মাছটা উদাই যায় গুলাটা রাগি, এরপরে দেখা যায় রাত্রে শুরু করি বেশ দিলায়, বিষ দিলে দেখুন মরার মরল আর বাটির বাটির গুণ আপনার বাটির দিকে লগিয়া, এই কারণে চলাচল মাছ।
0: দেখুন এই যে একটা মানে কিতা হই মইটা তো সকলের লগে শত্রুতা, আমি দেশ দেশের দেশের লগে শত্রুতা, আমি
1: সবার লগে
0: প্রকৃতির লগে শত্রুতা আমি করা। দেখুন আজকে আমরা কিন্তু এখন বুঝিয়ার, আমরা কিতা বুঝিয়ার, আগে যখন আপনি ছোট আসলা আপনার বাবা কাকা জেঠা দাদুরা যখন আল বাইতা লাঙ্গলর ফিসে ফিসে আপনারা আর্তা বেগ লইয়া লইয়া
1: আর্তা,
0: লাঠি বাচ্চা মিলের, খই মিলের,
1: পইচা
0: মিলের, বহুত জাতের মাছ মিলের, ওখান যেহেতু এমন ভাবে আমরা রাসায়নিক ওষুধ দানো দেওয়া আরম্ভ করছি, দান খেতে কোন রকমের মাছও নাই, ওষুধের আবার মানুষে একটু করিয়া কিন্তু ফিরিয়া আরা যে এই যে বিপদ আমরা ডাকিয়ার, এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মর লাগিয়া খুব খারাপ। যেমন আগে আপনারার এই নদীর তাকিয়াই অগ্রায়ণ পৌষ মাসে বা এই সময়টাতে আমরা দেখছি বাজার থেকে বড় বড় হালিয়ারা গিয়া উঠছে
1: নদীর মাছ,
0: ও বাজারে যখন মাছ বাজার আছে
1: লাছ মাছ উঠছে,
0: লাছ মাছ উঠছে, দেখুন এই যে জলটা পড়ে এই জমিতে কিন্তু খুব সহজে সুন্দর করিয়া,
1: না এই যে জলটা কিন্তু ক্ষতির জলটা বেতার আয়রন আছে,
0: আয়রন আছে,
1: যেকোনো সময় গৃহস্থী করতে হইলে যেকোনো সব সময় জলটা তো না, একবার জলটা শুকাইতো, শুকাইলে মাটিটা রোদ যখন ফুলা খায় এর ফলে জল ফলে ফসলটা খানিতে নাইল সাইড ফালে ধান বেশি, আর সব সময় জল থাকে ধানটা ওই বঠিক ফরি দিব কি ফরিয়া
0: বাগিদান
1: নাই নিজে যখন ফাঁড়ি না বয়স্ক আমার আড়াই তিন খানি সবজি ক্ষেত্রে আছে, সবজি করি আমি আমার খানি তিনজনটা জায়গাটা বাটিয়া দিছি, একখানি জায়গা অন্য একখানি জায়গা আমি রাখছি খাসা দেওয়া জায়গাটা, আরে হাল ওয়াই দেওয়া লাগে, সার দেওয়া লাগে, ঔষধ দেওয়া লাগে, প্রথম চাষ বা ওষুধ দেওয়া লাগে, এর ঘরে বাকিটা।
0: আমি একটা কথা আপনারা কইয়া দিয়া যাই, আপনার বাড়িতে গরু আছে অবশ্যই,
1: হ্যাঁ গরু আছে,
0: গরু কয়টা আছে? গরু
1: গরু আছে চারটা,
0: চারটা গরু, চারটা গরুর যে সেনা আছে সেই সেনাটা আপনারা সংগ্রহ করিয়া রাখুন, আমি আপনারে আপনি নিজে পরীক্ষা করিয়া দেখবা, সেই চেনা একটা প্লাস্টিকের পাত্র অথবা মাটির কোনো পাত্রের মধ্যে সংগ্রহ করিয়া রাখবা, পাঁচশো চেনা আট থেকে দশ লিটার জলের লগে মিশাইবা, মিশাইয়া আপনার আলি যখন লাগাইবা মাঞ্জিরা যদি আক্রমণ করে একদম সদ্য গোবর যেটা গরম গোবর যেটা এটা গুলিয়ে আপনারা দিন মাঞ্জিরা যাইব কি।

0: বিভিন্ন রকমের কীটশত্রু কিন্তু গরুর সেনায় যায়। তবে আমরা যে ফুকা সৃষ্টি করছি, এটা ফুকার শক্তি কিন্তু বাড়ি গেছে গিয়া, বারে বারে রাসায়নিক ওষুধ খাইতে খাইতে এর শক্তি কিন্তু বাড়ি গেছে, কারণ কেমনে বাড়ছে। এই যে আমরা রাসায়নিক ওষুধ দিলাম, মনে করেন আপনার জমির মধ্যে আপনি ওষুধ দিলা, যেই ফুকে গন্ধ পাইলো উড়িয়া গিয়া আরো আরেকটা খেত বইল, বা সিটা ফুটা খাইয়া যদি কোনো রকম খাঞ্জি মরা হইয়া যদি বাঁচি যেতে পারে, পরবর্তী প্রজন্ম যেটা হইব এটা কিন্তু এই ওষুধে আর দমনিত না, এটা বারে বারে দিলে পরে খিতাইব, তখন আমরা দেখবো যে এটার থেকে বেশ আমরা আরাম পাইয়ার, এবং আমার ক্ষেতের মধ্যে কেঁচুয়া জির ইটাও যা কখন জিকে আর আপনারা যে হালের বলদ বাদ দিলেই না, একেবারে চিরতরে বাদ দিলেই না, এটা কি তার সময় বাঁচানির লাগিয়া না অন্য কোনো কারণে আপনারা বাদ দিচ্ছেন?
1: এখন এই জিনিসটা মানুষের প্রথমবার প্রথম তো ঠিকঠাক আসিল না, আজকে 15-20 বছর ধরে ঠিকঠাক বেরিয়েছে, আসিল আগে সরকারি ব্লকে একটা দুইটা থাকতো,
0: একটা দুইটা থাকতো,
1: রেটও কম আসিল। এখন দেখা যায় একটা গরু আপনি ফাললেন, এটা তোলে মানুষ এখন হাঁটা লাগে, সবসময় টাকা লাগে, গেলে 1-2 নম্বর বর্ষা মাস এলে তার খানে জোগাড় করা লাগে। এছাড়া দেখেন একটু বারা সকাল ফুটলো রাত্রে সূর্য লইয়া গেল গিয়া, অধিকাংশ মানুষের সূর্যের যন্ত্রণাই গরু গাছের ফালা।
0: আচ্ছা ওখান তো
1: তার হাট হয় লক্ষণ সূর্য ফাটাই গরু সূর্য করে গেলে
0: মানে সারা অবস্থা,
1: সারা অবস্থা সূর্য করে নাকি গড়টাকে সূর্য মানে আগের লাখান খাটা খুঁটু করতো ওইভাবে নয়, মানে এখন বাটে বাটি হয় এইটা। আর এখন দেখছে মানুষে যে আমি গরু দুইটা ফালতাম, ফালিয়া গুমতো দিয়ে আল বাইতাম, আল বাইয়া আর কোনো খাম করতাম পারলাম না, রানী কিচ্ছু মানে না, আর জায়গা দুই কার্ডটা করতে আমার 2 মাসের দরকার, তখন ট্রেক্টার বাড়ি গেছে আমার দরকার নাই, আমি ট্রেক্টার 300 টাকা ঘন্টা দিয়ে বা হইলাম, লেখা একখানে 3 ঘন্টা গেলে 900 টাকা গেল আমার, আর পরে আরো 900 টাকা গেলে আমার গৃহস্থ পরীক্ষা দিয়ে দিলাম।
0: আচ্ছা
1: আমি গরু পরিশ্রম করলাম।
0: এখানে এখানে আর একটা প্রশ্ন আছে, আগে কিন্তু জমির মধ্যে প্রচুর কেঁচুয়া হইতো, এখন কেঁচুয়া হয়নি, এই যে জমিটা সাইড কোনা যে জমি আছে কোনার মধ্যে কিন্তু ট্রাক্টরের লাঙ্গল গিয়ে হামায় না, এই কোনার মধ্যে যদি আমি কেঁচুয়া হাসাইতাম পারি বার্মি কম্পোস্ট প্রয়োগ করিয়া, তাইলে কিন্তু আস্তে জমির মধ্যে এটা ছড়াইয়া যাইব, কিন্তু দেখা গেছে এই জমির মধ্যে ছড়াইলে পরেও কিন্তু অনেক সময় আমরা কেঁচুয়াটারে ওই যে রাসায়নিক কীটনাশক দিই এটা দিয়া কিন্তু আমরা মারিলে। সবশেষে আপনার কাছে জানার চেষ্টা করবো
1: আর একটা কেঁচুয়া আপনি কইছেন, এটা একটা কারণ লোকই এখন একটা ওষুধ বার হয়েছে, যেমন হাল গরুর হাল বাইলে জমালা লাঙ্গলে একটা বালট নিত, আমরা উলিয়া একটা বালট নিতাম, গাছ পাতা ফালা মারি দিতাম, এখন তো ট্রেক্টরে আল বায় এক লাঙ্গলে এক দূরে থল করে আর এক দূরে উপর করলার উপর দিনে কেটে গুল্লাই উপর করলার গাছটা হয়ে যায়, তখন নতুন একটা ওষুধ বার হয়েছে, ওষুধের নামটা কিতা পালিয়ে নিয়েছি মনে হয় না, এটা ধান রুয়া আনি ঘরে 2.5 দিনের মাথায় ওই ওষুধটা মেশিন দিয়ে স্প্রে করা যায়, এবং বালির লোকে মিশকা করে বালির লোকে মিশ্রিত করিয়া বাইন করে দিলে এই গাছটা উঠে না, খেঁচুয়া ফেঁয়া করা যায় খেঁচুয়া, তখন কোনা তো থাকে না, এই ওষুধটা দেওয়া হয়ে কি গাছ তো উঠে না, খেঁচুয়া যা আছে সম্পূর্ণ
0: শেষ
1: শেষ হয়ে যায় গিয়া, এটা আমরা পরীক্ষা করছি।
0: আচ্ছা এবং আপনারা হয়েছেন কিন্তু এই ওষুধ দেওয়ার পরে বালি দিয়া মিক্সার করিয়া বা এমনি যখন আপনারা ওষুধটা দিন, এই ওষুধে কিন্তু আপনারা ক্ষতি করে জমির ক্ষতি করে, আপনারাও কিন্তু শুনছি আপনারা
1: ডানেরও ক্ষতি করে,
0: ডানেরও ক্ষতি করে,
1: ডানেরও ক্ষতি করে, ডানটা দেওয়ার পরে দেখা ডানটা লাল লাল যুদ্ধ মারে না, লাল খাইয়া ডানটা তার জিম ধরে যায়।
0: আচ্ছা তো এই ওষুধ প্রয়োগ কিন্তু আপনারা ধীরে ধীরে বন্ধ করা আরম্ভ করে দিয়েছেন, এবং আপনারা ওখানে লাইন ধরিয়া ধান লাগাই,
1: আমরা তো লাইন ধরিয়া আগে লাগাইতাম আর এবং বাস দিতাম, এটা বাস দেওয়ার মেশিন থাকতো সরকারতেই লোয়ার মেশিনও দিছিল, বা এটা গাড়া সবচেয়ে জায়গা সমান না কিন্তু গাড়া কোনো কারণে ভালো আছে, তখন আমরা তক্তার মধ্যে লোয়া মারি মারি আমরা গছাইতাম, আর এই ওষুধটা দেওয়া হরটা কি বারেনি হরটা কি এটা টোটালি বন্ধ, এখন
0: এখন সকলে দেরা নি
1: না, এখন তো কিছু মানুষের দেওয়া বন্ধ করে দিয়েছে,
0: বন্ধ করে
1: যেমন আমি গতবারটি বন্ধ করে দিয়েছি।
0: আচ্ছা তো এখন আপনারা দুই লাইনের মধ্যে যখন ঘাস উঠে তখন কি তা ওটা দিয়ে
1: ওটা দিয়ে ওটা দিয়ে গছাইলে গছাইলে গাছটা
0: মিশিয়ে যায় পা দিয়া পাড়াইয়া মাটি দুই লাইনের মধ্যে সাফাই
1: আমি একখানি গাড়ির তুলনা দিলাম একখানি।

0: 얼마대? 소에팔리단을 배우잖아요.
1: 소에팔리단에.
0: 배우잖아요.
1: 소에팔리 호트룩만에 우전의 호트룩.
0: 우전에 호치스컬리, 에팔리 호치사이팔리,
1: 엑소기
0: 사이팔리 엑소기.
1: মানে প্রায় কুইন্টালের উপরে উপরে বেশ কমে যায়। তো ধানের সরাও তো বেশি,
0: এটা অগ্নর বেশি দেয়, সরা লম্বা দেয়, বড়লে
1: বড়
0: পুষ্ট হয়,
1: পুষ্ট হয়। তাইলে আপনারা আটটু যদি জনবল বাড়াইতে পারেন, তাইলে আমার মনে হয় পাঁচখানি জমি যদি খরা যাইত এসারাই, তাইলে কিন্তু আপনি এফ সি এর কাছে যখন ধানটা বেচবা তখন আরো বেশি টাকা আপনারা ইয়া ঢুকলো না, এটা তখন ইয়া অ্যাকাউন্টে ঢুকি যায় গিয়া। এটা টাকা করুন কিতা ঘর বাড়ি বানাই
0: এখন এখন দেখবগে আর খালাই না কথাটা, এমন কত বার আমি দুই কানি আসারি করাইছি। খরানির পরে ধান আনি সময় কইছি ব্লক থেকে আমি আসারি করবো, সেহেতু করার পরে ধান যখন খালাই গেছি তখন কেতিবা এসারাই তোমরা লিস্ট আইছি নি, আমার দুই আসারাই দুই কানি করছে খাহাগে ফঞ্চিত লিস্ট দিলেছে খাতে খাতে দিব, এটা তো আমরা হয়ে লাভ নাই।
1: আচ্ছা
0: কখন দেখা যায় যে এসারাই নাই হ্যাঁ চিনি।

0: মন কটকরাম দুই কানি আসারি করাইছি খরানির পরে দানানি সময় কইছি ব্লক থাকি আমি আসারি করম সেতু করার পরে ডান যখন খালাই গেছিলি তখন কেতিবা এসারাই তোমার লিস্ট আইছি নি আমার দুই আসারাই দুই কানি করছি খাহাগে ফঞ্চিত লিস্ট দিলেছে খারে খারে দিব এটা তো আমরা হয়ে লাভ নাই
1: আচ্ছা
0: তখন দেখা যায় যে এসারাই নাই হে চিনি ফেলা দিয়েছে থান নামে এসারাই
1: আচ্ছা
0: আর যে খরচে অরিজিনাল খরচে হে বর্তমান দলের বিরুদ্ধে আছে হে কিন্তু ফাল না হে কিন্তু প্রকৃত কৃষক হে ভাইটারা আর দেন না
1: আচ্ছা
0: আচ্ছা ঠিক আছে বারুইছে না সামনে সাথে মানে তার একটা মনে আশুক্রান্তি দেওয়া
1: আচ্ছা তো এইভাবে হইলে কিন্তু আমরা আর
0: দেশ আগন আগন না
1: দেশ দেশ আগে
0: যেমন আমি এবার দুশো করছি খট্টামু নাই আর যদিও করি তোরা তুড়ি আমার লাভার লাগে আমি লেখান তো দিতাম না তার সারানাও দিতাম না আমার বাট আমি করব
1: আচ্ছা ওহন জিগাই
0: আর দুই গতবার দুই খান জায়গা ক্ষেত্রতে আমার 1,000 টাকা এক্সট্রা লাগছে যেন একজন মাসি এক খাওয়া গাড়ি তো পারে এক খাওয়া গাড়িতে দুজন মাসে লাগে আন্তার হিসাবে
1: আছে
0: তো সরকার অনেকগুলো ফার ঢের এটা অবায় ফার অবায় বেশি আর এটা বিভিন্ন মানে অগ্রসর চিন্তা
1: ওখানে জিগাই যে খাওয়ার পানির কিরকম ব্যবস্থা হয়েছে
0: খাওয়ার পানির ব্যবস্থা হয়তো সরকারি সাপ্লাই আছে
1: রান্না করার জল আপনারা হইতে কি সংগ্রহ করেন সাপ্লাইয়ের জল ব্যবহার করেন না ফুসকন্নির জল ওখানে ব্যবহার
0: করেন
1: সাপ্লাইয়ের জল ব্যবহার করেন রাস্তাঘাটের যে এই যে বাঙ্গা বুঙ্গা রাত্রে বিরাইতে যখন রোগী আছে তখন আপনারা এটা নিয়ে কোনো আরো আলোচনা
0: এটা বহুত আলোচনা হয়েছে এটা বছরে আবার খাওয়া যায় বাঙ্গা ঢুকা দেখা যায় দুর্গা পূজার আগে হাত করলো যখন একটা গাঁত আছে গাঁত হাঁটু বাড়াইয়া তোরা দিলেই লগে লগি খালি পূজার আগে দেখা যায় এটা উঠিয়ে যায় এটা এটা ডাইরে মন্ত্রী মন্ত্র আমরা হয়েছি হ্যাঁ হয়েছে হইব
1: আচ্ছা একটা জিনিস দেখিয়া খুব ভাল লাগে একটা জিনিস দেখিয়া খুব ভালো লাগে দাদারে জিগাইয়ার এই যে লাইটের যে একটা ব্যবস্থা হয়েছে গ্রামীণ অঞ্চলে এটাতে আপনারা কিরকম সুবিধা
2: না না সুবিধা ভালো মনে করেন ব্যাগ বৃষ্টি কিছু মানে দিলেও ওইটা তাকবো হ্যাঁ ভালো
1: আচ্ছা এটা কোনো কোনো জায়গার দেখা যায় কয়দিন পরে পরে নষ্ট হয়ে যায় আপনারা এখানে দেওয়ার পর থেকে
2: না আমরা এখানে তো নষ্ট হয়েছে না
1: ওখানে হয়েছে
2: না
1: এবং দেখুন হো দেখুন এগুলো যে চার্জর পরিষ্কার চার্জ যে ওইটাতে এটা দেখা যায় আমার মনে হয় লাল হইলে পরে এগুলো মনে হয় শেষ হয়ে যায়
2: লাল
1: আচ্ছা লাইট থাকলে পরে দেখুন হঠাৎ করিয়া রাইত বিরাইতে কোনো রকমের অসুবিধা দেখা দিলে পরে বা উল্লুই শোনা গেলে পরে কিন্তু একটা আরাম পাওয়া যায় যে লাইট তো আছে পরের দেখা দিব আগে তো একটা সময় আপনারা 6 ব্যাটারি 7 ব্যাটারি বা আরও বড় বড় টর্চ লইয়া লইয়া ইয়ে করতাম ওহন যে পরিস্থিতি চলে আমরা অক্ষণ দাঁড়াই রয়েছি বাঁধের উপরে বাঁধ দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু বৃষ্টির জলে বাঁধের মাটি যেভাবে ড্রেনের মতো করিয়া নামছে এই মাটিগুলি এখানে তো আবার কিচ্ছু করা হইব নি বা আপনি জানেননি বা ওই যে মাটি পড়ছে ওটা তুলিয়া দেওয়া হইব না আমরা দেখি আর এখানে প্রচুর ধান ক্ষেত আছে ধান ক্ষেতেও কিন্তু গিয়া মাটিটা পড়ছে তো এই ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা দেখা দেওয়ার সম্ভাবনা আছে
2: মনে করেন এই যে মাটি বৃষ্টি যাইতেছে তখন এটা পরবর্তী সময় করাইব হইব নি না হইতো না এটা তো আমরা কইতে পারি না সঠিক
1: আচ্ছা কিন্তু আপনি দেখুন ওখানে হঠাৎ করে যদি একটা গাড়ি আইয়া ঢুকতে চায়
2: না ঢুকতে
1: একটা ফায়ার ব্রিগেডও যদি ঢুকতে চায় সে কিন্তু থমকি খাইয়া এই জায়গা কিরকম পা মানে ফাড়াইয়া যাইব এটা কিন্তু একটা দেখার বিষয় আছে কারণ এখানে বালা একটা গর্তের মতো অবশ্যই হইছে
2: না গাড়ি ঘোড়া যাইতে পারত না
1: গাড়ি ঘোড়া এদিকে যাইতে পারত না সুতরাং আমি একটা অনুরোধ করিয়া যাইমু আপনারা তো এখানে বন্ধ বার বা একটা সময় তো সবাই বইন বা কোনো কোনো সময় তখন আমরা দেখলাম যে রেগার কাজও চলে রেগার সাহায্য যদি ওই নিচের মাটিটির সুন্দর করিয়া তুলিয়া এখান থেকে কিছু ডালডুলো আছে ইটা দিয়াও যদি আটকে রাখা যাইতো তাইলে কিন্তু অনেকটাই সুবিধা হইতো মনে করেন হঠাৎ করিয়া ওই যে উপরের যে টিল্লার যে জায়গা আছে এখানে কোনো রুগীরে নিত একটা টুকটুক করিয়া যদি নিতে চায় তাও কিন্তু টুকটুকটা ফাইড়িয়া যাইতে হইলে ওই জায়গা আসল জায়গার যাইতে হইলে

0: কিন্তু তার খুব অসুবিধা হইব এবং এই দিকে টুকটুকও কিন্তু ফাড়িয়া যাইতো না। সুতরাং এই অনুরোধটা করিয়া যাই আর আপনারা এই বিষয়ে একটু চিন্তাধারা করবা যে সবাই মিলিয়ে যদি মাটিটা তুলিয়া যদি এই জায়গা দেওয়া যায় তাহলে কিন্তু এই জায়গাটা ভরাট হয়ে যাবে এবং পরবর্তী সময় ওই জায়গার মধ্যে আমরা যেমন বাড়ি করে যেমন গাছের ডালুল খাটিয়া খুঁটি মারিয়া দিয়া ইয়ে করি যে আর চাষ পদ্ধতি মানে পরিস্থিতি এই বছর কেমন
1: চাষ পদ্ধতি মানুষের তো আলবার হইতো এখেতে আলি টালি ফেলার এখন পরবর্তী সময় বৃষ্টি এসে কিতা করবো তো এটা
0: ইদানিংকালে কিন্তু জ্যৈষ্ঠ মাসে কিন্তু বা চৈত্র মাস থেকে কিন্তু এবছর আমরা কিন্তু প্রচুর বৃষ্টি পাইয়া গেছি এই ক্ষেত্রে কিন্তু আমরা এই বছর অনেকে কইরা যে সবজি পাতির দাম সঠিকভাবে পাওয়া যান না যেমন খারকুল টারকুল ইত্যাদি খুব সস্তায় বিক্রি হয়। বাইরের সবজি যদি না আমরা দেখছি অনেকে বাইরের সবজি কিনেন অনেকে স্থানীয় উৎপাদিত সবজি অনেকে কিনেন আপনার কোনো রকমের সবজির ক্ষেত্র তাছিল না নাই?
1: আমার সবজির ক্ষেত্রে সামান্য বর্ষার জেঙ্গা আছে খারকুল তারই অল্প অল্প
0: অল্প অল্প অল্প খারকুল গাছে কীরকম আপনারা কীটনাশক প্রয়োগ করেন?
1: খারকুল গাছে তো তোমার এই ব্লকে থেকে দিছে আমরা ঔষধ ওটাও গরুর সেনা ব্যবহার করতাম
0: গরুর সেনা ব্যবহার করে এই যে রাসায়নিক কীটনাশক যারা খারকুল না পারিয়া যদি দেওয়া হয় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ওষুধের বন্ধ করে খারকুলের মধ্যে এটা কি তা পাইনি না পাইনি
1: না না এটা তো আমরা মনে করো নিজে খাওয়ার লাগি বেচার লাগি না এটা আমরা অল্প অল্প দিই একদিন দিলাম আর 15 দিন এক মাস পরে দিই।
0: আমি কই আর যে গরুর সেনাটা আবার আপনারা প্রয়োগ করেন একটু সময় রক্ষা করে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু অনেকটাই আমরা উপকৃত হই। যাই হোক আমরা জানার চেষ্টা করলাম অনেক কিছু খাইবার পানির তো ব্যবস্থা হয়ে গেছে জ্ঞান আগে সবের বাড়িতে সাপ্লাই
1: সাপ্লাই
0: আছে রামাইশ খারকুল করলা ঝিঙ্গা পটল বর্ষার মরশুমের সবজি। আচ্ছা এই যে রামাইশ আমরা দেখছি রামাইশ কই না শিম কই প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয় আপনি কি তা কিনিয়ে আনডান আপনার ক্ষেতের এটা
2: এটা কি তার মেয়ের বাড়ি দিতাম
0: মানে আপনার ক্ষেতের
2: ক্ষেতে
0: আচ্ছা রাসায়নিক ওষুধ টষুধ দেওয়া লাগেনি না
2: না আমি দেই কি তা জানোই নি
0: হ্যাঁ কই
2: পুকুর গুটা যেন এটার এক গুড়া করিয়া পুকুর গুটা
0: আচ্ছা
2: গুড়া করিয়া আর উম গরম জলের মাঝে গুলিয়া আর একটা বোতল লইয়া আর একটা সেন্দা সেন্দা করি আর ওটা দিয়ে ফিরে করে দিই।
0: আচ্ছা পুকুর গুটা জিনিসটা কি মানে কিটা এটার মানে কই পাওয়া যায় গাছেই ধরে
2: না না ও তো প্যাকেট আছে 10টা প্যাকেট একটা প্যাকেটে বহুদিন যাই ও দোকানেও আছে
0: পুকুর জিনিসটা কিটা রাসায়নিক তো আপনি একটা খাবার দোকান থেকে কিনিয়ে আনার সঙ্গে নেফতালিনের প্যাকেট আপনারা লইয়া আইলা এই খাবারে কিন্তু নেফতালিনের গন্ধটা যাইব গিয়া যেমন বিস্কুটের প্যাকেট হলে বিস্কুটের প্যাকেটে যাইব তো এই জিনিসটি কিন্তু খাওয়া যায় না। আপনার বাড়ির গরু আছে অবশ্যই কয়টা আছে?
2: না না এই গরু আমার আচ্ছা গরু আচ্ছা সেনা
0: সেনা মারতে পারেন কিন্তু সেনা মারলে কি তাই বোধ হয় আপনার ফসলটা খাইলে পরে সেনা সেনা লাগাইলে পরে আপনার আপনি বোতলের সাহায্যে আপনি যেভাবে কইছেন চেন্দা করিয়া করিয়া যে দিন এইভাবে আপনার দিতে পারবা তাতে করিয়া আপনার কোনো রকমের রাসায়নিক জিনিস কিন্তু শরীরও গেল না। এই যে রামাইশটা বা আপনি আমি যে কতটি ফলের নাম হইলাম এটার মধ্যে যখন আপনি ওষুধ দিবা অল্প হইলেও কিন্তু ফলটায় এটা
2: টানিয়া
0: নিব যার কারণে আমরা শরীরে অসুখ বিসুখ কিন্তু অনেক বাড়ি গেছে গিয়া আগে আমরা লক্ষ্য করতাম যে 80 বছর 70 বছর 85 বছর 90 বছরও মানুষের চুল খাহা যেটা দাদা ঠাকুর দাদার চুল কিন্তু কালা থাকে
2: কালা থাকে
0: ওখান দেখা যায় স্কুলও পড়ে 6 ও 7ও পড়ে এই যে বিভিন্ন একটা সমস্যার সম্মুখীন আমরা হইয়া এটা কিন্তু আমরা খুব ক্ষতির কারণ করে এই যে মরশুম চলে এই মরশুমে আগে আপনারা এই সমস্ত অঞ্চলে এই যে দূরে দূরে সুপারি গাছ দেখা যায় বা বড় বড় নারিকেল গাছ তাল গাছ বাবু

0: পাখির বাসা কিন্তু ঝুলিয়া ঝুলিয়া থাকত।
1: অহন্যায়
0: আপনার মনে একটু হইলে দুঃখ লাগেননি?
1: লাগের ভাই,
0: এই প্রকৃতিটা যে আমরা নষ্ট করি আর এই ধান খেতে মারাত্মক রাসায়নিক কীটনাশক দিয়া, যার কারণে আজকে ধান খেতে মাছ নাই,
1: মাছ নাই,
0: কুশিয়া নাই, সাপ নাই, ব্যাং নাই, জুক আছে, আমরা ক্ষতিও করতে পারি।
1: ওই যে ঘাস, এই যে ঘাস, এটাও তো থাকে না,
0: এটাও থাকে না,
1: লাগি যে রাসায়নিক একটা ঔষধ দেয় রোয়ার পরে ঘাস উঠতো না, এটা জমিন শেষ,
0: জমিন শেষ,
1: জমিন শেষ।
0: এই এখন কিন্তু মানুষে বুঝরা, আমার কাকা যেটা দাদা দাদা চাষের সঙ্গে জড়িত তারা বুঝরা, তারা কিন্তু ধীরে ধীরে এটা করি দেরা। আজকের যে মানে ছোট্ট যে শিশু দুই বছর আড়াই বছর, আপনি কিন্তু আপনি ওই দেহ বাবুই পাখির বাসা আপনি কিন্তু দেখাইতে পারতা
1: নাই,
0: ওই দেখ সরাইয়ের বাসা আপনি দেখাইতে পারতা
1: নাই,
0: ওই দেখ ও পাখিটা সারো পাখি। আগে আপনারা এখানে পাখির ডাকে কিরকম কিচির মিচির করতো, সারো পাখি খাওয়ার ডাক, ওখান কিন্তু কিচ্ছু শোনা
1: যাচ্ছে না।
0: প্রকৃতি ধ্বংসের কারণ কিন্তু আমরা,
1: আমরা
0: এটার থেকে ঘুরিয়া আওয়া লাগবো। এই যে জায়গাটা নিয়ে কথা হইল, এই যে জায়গাটা দুইয়া দুইয়া গেছে গিয়া নিছে বৃষ্টির কারণে, এটা সংশোধন করার বা এই জায়গাটারে ভর্তি ঘটি দেওয়ার কোন রকমের চিন্তাধারা আপনারা করছেন?
1: এটা তো কাজ রাখছে, বর্ষা গেলে এটা নাল করব
0: না, কইয়ার হঠাৎ করিয়া যদি এদিকে কোনো রুগী টুগি বা হঠাৎ করিয়া ধরেন
1: একদম ব্যায়ামই করি আমরা চললাম ওখান,
0: না না আপনারা চললাম, কিন্তু হঠাৎ করিয়া ফায়ার ব্রিগেডের গাড়ি বা একটা অ্যাম্বুলেন্স বা একটা টুকটুকও কিন্তু দেখতো না, দেখতে পারতো না। সুতরাং এটা আমি দাদারাও কইছি, আপনারা যখন রেগার কাজ চলে বা আপনারা কয়েকজন সহযোগিতা করিয়া আট দশজন মানুষ বা পনেরো বিশজন মানুষ একখান হয়ে গেলে পরে নিচে যে মাটিটি গেছে ওটা তুলিয়া আপাতত গাড়ি দিয়েবার একটা ব্যবস্থা।
1: হ্যাঁ দাদা, আমরা ডোম সময় এই এই কারণে কেউ লাগি
0: একতা নাই,
1: একতা নাই,
0: আচ্ছা
1: একতা নাই ভাই, আমরা একতা নাই আর ওখান করছি।

এতক্ষণ ঘর গৃহস্থিতে শুনলেন রবিবারের আড্ডা অনুষ্ঠান আকাশবাণী কোলা শহর। এখন সীমান্ত থেকে অনুষ্ঠান শুনবেন 103.2 মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: শুরু করছি সীমান্ত থেকে। আজ আমরা আপনাদের শোনাব কমলপুর সীমান্ত সংলগ্ন মলয়া এলাকায় বসবাসকারী লোকদের কথা। তোমার নামটা বলো?
1: আমার নাম প্রতীক সিনহা।
0: তুমি কি করো?
1: আমি কৃষিকাজ করি।
0: আর কৃষিকাজ ছাড়া আর কি করো?
1: কৃষিকাজ ছাড়া কিছু কিছু টিউশনই করি।
0: বুঝা মানে কৃষিকাজ যে তুমি করো, নিজস্ব জমি আছে?
1: নিজস্ব জমি আছে।
0: কতখানি?
1: তিনখানি।
0: তো তিনখানি জমিতে মানে কি ফসল করো?
1: ধান চাষ করি, আর যেগুলো আমরা রবি শস্য কিছু জায়গা আছে, রবি শস্যের সময় রবি শস্য করি।
0: তো ফসল কি বিক্রি করেন?
1: হ্যাঁ, ফসল বিক্রি করি। গতবার তো বিক্রি করতে পারলাম না, সেই চান্স পাইলাম না। প্রতিবারই তো ব্লকে নিত, এগ্রিকালচার নিত, গতবার তো এগ্রিকালচার নিল না। ধান
0: কেন নেয়নি? কেন
1: নেয়নি? তাদের বরাদ্দ ছিল না বলে নেয়নি।
0: আচ্ছা, মানে অন্য অন্য গ্রাম থেকে তো নেওয়া হয়েছে আমরা জানি, কিন্তু তোমাদের এখানে নেয়নি?
1: নেয়নি। বরাদ্দ কম হয়েছে, বরাদ্দ টাকা বরাদ্দ তো কম হয়েছে বলে তারা নিতে স্বীকার করে পায়নি।
0: তো এই যে এলাকাটা, এই এলাকাটা তো মোটামুটি সবাই বেশিরভাগই লোকই কৃষিকাজ করে, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, এইখানে 80% কৃষিকাজ করে।
0: তো 80% লোক কৃষিকাজ করে। তো কৃষিকাজ করে এই এলাকার লোকরা কি সুযোগ সুবিধা পায়?
1: গাঁও সমস্ত কোনো সুযোগ সুবিধা নেই, এগ্রিকালচারে কোনো সুযোগ সুবিধা নেই।
0: মানে সরকার থেকে কোনো সুযোগ সুবিধা?
1: সরকার থেকে কোনো সুযোগ সুবিধা নেই।
0: নেই
1: নেই।
0: তো আমরা তো জানি এটা তো একটা পঞ্চায়েত এলাকা। তো এই পঞ্চায়েতে এখানে তো যারা কৃষি কাজ করে, বেশিরভাগ লোকই কৃষি কাজ করে বললে, চাকরি আরও তো আছে নিশ্চয়ই?
1: অবশ্যই আছে।
0: আচ্ছা, তো যারা কৃষি কাজ করে তাদের কৃষি দপ্তর থেকেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়?
1: কৃষি দপ্তর থেকে কোনো যোগাযোগ হয় না,
0: আসে না।
1: এখানে কৃষি সখী একজন আছে, উনি তো মাঝে মাঝে যখন মারাই সময় উঠবো, উঠে দেখা করবো, ফটো তুলে পাঠাইলো, শেষ। কৃষি সখীর কাজ
0: মানে আর কোনো
1: কোনো অ্যাক্টিভিটিস নেই
0: তাদের? নেই। তো এখানে যারা কৃষি কাজ করে তাদের তো আমরা তো জানি যে পঞ্চায়েত থেকে 5 কেজি করে ধানের বীজ দেওয়া হয়। তো এই এলাকার কৃষকরা কি পেয়েছে?
1: না না, ধানের 5 কেজি ধান দিয়ে কী হইতো? 5 কেজি ধান তো এখন একজন কৃষক 5 কেজি দিয়ে কী করবো? এখন এটি অনেক লেট হয় ধানের বীজগুলো,
0: মানে সময়
1: সময় আসে না। যখন আমরা বীজ অলরেডি বীজ যখন বুনিয়াল হয় তখন এরপরে আসে ধানের বীজগুলো। এগুলি আসার পরে তো কৃষকরা খরিদ করে না, তারা অন্য কৃষকদের হাতে এগুলি তুলে দেয়, এগ্রিকালচার ডিপার্টমেন্ট।
0: তো যারা যাদের হাতে তুলে দেয় তারা তো কৃষিকাজ করে না?
1: না না, এরা কৃষিকাজ। আর কিছু কিছু সার যদিও আয়ে, সেগুলিও যারা কৃষিকাজ করে না তাদের হাতে তুলে দেই, তারা কি করে ওইগুলি নিয়ে বিক্রি করে,
0: মানে বাজারে বিক্রি করে।
1: হ্যাঁ, বাজারে বিক্রি করে, দাম চড়া দামে বিক্রি করে।
0: আচ্ছা, তো এখানে তো মানে যে এই ধানগুলি দেওয়ার উদ্দেশ্যই তো মানে কৃষকদেরকে দেওয়া, যারা কৃষকরা সহযোগিতা পায়, যারা কৃষি কাজ করে তাদের যদি 5 কেজি করে ধান বা সার দেওয়া হয় তাহলে তো তাদের এই উপকার হয়। তো যদি সময় একটা সময়ে না আসে তারপরে তো কোনো কাজেই লাগে না,
1: কোনো কাজেই লাগে না।
0: তো এ ব্যাপারে কি মানে এই এলাকার লোকরা কিছু বলে না, মানে পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করে না?
1: পঞ্চায়েতে যোগাযোগ করলে কি হবে? এগ্রিকালচার তো এগ্রিকালচার ডিপার্টমেন্ট বাইরে থেকে ধানটা কালেকশন করে, ওটা আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়। পঞ্চায়েত তো করণীয় কিছু নাই এখানে,
0: মানে সমস্যা একটা আছে,
1: সমস্যা।
0: তো এখানে তো আমরা তো জানি যে এই এলাকাতে বেশিরভাগই গরিব বংশের লোক। তো এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘর দেওয়া হয়, তো এই ধরনের ঘর কি এই এলাকার লোকরা পেয়েছে?
1: হ্যাঁ পেয়েছে, আবাস যোজনার ঘর পেয়েছে, আর ল্যাট্রিনেরও কিছু সংখ্যক পেয়েছে,
0: 12,000 টাকা,
1: 12,000 টাকা করে পেয়েছে।
0: আচ্ছা,
1: কিছু সংখ্যক বাকি আছে,
0: মানে সবাই তো এখনো পায়নি?
1: না, সবাই পায়নি,
0: মানে বেশিরভাগই পেয়েছে।
1: বেশিরভাগ
0: সুযোগ সুবিধা মোটামুটি এই এই সুযোগ সুবিধা,
1: আবাস ঘরের সুযোগ সুবিধা পেয়েছে, ল্যাট্রিনের সুযোগ সুবিধা মোটামুটি ধরা 60%-এর মতো পেয়েছে।
0: তো যে টাকাটা সরকার থেকে দেওয়া হয় সেই টাকায় কি ঘর হয়?
1: না না, ঘর তো কমপ্লিট হয়নি, 25 টাকা দোকানে মানে ইনভেস্ট করতে লাগে। তারপরে ল্যাট্রিনেও হয় না, ল্যাট্রিনটাও 25 টাকা মোটামুটি টাকা এখানে ঢুকাইতে লাগে। বিশেষ করে আমাদের এখানে পানীয় জলের সমস্যা তো আরও সমস্যা।
0: হ্যাঁ, এই যে জল, হ্যাঁ জলের সমস্যার কথা বললে, পানীয় জলের সমস্যার কথা বললে, আমরা তো জানি জল জীবন মিশন, প্রধানমন্ত্রী জল জীবন মিশন এর আওতায় গ্রামে গঞ্জে বা সব জায়গাতে শহরে

0: প্রত্যেক বাড়িতে কিন্তু জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে বিনা পয়সায়। এই এলাকাতে কি হয়নি?
1: না, এই এলাকাতে প্রথমে করেছে ঘরে ঘরে নল আর ঘরে ঘরে জল, কিন্তু এখন নলের মধ্যে জল নাই, ঘরে ঘরে নল উইদাউট জল, এরকম অবস্থায় রয়েছে।
0: মানে জল নেই?
1: না, জল নেই, ঘরে ঘরে নল আছে কিন্তু জল নেই।
0: তো এখানের লোকরা জল জল কীভাবে?
1: এক ফোঁটা জল খাওয়ার জল আনতে হলে অনেক দূর, এক কিলোমিটার যেতে হয়
0: জল আনতে।
1: জল আনতে
0: মানে এখানে জলের একটা সমস্যা,
1: জলের প্রচণ্ড সমস্যা।
0: তো বাড়িঘরে কি কুয়া আছে?
1: কুয়া নাই, সবার ঘরে তো কুয়া নাই, এটি তো জল খাওয়ার উপযুক্ত না।
0: আচ্ছা, মানে আর জলের মানে জল তো এমনি সরকারি যে পাইপ লাইনের মাধ্যমে যে জল দেওয়ার কথা সেই জলে লাইন পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু জল দেওয়া হচ্ছে না বা জল
1: পাওয়া না, মেশিনটাই খারাপ, পুরোপুরি মেশিনটা, যেখানে মেশিনটা এস্টাবলিশ হয়েছে 10 বছর যাবৎ এটা অকেজ, কোনো কাজ হয় না এখানে, এটা স্টার্টও হয়েছে না, ওপেনিংও হয়েছে না। উপর্তন এলাকা পর্যন্ত, উপর্তনের কর্মচারী পর্যন্ত আলোচনা করা হয়েছে, এটা কোনো সুরা হয় না, যার ফলে মেশিনটা আজ অব্দি স্টার্ট হয়নি, যার ফলে এই অঞ্চলের লোকেরা দূর থেকে আনতে হচ্ছে।
0: এটা তো সমস্যা, জলের একটা সমস্যা। আর এখন তো গরমের সময়, এখন জুলাই মাস, এই জুলাই মাসে তো এমনিতেই গরম, প্রচণ্ড গরম, বৃষ্টিও কম, খুব একটা যে বৃষ্টি হচ্ছে তাও না, যতটুকু বৃষ্টি হওয়ার কথা সেটা এখানে হচ্ছে না। তো এই গরমে তো এখন খাওয়ার জলটা তো খুবই দরকার।
1: অবশ্যই
0: এলাকাতে হয়তো আপনারা মানে এই যে এলাকাতে দেখছি আমি যে স্নানের জলের পুকুর আছে, অনেক
1: অনেক পুকুর আছে, স্নানের জন্য অভাব নেই কিন্তু খাওয়ার জলের অভাব,
0: খাবার জলের অভাব, অনেক দূর থেকে গিয়ে খাবার জল আনতে হয়, তা তো স্বাভাবিক, এটা সমস্যা তো থাকবেই। এমনিতে এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থা কীরকম?
1: সীমান্তে এই বছরে কিছু কাজ করা হয়েছে, রিপেয়ারিং হয়েছে, সব জায়গায় ঠিক মতো রিপেয়ারিং হয়নি। এখন যদি যদি অসুবিধা হয় কোনো রোগী থাকে, সেই রোগী যাওয়ার কোনো রাস্তা নেই, প্রচণ্ড গর্ত, জায়গায় জায়গায় জায়গায় জায়গায় গর্ত, একবার না দুবার না তিনবার রিপেয়ারিং করেছে কন্ট্রাক্টর, কিন্তু প্রপারলি হয়নি এখনও।
0: তো এলাকাতে মানে মানে একটা সমস্যা আছে, জলের সমস্যা আছে, এমনিতে কারেন্ট বা বিদ্যুতের তো কোনো সমস্যা নেই?
1: বিদ্যুতে তো 3-4 ঘন্টা লোডশেডিং থাকে, 3-4 ঘন্টা লোডশেডিং থাকে, গেলে আর আসতে যায় না। ডিপার্টমেন্টে যদি জিজ্ঞেস করি, ওই শাট ডাউন হয়েছে, এমুক হয়েছে, তমুক হয়েছে।
0: আর এখন তো বর্ষার সময়, এখন তো বৃষ্টি হলে যদি কারেন্ট না থাকে অনেক সমস্যা,
1: অনেক সমস্যা।
0: আর এই গ্রামের রাস্তা তো স্বাভাবিক, এখানে তো স্ট্রিট লাইটেরও ব্যবস্থা নেই, স্ট্রিট লাইট তো দেখছি না, তো অন্ধকার থাকে, তো অন্ধকারের মধ্যে মানে গ্রামেগঞ্জে, এখন তো অনেক গ্রামেগঞ্জে তো সোলার প্রজেক্ট দেওয়া হয়েছে, স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই এলাকাতে হয়নি।
1: সোলারগুলো তো যে পঞ্চায়েত মেম্বারগুলো তাদের সুবিধা মতো বসিয়ে দিচ্ছে, অনেকে দেখা যায় পার্সোনাল কাজেও ব্যবহার করছে, অনেকে দেখা যায় তাদের সুবিধা মতো সেটিং করেছে। পাবলিকের সুবিধার্থে তো ইউজ করা তো মুশকিল, কারণ ও আগে নিজের সুবিধাটা মেম্বারটা চেয়ে নিয়েছে, নিজের সুবিধার্থে চেয়ে নিয়েছে, তো নিজের সুবিধার্থে বসাবে।
0: তো এই এই যে আমরা তো জানি এই যে পিএম কিষাণ, কৃষক কৃষকদের যারা যাদের নিজস্ব জমি আছে তাদেরকে মানে 3 মাস অন্তর অর্থাৎ বছরে 6,000 টাকা করে দেওয়া হয় 3 মাস পর। তো এই ধরনের সুযোগ কি তুমি পেয়েছো?
1: না, আমি পাইনি, আমি অ্যাপ্লাইও করিনি, তার আমি পাইনি। অনেকে যারা যারা অ্যাপ্লাই করেছে তাদেরকেও হয়তো পায় মনে হয় পিএম কিষাণ।
0: এখানে যারা মানে মানে কৃষিকাজ করে তাদের যে সুযোগ সুবিধাটা থাকার কথা,
1: ইরিগেশন যে মেশিনটা আছে, ইরিগেশনের মেশিন একটা আছে আমাদের এলাকাতে, এলাকার ইরিগেশন মেশিনটা যে ড্রাইভার এটাতে সার্ভিস দেয়, রেগুলার সার্ভিস দেয় না, এবং জায়গায় জায়গায় ফটো করা আছে পাইপগুলা, ওইগুলি মেরামত করা হয় না, যার ফলে আমরা সঠিকভাবে আগে পেতাম, আগে 2-3 বছর আগে আমরা ইরিগেশনের জন্য যে সাপ্লাইটা ছিল সেটা পেতাম, কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ যে সার্ভিস করে ছেলেটা সঠিক ডিউটি করে না, সঠিকভাবে ডিউটি করে না করার ফলে আমরা ইরিগেশনের যে সাপ মেশিনটা আছে ওখান থেকে আমরা জল পাই না, ইরিগেশনের জন্য জল পাই না,
0: মানে সমস্যা তো
1: সমস্যা।
0: তবে এখন তো আমরা দেখছি যে এই এলাকাতে প্রচুর এই যে ধানের রোয়া, এটা তো ধানের রোয়া লাগানো হয়েছে, হ্যাঁ, এবং এইগুলি পরে পরবর্তী সময়ে হয়তো জমিতে মানে লাগানো হবে, তাই না? তো এই এলাকার যারা কৃষক যারা করে

0: এখন তো এই সময়টাতে তো এখন আমরা জানি পঞ্চায়েত থেকে অনেক সহযোগিতা করা হয়, কোনো সহযোগিতা এখনই তো ধানের বীজ দেওয়ার কথা।
1: ধানের বীজ তো দেওয়া হয়েছে কিনা জানি না, তবে ধানের বীজ মনে হয় আমাদের এলাকাতে পৌঁছে না এখনো।
0: এমনিতে তো পঞ্চায়েত থেকে আমরা জানি যে গেল, তারপরে আমের চারা এরকম অনেক কিছু দেওয়া হয়, তো এই ধরনের কি কোনো কোনো কিছু মানে তোমাদের এখানে?
1: না না, এটি আন্ন একদম পুরো এটি নাই, এই ব্যবস্থাটা নাই।
0: যাদের মানে পুকুর আছে তাদেরকে তো মাছের পোনাও দেওয়া হয়?
1: না, এই বছর দেওয়া হয় না, গতবারও দিছে না,
0: দেওয়া হয়
1: না।
0: মানে তাহলে তো এই এলাকার লোকরা একটা বঞ্চিত
1: বঞ্চিত বঞ্চিত মোটামুটি বঞ্চিত,
0: কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। পঞ্চায়েতে যারা এখানে যারা পঞ্চায়েতটা মানে পরিচালনা করছে তারা কি মানে এইগুলি কি নজর দেয় না?
1: পঞ্চায়েত মানে ওই সব ফ্যাসিলিটিগুলো তারা তাদের কাছে পৌঁছতে না দিত, তাদের কাছে পৌঁছে নাই তাকে কোথা থেকে দেবে?
0: মানে মানে পঞ্চায়েতেই আসে না?
1: না।
0: আচ্ছা, এমনিতে পঞ্চায়েতে যা কিছু আসে তা মানে সবাই কৃষকরা পায়, এই এলাকার লোকরা পায়, গরিব অংশের লোকরা পায়?
1: হ্যাঁ, কিছু পায়। আর তারপরেও দেখা যাচ্ছে যে এলাকাতে রেগার কাজেও দেখা যায় অনেক গোলমাল। এক্ষণে যে সিস্টেমটা চলছে ডিমান্ড করে তারা লেবারের নাম নিয়ে আছে, যে ওই ডিমান্ডের লিস্টে যারা নাম থাকে তারা বারবার পায়, যা অনেকটাই বঞ্চিত
0: রেগার কাজ। তো তোমাদের কি রেগার কার্ড আছে?
1: আচ্ছা আচ্ছা।
0: তো রেগার কার্ড থাকা সত্ত্বেও দেওয়া হয় না?
1: না।
0: যাদের মানে রেগার কার্ড নেই তারা কি কাজ করে?
1: তারা তো 50% রেগার কার্ড আছে থাকলে 50%
0: মানে 50% কি ব্যাপার?
1: 50% হলো কাজ না করে 50% টাকাটা ঢুকাবে, ওর 50% পঞ্চায়েত মেম্বারকে দেওয়া হবে, 50% যে কাজ নিয়ে লেবার সেভাবে
0: এইভাবে
1: চলছে।
0: মানে কাজ না করে
1: টাকাটা পাচ্ছে।
0: তো তুমি তো অনেক কিছু বললে অনেক বিস্তারিতভাবে, তুমি এলাকার যে তোমাদের যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি তুমি তুলে ধরলে। হয়তো মানে সরকার থেকে যে সুযোগ সুবিধাগুলি তোমার পাওয়ার কথা, হ্যাঁ, সেইগুলি তোমরা যথাযথভাবে পাচ্ছ না, তো স্বাভাবিক একটা মানুষের তো একটা অসুবিধা হবেই। এবং মানে আমরা চাই যে সবাই সুযোগ সুবিধা পাক। তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ তোমার। আপনার নামটা বলুন।
2: বিধান।
0: বিধান কি?
2: দেখ,
0: আচ্ছা, তো কি কাজ করেন?
2: ওই তো মানুষের বাড়িতে কাজকর্ম করি, রুজি এখনো রুজি কাজ করতাম, ধান বাছরাম।
0: আচ্ছা,
2: ঘাস বাছরাম।
0: আচ্ছা, তো এটা কি রুজে?
2: রুজে।
0: আচ্ছা, তো মানে কত টাকা রুজ, কত টাকা আপনার?
2: রুজ ওই তো 500 টাকা।
0: তো এই যে এরকম কি প্রতিদিন কাজ থাকে?
2: না না না,
0: কতদিন কাজ থাকে?
2: আজকে তো সপ্তাহে আজকে 2 দিন করছি।
0: তো এই গ্রামে কি গ্রামেই করেন না বাইরেও করেন?
2: চাইলে চতুর্দিকেও যাই।
0: মানে এমনিতে এই এলাকাতে মানে কাজ কম, তো বিশেষত আপনি পরিষ্কার মানে পরিষ্কারের কাজই করেন, এমনিতে পঞ্চায়েত থেকে কি কি সুযোগ সুবিধা পেয়েছেন?
2: না, আমার জব রাম দেয় না, ফার্স্ট জয় লট কাজ হয়েছে আমরা দিই না, তারা আমার নামও নেই নিশ্চয়, আমার জব কার্ড আছে, আমি একদম গরিব।
0: মানে মানে রেগার কাজ দেওয়া হয় না? তো রেগার কাজ কারা করে?
2: ওই তো পঞ্চায়েতের মানুষে, যারা করে তারা করেই,
0: অন্যদের দেওয়া হয় না। তো যাদের কার্ড থাকা সত্ত্বেও যারা কাজ পায় না তারা কি পঞ্চায়েতে অভিযোগ করেছে?
2: অভিযোগ তো খারাপ করতে গিয়ে মেম্বার যেটা প্রধান হতো তারা তারা এইসব
0: মানে গরিবরা মানে সত্যিকারের যারা গরিব তারা
2: আমরা পাই না, পাই না তো আমরা।
0: এমনিতে পঞ্চায়েত থেকে কি সুযোগ সুবিধা পেয়েছেন?
2: কিছু
0: কোনো লোন
2: না
0: দেওয়া হয়েছে?
2: না।
0: লোনের জন্য কখনো দাবি করেছেন?
2: লোনের জন্য খাটেন দাবি করতাম, আমরা গেলে কোনো পাত্তাই দেয় না তারা, গরিব মানুষ তো।
0: কিন্তু পঞ্চায়েত থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, টিন দেওয়া হয়, গাছের চারা দেওয়া হয়, মানে ফলের চারা দেওয়া হয়, যাদের ফিশারি আছে তাদের মাছের পোনাও দেওয়া হয় বিনা মূল্যে। এগুলি পেয়েছেন?
2: না,
0: এগুলি পাননি। ফিশারি আছে বাড়িতে?
2: না, আমার বেশি ফিশারি নাই, তবুও ছোটো একটা গাঁথা আছে, তবুও আমার ফোনা লাগে না, কিন্তু অন্য কিছু পাই না,
0: কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না। তো এখানে তো গরিব অংশের লোকরা, আমরা জানি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়া হয়েছে, হ্যাঁ, তো আপনি কি ঘর
2: পেয়েছেন?
0: কত টাকার ঘর পেয়েছেন?
2: ঘর হয়েছে 1,30,000, আর এগার হয়েছে 20,000।
0: 50,000। তো এই 1,50,000 কি আপনার ঘর হয়েছে?
2: না না হয়েছে।
0: মানে যাই হোক, আপনার পঞ্চায়েত থেকে মানে এই এই সুযোগ সুবিধাই পেয়েছেন, আর কোনো সুযোগ সুবিধা
2: না আর কিছু?
0: তো আমরা তো জানি যে বিভিন্ন অনুষ্ঠান যেমন পূজা বা বিভিন্ন যা ঈদের সময় পূজার সময়

0: মানে অতিরিক্ত কাজ করানো হয়। হ্যাঁ, যেহেতু আপনাদের এই এলাকাতে মানে পুজোর সময় আমরা জানি যে কাজ করানো হয়, তো কতটুকু কাজ আপনারা?
1: না দেয় না, আমার গত পূজা তো আমার কাজ দিয়েছে। আচ্ছা, সবরে দিছে কিন্তু ওই তলির সামনে কিন্তু আমারা দিছে না।
0: আপনাদের এই এলাকাতে রাস্তাঘাটের অবস্থাটা কিরকম?
1: একদম বাজে, একদম চলার মতো নাই। আমরা জলের সমস্যা শুভ সবচেয়ে বেশি।
0: বললেন, একজন বললেন যে আপনাদের হয়তো পাইপ লাইন পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে, জল জীবন মিশনের আওতায় আপনারা হয়তো সব প্রত্যেক বাড়ি বাড়ি জলের লাইন পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদের জল নেই।
1: জল নেই,
0: অনেক দূর থেকে গিয়ে জল আনতে
1: হয়, অন্য গ্রাম থেকে আনি,
0: অন্য গ্রাম থেকে গিয়ে জল আনতে হয়। তো এটা তো একটা সমস্যা, কারণ জল তো হলো আমাদের মানে খাওয়ার জলটা তো আমাদের সবার জন্য দরকার। তো খাওয়ার জল যদি আমরা না থাকে তাহলে তো আমরা স্বাভাবিক আমাদের তো একটা সমস্যা হবেই। তো এর জন্য এখানে পুকুর আছে অনেক। হ্যাঁ, পুকুরের সেচের জলের কোনো অসুবিধা নেই, যেহেতু এখানে অনেকেই বেশিরভাগই লোকই কৃষি কাজ করে, সেচের জলের হয়তো কোনো সমস্যা হয় না। খাওয়ার জলের একটা সমস্যা,
1: খাওয়ার জলের সমস্যা।
0: তো খাওয়ার জলের সমস্যার সমাধান কি পঞ্চায়েত থেকে করা হয়নি?
1: আগে গাড়ি দিয়ে জল দিত আনিয়া, এরপরে এই রাস্তাটা হওয়ার পরে রাস্তা মোটামুটি ভাঙি ভাঙি ভাঙি গেছে। এর মধ্যে ফাঁকে ফাঁকে এখন গাড়ি দিছে আনিয়া লাগে একদিনে, এ জায়গাতে ওই যে রাস্তাটা খারাপ হয় গাড়িটা আয় না।
0: মানে সরকার থেকে যে জল দেওয়া
1: এটাও বন্ধ হয়ে গেছে।
0: তাহলে তো এখন আর জলও
1: না, না জল আমরা অন্য গ্রাম থেকে আর জল এক
0: করে সবার পক্ষে কি অন্য গ্রাম থেকে আনা সম্ভব
1: না
0: খাবার জল?
1: না,
0: তাহলে তো খাবার জলের একটা সমস্যা আছে। পুকুরের জল যদি খাওয়ার হয় তাহলে তো ফুটিয়ে খেতে
1: হবে,
0: কারণ সবার পক্ষে তো মানে ফুটিয়ে খাওয়া সম্ভব না।
1: না
0: তো জল তো একটা এই গরমের মধ্যে এখন তো আমাদের খুবই জলের দরকার,
1: জলই সবচেয়ে প্রয়োজন।
0: তো জল যদি না থাকে আমরা আমাদের তো সমস্যা হবেই। পিএম কিষাণ পান? পান না, নিজস্ব জমি আছে?
1: না, নিজস্ব জমি নাই, আমার নাম ভাইয়ের আছে।
0: তো আপনার ভাই কি পায়?
1: ভাইয়ে পায়,
0: পিএম কিষাণ পায়। এমনিতে এই এলাকাতে যা মানে ওই যে আশা কর্মীরা কি বাড়ি বাড়ি আসে?
1: আসে,
0: তারা আপনাদের এখানে স্বাস্থ্য পরিষেবা
1: যায়
0: আপনাদের দেওয়া হয়?
1: আসে, আসে,
0: আসে তারা। না মানে এখানে তো অনেক শিশুরা আছে বা এই এলাকার যারা শিশুরা আছে যারা অসুস্থ, বয়স্করা অসুস্থ, তাদের তাদের তো বাড়ি বাড়ি আমরা জানি আশাকর্মীরা এসে তাদের খোঁজখবর নেয় বা মানে পরিষেবা দেওয়া, স্বাস্থ্য পরিষেবাটা দেওয়া হয় তাদের। তো এই ধরনের সুযোগ সুবিধা আপনারা এখানে হয়
1: মোটামুটি হয়?
0: মানে আর অন্য যে এই এলাকার যারা মানে বেশিরভাগই তো গরিব অংশের তাই না, এখানে তো চাকরিয়ান কম, তো অন্য যারা এখানে আছে মানে সবারই একই অবস্থা, মানে সমস্ত সুযোগ সুবিধাটা আপনারা সেইভাবে যথাযথভাবে আপনারা পাচ্ছেন না, যাদের পাওয়ার কথা তারা পায় না। হ্যাঁ, এমনিতে আমরা জানি পাকা শৌচালয়ের জন্য তো 12,000 টাকা করে দেওয়া হয়েছে, পাকা শৌচালয়।
1: এটা বহুত আগে একবার পাইছিলাম, বহুত আগে,
0: একবারই দেওয়া হবে
1: যাদের
0: কাঁচা শৌচালয় তাদেরকে মানে পাকা শৌচালয়ের জন্য 12,000 টাকা
1: পাইছি, এটা বহুত আগে পাইছি এটা।
0: আচ্ছা, মানে এই এলাকার সবাই পেয়েছে?
1: সবাই পাইছে কি যা জানি না, কিন্তু আমি পাইছি। আমি এটা কি সঠিক জানি না,
0: সবসময় তো স্কুল হয়,
1: স্কুল ডেইলি রেগুলার খিচুড়ি দেওয়া হয়, পোলা পান্ডে দেওয়া হয়।
0: আপনি অনেক কিছু বললেন, আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
2: আমরা এতক্ষণ শুনলাম কমলপুর মলয়া গ্রামে বসবাসকারী লোকদের কথা। সীমান্ত থেকে আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

সীমান্ত থেকে অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠানটির উপস্থাপনা ছিলেন দেবাশিস দেব। আকাশবাণী কৈলাসহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে। এছাড়া আইসিসি ওমেন টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে। শুনছেন 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: কুপুটি, এই কুপুটি, কুপুটি না ওরা তো
1: সাব ও দা সুমন চিবলে ব্যাং নিসলা আছে হর গুথু গাথা গুথা সামুরক দে না
0: নিনরন ভাইও ভাইমি এরা বানি নর খায়
1: তা ভাইমি আং না সা আবু সাগি বাইসে মান ভাইয়াবা তিনি আচম যে হর গুথু গা হাপাই মান লুগই বানাই মা সংখাতা
0: কোন বানা না কক্রি তো দি সোয়াক খানি গরে দানা সোয়াক
1: দা সুমনলে সবচেয়ে আলো জক ফালো নেই বুঝচওয়াং নুমানো নাসিক সিমাই আবার পসে আনে আর চোয়াং নুনা এনে সানুই তং ফাইনে নিংকাইবা আবার দা কক রবি
0: ও হিকলে আর সারা বোতল বুতাং বুতাং তাই সানি তো না নাংলিয়া খুবই নেশ নেংরা না

0: এরকম কথাল ফারি রিস নাই শিয়ারি খনা তক
1: খনা তক খা
0: কুবিদা
1: কুবিন খনা তক যা খা নি মুখাই তামো ফার্মা হামকা ওয়ান সঙ্গ নাইগ্রা না খু শিয়ারি হিনকাই শিয়ারি বাইকাই ওয়াতে ওয়াতে এ পান্তি জি ফার্মা হামলে পান্তি ন
0: বাহ মোসং সুকা নাইকে আছে শিয়ারি বে পান্তি হিনে মুংগ্রমাই রমাই মোসং রি ফার্না রংখ বাহ নমো রংখান্তি তে আবু সাংখে পান্তি বা আমি কতটা
1: আহ সাই টংলে শিয়ারি করে খাই পান্তি বরণি
0: শিয়ারি বরণ শিয়ারি মিশিল ইমান পান্তি বেলে বরণ তো বুঝাক তুই খেয়ে ইমান
1: এই পান্তি পান্তি তুই তো আমার কক সাতরঙ্গি তো
0: শিয়ারি শিয়ারি তুই তো আমার কক সাবিত নাইডি কো শিয়ারি ডুবুই ডুবুই ডুবে
1: ও নাইডি ক পান্তি থাই টংখা
0: এই শিয়ারি
1: এই পান্তি
0: শিয়ারি
1: এই পান্তি
0: শিয়ারি
1: এই পান্তি
0: শিয়ারি
1: এই পান্তি
0: শিয়ারি
1: এই পান্তি

0: কুকুরটি দৌড়তে গিয়ে খুঁড়ে দিল।
1: আস্তে আস্তে নেক্সি দিদা শুভন আমি নিউলো কি তামুন খা
0: নুনা মানা তা খুঁড়ে দিই আং সাবান ওই সুন্দর খিগড়ে না আদিখে না আদিখে চং মুং কোতাল শিয়ারি বে পান্তি ফলাই মর্নিং ওয়াক খাই মাসি খলাই চং আইচু বাসাই বাসাই খাসি খাসি লাই বুসু কংক্রিসা থাই তালি কা থামলাইরি রহকা কিছা ফান সাই মানুক লিয়া ওলো তামুং না তামুং সং না অবসর নাফরু ওয়ান সুনা সিলিয়া চং আদিখে না তালি তাল থামলাই থামন ওলো সাল যাখে না চিন কামি খামানি মা বসেন আসুন সা চিন নগ সাল থানা নক যারা সপরি ভেকে
2: ভাই নগ নগ না ব্লেই ও ভাই
1: নগন সাব ও তুই বসেন গান খা খাই দি আসো খাই দি
2: তাম সমুর ব নাংজাক নং বা ভাই ও চিন নগ নি বরং ইয়াগো কসা বিহর হুমলে কিজা সানানি জরা ভাই থাং পাইথন হনে
1: আও কিসে সামং নাঙ্গে ন ভাই থাং বাই থাং হনই কসা রহর মাতা দ ই কো কোয়াই রক সাগরা দি দা কসা কসা সালাই ন
2: আ মাই কোয়াই দা তান নাই তু দি ইয়াং তান ন
1: হন্ডি কা তান দি কে ন কো গং কা হাই সে কে ও আনি সরাই কুসু সা নি বা গই কিসা বরি রং নাই বে সিদি ন বিসি রক বো ফিরক ফাইকা বা তাক লাই খাই কাই খিবিছি ন
2: আও নিনি ব খরসানি বাগে কাই হেই কাই পেমেন্ট নি চাখাতা বাই তাবু বা চাকরি রব খলাই তং বা তাই তাম না সিংলে তংলাই সিমা
1: আও হাং ব কাই হে কাই কিসা হামজ কাতা লং নি মখাং ন নাই মুসুং সিও আবো ন দ বড় কাহাম রক তং সরাই কিসা খোস কে নাই বাই সি দে
2: আ কোনা বড় সানলে সুংদে নাই কেবে ভাই হি
1: বনো দাতাই সিংই কুলক্সি তাকলে একে খালি খালি একে বালি আমতে হিমাংসে বিশির পাইরি রহক তাইখে বিনি কং না ওই টংলিয়ে সরাই কাহাম রং মানখে ভাই সে সাবাইছি দে থাঙ্গি কক সুসঙ্গি দিছি নে
2: আমি কক গিয়া ভাই আং সাং নাইমা খা হাইছি তাবু নি চেরে টকলে আং ববে কাজে নাই ববে কাজে গিয়া হিনে সাক বাই থাং সালাইমা রং নুকবা গাই বিন মুদে আমি র খরচা সুখ সংজার তং সঙ্গাই খিবা মাহাই ফিল্মা
1: ও আনি সিরা নিলে আমি তৈরক তং নাই বয়া তৈরক নাই আনি বেখা বসাং যা সিয়া তো
2: আদি কক্তা সাদি বাই তাবু নি চেয়ার রং নি তমুং চামুর সাবুন বুঝি সুমান তাম উ কামি কসান নি তখন তিমানি বাসাজক বাইছে নুসলানো হামজাকলাই তো নেই বই তাই তাই সালাইমার খানাবলা
1: হাই আহাই দং তো বড় খোনাবা নন বে
2: আইচুক বুঝাই আলচুয় থাকাই রক আকর সামা রক খা তা আইচুক মারামারি থাকাই নসলা বাইও তখন তিমানি বুসাজক জাগা করেন সাহসুকলাই কক সালাই তোমা মাং নুগু হে আবু বা কুবি দে রেং দে সে তো আমি সাসুক মা এটা
1: ও হাই দাম তো সরে আমি সিসি সিয়া বলে আহাই নসে তং যাগ আং কথা তং সাকলে কাইয়া আবু তৈ ও তো খিদি মানে বসাজক বাইলে কাছে কাইয়ে উহ আং বা খাই জলে মাসে তং না মাইয়া সঙ্গে ওই তং খাবলা সা দাম খাইমা সাকা হে
2: আহা বাইয়া ফুসে
1: আংলে ছয় মালিয়া

0: 통장이 있는가 해서 좀 따돌리고 어디 짜서 살려 불러 뭐는 뭐 말이야 소리야 사작된 탕가 하고 난 탕가 바이
1: 까와라디는 그 안 따부 탐 클레바사 가고라 생기지 마나 이제 겨 불이 살아사노
0: 탕가 하고
1: 뭐 불이마노 말아시 마스나 켜블라 뭐 사리고 양로 하바 탕고 기다 기필 가 나이게나 고라 ओ वनो नब्ला ओ बुरीमा बाथा ग्राला
2: साबनो आनो दतय
1: आउ नो नो नो फाइग्रा दियोर
2: ताम समंगनांग तय आं हाबन किसि किफिल बासे साल थांग थांग काबले
1: तो तामनि तोयसला सामजु नुंगयाबा
2: ओ तोयता माथांग को थांग कक साइतों आं नन तांग सामजु नुंगनानि ताम कबरदांग थांग का
1: आं दगो आइथांग कुथा नंग बानो सामजु नुंगना मुसुंगनो न साजक बाय आनि आंसला न कायनि बाय नाय चावनाबले
2: ও আতি ককলে তা হিন্দি তই মোতাই শাক শনিয়া আং তামু নি সাজলা বেয়া না আংসা জন কুবলে কাইনে নাই তো নি ও আতি কক বাকি নি হ্যাঁ
1: আং সানা না ইয়া সঙ্গাস না ইয়ো সাদির গানি কমি ঠিক ঠিক তামু সিরি সিরি গুইতো আং তামুনি বাকে আসে আইসু বাসাই বাসাই খাসি খনে সঙ্গমালে খাম করা টুনুনি হাই ইরাই মি ছসর পতা না বান্দি উই ছাও আং বুরি গানি তুলি আসে কুশি দারি তু মাসে আনো তাতাল সাতু বান্দি থুং নই পুশি যাছি ও ও বাবু নুন তা ভাইমা খলাইখা
3: মানে কোনো জবাব দিব ইমালিয়া মানে কগ্ন খাই তাই মুক্তিনে নগৈ আনবো খাতাম হাইঙ্গি থাঙ্কা তামুখ্রাইনে খাইয়া সঙ্গী মালিয়া বাবিসা মা আন অক্টো ই বানাই ই হানো ফুনুনাই তাই বাবিসা পুনি আনিবো খানি পুনি আনি আশা আনি ইমাং সাবন খিবিনাই সাবন নারগনাই ওয়ানসুমাং আং কবর হাইঙ্গি থাঙ্কা ওলাখাই আং ওয়ানসুখা মধ্যে তঙ্গ ইংয়াকু মানে কংনো তো নরি মালিয়ান পুনি নর্সি পৌনে চেতন মা খাইছে নাই আহুকাই আং পৌদা মানো হই আং দেশ গুরং না বাকি নংখরকা আং শিলং সিম চেঙ্গি ভারতনি ব্যবহার নাইথক নাইথক জায়গা কাশ্মীর গোয়া সিমলা দিল্লি আগ্রানী তাজমহল আবর ব্যবহার নগুড়ি নাইখা ফিয়া ফিয়া জে ওয়ান সুকি নংখরমানি আপন উল্টা সিংসু পুনি না পকনানো কারি কাহাম কাহাম নাইথক নাইথক সিনারি রঙ নগুই বনতে বসে মইটু মানসু যাতে থাকবো আরো না পুনিনে মুখানো নক ঠক নক ঠক মাংসেঙ্গি টংসু আঙাফ্রুকাই নিজন তাই রমই নারগ মালিয়া বেখানে তাই বুঝক টনি মালিয়া পুনিনে বাকি কিভলি ফাইকা ফাটিতে খা বিশিং বিশিং ওয়ানসুকে ফাইকা পুনিনে সাইয়া কুইয়া খিবি কামনে বাকি তুমু জলি জাগে আং বাই কক সাইয়া আনি মুখান নাসি আঙ্গি টংখাই আং বনক কই মাপসানি তাই বিশে হাঁজা মারি ওই বনক খা পেঙ্গি নাই আতিহিনি আতিনি খাওয়ার সঙ্গেই ফাই চিনি কামিনি দশ কিলোমিটার হাই হাসল ফাই কেসে হাতিও আনি ইয়ার বাই আসুন সামালাই ফাইকা
4: ও গাড়ি সাকা তো আমি ইয়ার না হইন ইকলা ইয়ার না ও ইয়ার নখন বুদি গাড়ি সাকানি নং বাকি তুই গামই বলাই গেল না কো
3: তামো নো ইয়ার তামো তামো তামো সে গল গল তিনি ইয়ার নু কুসু জুরা নুক দো তুই খবর কাহাম রকম না ইয়ার নি
4: ইয়ার সাকাই সাজা তুই ননখ আং জলিমানি দম সিমালিয়ে নং বা ইয়ার তাইনি কিসা ফানো হি যত না সানা রুগলি আবলে
3: এখন তাম না আসে কবর হয় গল গল সাদং টঙ্গা নো

আশিক যারা সাধন হারি আংনি খরং রেচাপ দেখ রেচাপ মুখান রেজাখা আকাশবাণী আগরতলা অবনী লগিনে পাইখা তিনি হরনি কক বরক পান্দা যতনানা হর কাহাম।

0: ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।
1: খবর

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিবিজি রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ভারত ও কাতার আজ জ্বালানি বাণিজ্য বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, গাছ পড়ে একজনের মৃত্যু। লর্ডসে মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ শ্রী সিং এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। শ্রী চৌহান জানান,

0: মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, এমজি এনআরইজি এর উত্তরসূরি হিসেবে ভিবি জি রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, এমজি এনআরইজি এর বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিবি জি রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর হয়েছে।
1: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই, 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জ্যাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
0: কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি পরিবহন পুনরায় শুরু হয়, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে এলএনজি পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলো পর্যালোচনা করেছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন যে দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলো নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। সংসদের বাদল অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানিয়েছেন, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলোর ওপর অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবার অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ ভারতীয় মজদুর সংঘ এবং এর সহযোগী কর্মচারী সংগঠনগুলোর একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং প্রশাসনিক সংস্কার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রাতিষ্ঠানিক আলোচনার মাধ্যমে সরকারি কর্মচারীদের পরিষেবা সংক্রান্ত বিষয়গুলো সরকারের নজরে আনার ক্ষেত্রে কর্মচারী সংগঠনগুলোর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন ডক্টর সিং। মন্ত্রী বলেন, সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সুশাসনকে শক্তিশালী করে এবং সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন সমস্যার সময় উপযোগী সমাধানে সহায়তা করে। সরকারি কর্মচারী কেন্দ্রিক উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য প্রতিনিধি দলটি মন্ত্রীর প্রশংসা করেন। বিশেষ করে অর্ডিন্যান্স ফ্যাক্টরির প্রায় 65,000 প্রাক্তন কর্মীকে নিয়মিত সরকারি চাকরিতে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিষয়টি তারা বিশেষভাবে উল্লেখ করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 6 থেকে 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই ইতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণী সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী এ বিষয়ে জানান,
2: যখন প্রাইম মিনিস্টার আসবেন, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর দেবান্তারা ইয়ার অফ এডুকেশন এক্সচেঞ্জেস ইনগ্রেট করব। 1927 সালে রবীন্দ্রনাথ ইন্দোনেশিয়া সফরে এসেছিলেন আর উনি খুব প্রভাবিত হয়েছিলেন, ইন্দোনেশিয়া থেকে অনেক ইনফ্লুয়েন্স শান্তিনিকেতনে নিয়ে গেছিলেন। আর্ট, আর্কিটেকচার, জাভানিজ, বালিনিজ ডান্সটা, মণিপুরি ডান্স যেটা ডেভেলপ হয়েছিল শান্তিনিকেতনটাকে ইনফ্লুয়েন্স করে থাকে। উনি বাটিক নিয়ে যান এখান থেকে। এই উপলক্ষে 2026 থেকে 2027 আমরা সেলিব্রেট করব বিভিন্ন মাধ্যমে।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন, তবে তার সফরসূচিতে একটু পরিবর্তন হয়েছে।

বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পর তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরের শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবন এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ গুজরাট, কাছ, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। IMD জানিয়েছে, আগামী 4 দিনের মধ্যে উত্তর আরব সাগরের আরও কিছু অংশ, গুজরাট, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশ এবং রাজস্থানের আরও কিছু এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আর ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, মারাঠাওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি চলতে থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খেলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যায়। পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। মুম্বাই আজ বিকেলে ভারী বৃষ্টির সময় কুরলায় একটি দোকানের ওপর গাছ পড়ে 63 বছরের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। BMC জানিয়েছে, শহর জুড়ে গাছ পড়ে যাওয়ার 64টি এবং দেওয়াল বা আংশিক বাড়ি ধসে পড়ার 8টি ঘটনা ঘটেছে। ভারী বৃষ্টি ও তীব্র দমকা বাতাসের কারণে বিমান চলাচলও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টি ও দমকা বাতাসের কারণে আজ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়। দৃশ্যমানতা কমে যাওয়া প্রায় 1 ঘন্টার জন্য রানওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামী আজ চম্পাওয়াত জেলার তানাকপুর থেকে চলতি বছরের কৈলাস মানসরোবর যাত্রার সূচনা করেন। 49 জন তীর্থযাত্রীর প্রথম দলে 34 জন পুরুষ ও 15 জন মহিলা রয়েছেন এবং তাদের সঙ্গে একজন চিকিৎসকও আছেন। ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ ভয়াবহ ভূমিকম্পে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন। রড্রিগেজ বলেন, ভেনিজুয়েলা আবার নতুন করে তৈরি হবে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ব্রিটেন, কাতার, ফ্রান্স, ভারত, বার্বাডোস, ব্রাজিল ও আর্জেন্টিনার উদ্ধারকর্মীদের অমূল্য অবদান এই দুঃসময়ে ভেনিজুয়েলার প্রতি তাদের সংহতির প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ দেশটি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। লর্ডসে মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে আজ অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউ জার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1টায়। অন্যদিকে গতকাল রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় গত রাতে ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে VBG রামজির আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। কেন্দ্র প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50।

আকাশবাণী আগরতলা, কক্তমা পড়িব কিশোর দেববর্মা, তিনি নে কক্তমা নে বোবাল রক্ষা, কেন্দ্র নে কামি হামকের মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা, তিনি বিজেপি রামজি মিশন নি খবজাক হাস্তে রক্ন পুইলা খেপনি খক নই সিবা সাই রেজাক নি বকবাং রাং রেজাক্ষা ভারত নে আসুক ফাংবাই খনানি সিমি কেরালা নি কুচুব সালনি রমুই ব্রিক্স উইমেন্স ওয়ার্কিং গ্রুপ নি পান্ডা সংসার জাগানে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডেস্টিনেশন তীরপ্রা বিজনেস কনক্লেভ নিশাই নিশিদক হাস্তেও মজম গবং রং ফনাং সেপন হায়ুং বুসকাং রমৈতি সানানি দাংসাঙ্গী বাসওয়ানো আগরতলা সিমি আসামনি করিমগঞ্জ জরা সিংফ্রেংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই তাবুক ককটুমা শুক্রবৈ কেন্দ্রনি কামি হামক্রে মন্ত্রী

স্বাগতলব নাইনে নাগানে মন্ত্রকার প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা আগরতলানে হাপানিয়ানি হায়ং বেরেমনি বাণী খোলাও অ জুলাই তালনি সালচুকুতাই সালচি সালমারি ও সংসার জাকনাই ডেস্টিনেশন তিরপা বিজনেস কনক্লেভ 2026 অ থাইন তিনি বেড়াইনাইকে বেড়াইনা থাঙ্কা বেড়াইনা ফ্রু বেড়াইনাই ফ্রু ব তাবুক তিয়ার অঙ্গি কংমানো নাইখ্যাতাই গ্রংজাক তাংফাং রক বাই কগলাম সালাইমানী পান্ডাও মানজাকা মন্ত্রীরা সাকা অ কনক্লেভ নীরফ্রানী খবজাকমুং চরনাই তাই রং ফনাং মুংনি বিসিং তৈ হামক্রাইনি মারি খলাইতি সানাবাগী হাফাং কক রেজাক বটাইব সাকা হাস্তেও মজমো রং ফনাংনানি সেফন সামুঙ্গ ফুনাঙ্গী হায়ুংনি বুসকাঙ্গ রমিতি সানানি দাংসাঙ্গী বাসাওনে অববাই রং ফুনাংনাই সুনাম খরবুগ্রা তাই রাইদের সুনাম সুনাম নাইরক থানসা অঙ্গী তীরফ্রানী রং থং হামারিও লামা কতাল তুই কগলাম সালাইনে আগরতলা নিশিমে আসামনি করিমগঞ্জ জরা সুফেরাংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই মি আগরতলানি বাদারঘাট রেল স্টেশন পান্ডা কাইসানী বিসিংটি খে মন্ত্রকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা সাহা বানা ফুনুগী অ ইলেকট্রিক ট্রেন ন আগরতলা নিশিমি চেঙ্গি রেখা অবনি বিসিংটি অ ট্রেন ককটি সাল ন সালব্রুম ব্রুম ফুং দামসিনী তামুই সতি নই চিনি সিমি আগরতলানী সিমি করিমগঞ্জ বেখাগ লামরুয়ানে অ ট্রেন ডিপোনি দামসাও করিমগঞ্জ ও সগৈ নাই অ ট্রেন ডিপোনি দামসা তামুই সতি দামসি ও করিমগঞ্জ সিমি আগরতলানী বেখাগ লামরুয়ানে সিনিয়র ফ্রংনাই ফ্রংনাই জগ্রকনি বাকি টেট কেরং কারি রেনা সানে তিনি টিজি টি এ তাই টিটি এইচ বি রুটনি কঠাজাক সাকথারমা বাই আগরতলা ও হিমবটক তাই পান্ডা সংসার জাকা আর কক নারেখা স্কুল টিচার ফেডারেশন অফ ইন্ডিয়ানি কাসকু দ্রুপ শেখর মন্ডল তিরপুরা সরকারি শিক্ষক সমিতি এইচ বি রুটনি আশিস চৌধুরী আকর্ষণ ডিওয়াইএফ আই ডুগলি বেডাকনি কনভেনশন তিনি বরদুয়ালিনি কৃষ্টি ভবন সংসার জাকা আর কক নারেখনাই বক্রক ইংনি মানজাকা ডিওয়াইএফ আইনি বেবাক ভারতনি তাংক্রা হিম ঘনরাজ ভট্টাচার্য আর কুবুনি বিসিং ব কক নারেখা সপ্তসি দেব আকর্ষণ ফিফা ওয়ার্ল্ড কাপনি রাউন্ড অফ সিক্সটিনি জরা সংজাকনরগী তিনি হরনি তাই খনাফুংনি আইদ্রব কাইনি ম্যাচ এংনাই ফুলিয়া ম্যাচ ভারতনি জরানরগী তিনি হরনি দামসি সাতামুই সতি থামসি সাতামফ্রু ব্রাজিল বাই নরওয়েনি থাইমুং নাই আবুনি ইয়াগুলো ম্যাচ এংনাই ভারতনি জরানরগী খনাফুং আইদ্রবনি দামসি বা তামুই সতি থাম সি তামফ্রু মেক্সিকো বা ইংল্যান্ডের বদল থাংলায়ানে তিরপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন বাই কম থিংজাক হাস্তে বেরেমনি সিনিয়র ক্রিকেটনি এলিট পুলনি তিনি থমুং কাইসাংখা ধর্মনগর সংসারজাক থমুঙ্গ তেলেমুরা উইকেট কাইদক বাই কলিয়া সহন মেসেনখা বিলুনিয়াও জুয়ালি জাগ উদয়পুর তাই সোনামুরানি থমুং ওয়াতৈনি বাকি কারই রেনা নাংখা ইয়াং প্লেট পুলনি উদয়পুর সংসারজাক থমুঙ্গ কমলপুর থামসিসনি রান বাই কাঞ্চনপুরনো মেসেনখা নগবাদ দৈবানী সেকাংবারিয়া কংমুং সাজাকা বুসকাং দাম নই সিব্রী হাসিনী জতা হাঙ্কনি আমসাই রগনো ফেরাঙ্কি গবাং কে ওয়াতে ওয়াউই মানো হই হজাকমুং রেখা নবার তৈবার নাইখুং আবনো কারই গ্রং সাকুরুংস থাই রগব বেলাইখে তুই ফানো মানো হই সাজাকা খনা সালনি তুমারি সাকো থামসি দক ডিগ্রি সেলসিয়াস তাই খামো নইসি ব্রী ডিগ্রি সেলসিয়াসনি গানগনি ও টঙ্গী মানো তিনি সালনি তুমারি টংখা সাকো থামসি সা দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নইসি দক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আবু খান হাই পাইথকো তাই ওয়াইসা কক্তমা বুবর কেন্দ্রনি কামি হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা তিনি বিজেপি রামজি মিশনি খবজা খাস্তে রকন ফুলা খেপনি খক নুইসিবা সাই রেজাকনি ব গবাং রাং রেজাকা ভারতনি আসুক ফাংবাই খনানি সিমি কেরালানি কুচুয় সালনি রমুই ব্রিক্স ওমেন ওয়ার্কিং গ্রুপনি পান্ডা সংসার জাগানে মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ডেস্টিনেশন তিরপুরা বিজনেস কনক্লেভ নুইসাই নুইসি দক হাস্তেও মজম গবাং রাং ফনাংনানি সেপনো হায়ুংনি বুসকাঙ্গ রমুই তিসানানি দাংসা অঙ্গী বাসাওয়ানে আগরতলানী সিমি আসামনি করিমগঞ্জ জরা সুফেরাংনি মেমো ট্রেন খনাফুংনি সিমি জরাতেই লাইসুনাই কক্রা কক্তমা পরিমুং তিন বাগান পাখিয়া উলনি কক্তমা আওয়াইঙ্গনে খনাফুংনি দামসিনী তামুই সতি ব্রিজিওয়া।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ ভিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে 25,000 কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় এবার এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন গ্যারান্টি বা ভিভিজি রামজি আইন 2025 সফলভাবে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মিশনের অধীনে রাজ্যগুলিকে আজ তিনি 25,000 কোটিরও বেশি টাকার প্রথম কিস্তি হিসেবে দিয়েছেন। পাশাপাশি তিনি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের গ্রামীণ উন্নয়ন মন্ত্রীদের সঙ্গে ভিভিজি রামজির বাস্তবায়ন পর্যালোচনা করেন। মন্ত্রী জানান, এই প্রথম কিস্তির উদ্দেশ্য হল রাজ্যগুলির কাছে পর্যাপ্ত তহবিল নিশ্চিত করা, যাতে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দেওয়া যায়। তিনি বলেন, ভিভিজি রামজি আইন মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি প্রকল্প MGNREGA থেকে সফলভাবে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, MGNREGA সম্পূর্ণভাবে বাস্তবায়নে 3 বছরেরও বেশি সময় লেগেছিল, অথচ ভিভিজি রামজি সারা দেশে মাত্র একদিনেই চালু করা হয়েছে। এই আইনের আওতায় আগামী 5 বছরে 2,86,00,000 পঞ্চায়েতে 7,05,00,000 টাকার বেশি বিনিয়োগ করা হবে, যা বিকশিত ভারতের লক্ষ্য পূরণে সহায়ক হবে। প্রাথমিক অগ্রগতি পর্যালোচনা করে মন্ত্রী জানান, প্রথম সপ্তাহেই বহু গ্রাম পঞ্চায়েতে কাজ শুরু হয়েছে এবং লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। ভিভিজি রামজির অধীনে গড়ে প্রায় 10% মজুরি বৃদ্ধি করা হয়েছে এবং এখন দেশের কোনো রাজ্যেই দৈনিক মজুরি 300 টাকার নিচে থাকবে না। মন্ত্রী আরও আশ্বাস দেন যে এই প্রকল্প বাস্তবায়নে তহবিলের কোনো অভাব হবে না। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ফেস অথেন্টিফিকেশন, জিও ট্যাগিং সহ আধুনিক প্রযুক্তি সম্পূর্ণভাবে প্রয়োগের উপর জোর দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, এই প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি স্থান নেই এবং সরকার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা ও মানসম্মত সম্পদ সৃষ্টিতে প্রতিশ্রুতিবদ্ধ। আগামী 22 জুলাই থেকে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলা। এবারে খার্চি মেলায় এক পের মা কে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। তিনি জানান, মেলায় প্রতিদিন প্রায় 1,000 গাছের চারা বিতরণ করা হবে। তিনি জানান, 7 দিনব্যাপী মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী 7 জুলাই থেকে মেলায় স্টলের জন্য টিকিট বণ্টন করা হবে। অন্যান্য বছরের মতো এবারও খার্চি মেলায় ফুড কোর্ট থাকবে। মেলার দিনগুলোতে যাতে প্রত্যন্ত এলাকা থেকে জাতি জনজাতি অংশের মানুষ সামিল হতে পারেন, তার জন্য বিশেষ বাস চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ ট্রেন চালানোর জন্য রেল মন্ত্রকের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। ভারতের পৌরোহিত্যে আগামীকাল থেকে কেরালার কোচিতে 2 দিনব্যাপী ব্রিক্স উইমেন ওয়ার্কিং গ্রুপের অনুষ্ঠিত হতে চলেছে। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, ব্রিক্স সদস্য দেশগুলোর প্রবীণ সরকারি আধিকারিকেরা এই বৈঠকে অংশ নেবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়ন ও তাদের নেতৃত্বে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তারা মত বিনিময় করবেন। মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে এই বৈঠকে অগ্রাধিকার দেওয়া হবে। সেগুলি হলো প্রশাসন ও নেতৃত্বে মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের ডিজিটাল ও অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণ, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের নিরাপত্তা ও পুষ্টির ক্ষেত্রে মহিলাদের ভূমিকা। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি বলেছেন, ইথানল কোনো নতুন ধারণা নয় এবং 1 শতাব্দীরও বেশি সময় ধরে এর ব্যবহার চলে আসছে। রাজস্থানে এক জনসভায় শ্রী পুরি বলেন, সরকার তার জৈব জ্বালানি মিশ্রণ কর্মসূচি নিয়ে গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়। তিনি আশ্বাস দেন, সরকার এ বিষয়ে পাওয়া পরামর্শগুলো তাদের কার্যক্রমে অন্তর্ভুক্ত করবে ও প্রয়োজনীয় সংশোধন আনবে। রামনগর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজ বনমহোৎসবের অঙ্গ হিসেবে চারা গাছ রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বিভিন্ন প্রজাতির চারা রোপণ করেন এবং সকলকে আরও বেশি করে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ সচেতনতার লক্ষ্যে এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে। কর্মসূচিতে

উপস্থিত ছিলেন ক্লাব সম্পাদক চন্দন চন্দ, সভাপতি বাবুল রায় প্রমুখ। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনার সুযোগকে বিশ্বের সামনে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে। এতে বিনিয়োগকারী, শিল্পপতি, উদ্যোক্তা এবং নীতি নির্ধারকেরা একত্রিত হয়ে ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আগামী 9 ও 10 জুলাই অনুষ্ঠিতব্য এই কনক্লেভের স্থানটি আজ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। পরিদর্শনকালে তিনি চলমান প্রস্তুতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন। মুখ্যমন্ত্রী বলেন, এই কনক্লেভকে ত্রিপুরার অন্তর্ভুক্তিমূলক, টেকসই ও বিনিয়োগ নির্ভর উন্নয়নের যাত্রায় একটি মাইলফলকে পরিণত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। গতকাল আগরতলা রেল স্টেশনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা পতাকা নেড়ে আগরতলা থেকে প্রথম বৈদ্যুতিক মেমো ট্রেন পরিষেবা সূচনা করেন। এর মধ্যে দিয়ে NF রেলওয়ের আওতায় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে এই প্রথম মেমো ট্রেন পরিষেবা সূচনা হলো। আগরতলা থেকে করিমগঞ্জ ট্রেন নম্বর 7567975680 রবিবার বাদে সপ্তাহে 6 দিন চলাচল করবে। 3600 যাত্রী ধারণ ক্ষমতার এই ট্রেন পরিবেশ বান্ধব। আগরতলা স্টেশন ম্যানেজার জানিয়েছেন, আগামীকাল সকাল 7:20 আগরতলা থেকে ট্রেনটি করিমগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে বেলা 1টায় করিমগঞ্জ পৌঁছবে। আবার দুপুর 1:30 করিমগঞ্জ থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, AI পরিচালনা বা শাসন ব্যবস্থা বিষয়ক রাষ্ট্রসংঘের প্রথম গ্লোবাল ডায়ালগে অংশগ্রহণের জন্য কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংয়ের নেতৃত্বে ভারতের প্রতিনিধি দল আগামীকাল সুইজারল্যান্ডে জেনেভায় যাচ্ছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, গ্লোবাল ডায়ালগ অন AI গভর্নেন্স হল রাষ্ট্রসংঘের একটি সর্বজনীন ও বহু অংশীদার ভিত্তিক মঞ্চ, যা সাধারণ পরিষদের 79/325 নম্বর প্রস্তাবের আওতায় গঠিত হয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে প্যাক্ট অব দ্য ফিউচারের অংশ হিসেবে গৃহীত গ্লোবাল ডিজিটাল কম্প্যাক্টের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা উত্থান মহাঅভিযান PM কুসুম প্রকল্প 19টি জেলাতেও সফল বাস্তবায়ন হচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে কৃষকদের ডিজেল বা প্রচলিত বিদ্যুৎ নির্ভরতা কমছে, সৌরশক্তির ব্যবহার বাড়ছে। ট্রেডার 19টি জেলার প্রকল্প আধিকারিক ড্যানিয়েল ত্রিপুরা জানান, জেলায় এখন পর্যন্ত 553টি সৌরচালিত পাম্প বসানো হয়েছে। বিজেপি গোমতী জেলা কমিটির নবনির্বাচিত সদস্যদের আজ উদয়পুরে জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয়। বিজেপি গোমতী জেলা সভানেত্রী সবিতা নাগের পৌরোহিত্যে আয়োজিত এই সম্বর্ধনা অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, প্রদেশ সদস্য সমীর চক্রবর্তী সহ জেলা কমিটির 44 জন কার্যকর্তা উপস্থিত ছিলেন। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর সময়সূচি অনুযায়ী আজ রাতে ও আগামীকাল ভোরে 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে ভারতীয় সময় আজ রাত 1:30 ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। পরবর্তী ম্যাচে ভারতীয় সময় আগামীকাল ভোর 5:30 মেক্সিকোর প্রতিদ্বন্দ্বিতা করবে ইংল্যান্ড। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন ফুটবলের সুপার লীগের দ্বিতীয় খেলায় আজ জম্পুইজলা প্লে সেন্টার জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় জম্পুইজলা প্লে সেন্টার 1-0 সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে হারিয়ে দেয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের এলিট পুলের আজ একটি খেলা হয়। ধর্মনগরে অনুষ্ঠিত খেলায় তেলিয়ামুড়া 6 উইকেটে কৈলাসহরকে পরাজিত করে। বিলোনিয়া বৃষ্টির কারণে উদয়পুর ও সোনামুড়ার খেলাটি পরিত্যক্ত হয়। এদিকে প্লেট পুলে উদয়পুরে অনুষ্ঠিত একমাত্র খেলায় কমলপুর 37 রানে কাঞ্চনপুরকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার।

0: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, আজ বিভিজি রামজি মিশনের অধীনে রাজ্যগুলিকে ২৫,০০০ কোটিরও বেশি টাকা প্রথম কিস্তি হিসেবে দেওয়া হয়েছে। রাজ্যের ঐতিহ্যবাহী খাচ্ছি পূজা ও মেলা এবার এক পের মাকে নাম শীর্ষক অনুষ্ঠান উদযাপন করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানিয়েছেন, ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ রাজ্যের বিপুল বিনিয়োগ সম্ভাবনাকে বিশ্বের সামনে তুলে ধরবে। আগরতলা থেকে আসামের করিমগঞ্জ পর্যন্ত নতুন বৈদ্যুতিক মেমো ট্রেন আগামীকাল সকাল থেকে নিয়মিতভাবে চলাচল শুরু করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন। আকাশবাণী কোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০৩.২ মেগাহার্জে আকাশবাণীর কোলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। আইসিসি ওমেন টি-টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে ১০৩.২ মেগাহার্জে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে।

0: আসুন শুনি ইন্স্যুরেন্সের কিছু গল্প।
1: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরি আন্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরি আন্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরি আন্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
0: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
2: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
3: RBI এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। RBI একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আকাশবাণী কৈলাস শহর, এখন শুরু হচ্ছে খেলাধুলা অনুষ্ঠান। এটি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে।
1: শুরু করছি খেলাধুলা অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় বিশ্বকাপ ফুটবল 2026। এই নিয়ে আমাদের আজকের আলোচনা। আলোচনায় অংশ নেবে দুজন ফুটবল প্রেমী, শ্রী বিকাশ ভট্টাচার্য ও শুভাশিস চক্রবর্তী। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্ব শেষ, এখন থেকে প্রতিটি ম্যাচেই বাঁচা মরার লড়াই, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াই। তো শুরু করা যাক, আমি প্রথমেই কথা বলবো বিকাশ ভট্টাচার্যের সঙ্গে। তো এবছরের যে ফিফা বিশ্বকাপ 2026, তো কেমন দেখছেন খেলা?
2: আসলে আগের মতো করে সবগুলি ম্যাচ দেখা সম্ভব হয় না এখন, তারপরেও যেহেতু আমি ক্রীড়াপ্রেমী, একাধারে ফুটবল এবং ক্রিকেট দুটোই ভালোবাসি, তো কম বেশি প্রত্যেকটা খেলাই আমি দেখার চেষ্টা করি। আসলে এবারের যে ওয়ার্ল্ড কাপ, সেটা 23তম ফিফা ওয়ার্ল্ড কাপ, যেখানে শুরু হয়েছে এটা 11 জুন থেকে এবং 19 জুলাই এটার ফাইনাল, এবং ফাইনালটা হবে মেটলাইফ স্টেডিয়াম, যেটা নিউ জার্সিতে অবস্থিত। এবারে খেলার একটা বিশেষত্ব রয়েছে যে এই প্রথম 48 নেশন এখানে যোগদান করছেন, 48 মিলিয়ন,
3: 48টি দল,
2: হ্যাঁ 48টি দল এবারে
3: 12টি গ্রুপ,
2: হ্যাঁ 12টি গ্রুপে খেলছেন, এবং 6 মিলিয়ন ভিউয়ার রয়েছেন, পিপুল যারা এই খেলাটি দেখছেন প্রতিনিয়ত। তো এই 32টা টিম বেছে নেওয়া হয়েছে এই 48 নকআউটে, এবং এই নকআউটের মাধ্যমে একটা একটা টিম করে বের হয়ে যাবে।
1: হ্যাঁ, আমাদের নকআউট শেষ, এখন আমাদের 16টি দলের খেলা।

0: শুরু শুরু হয়ে গেছে শনিবার থেকে।
1: হ্যাঁ
0: তো আপনি তো মোটামুটি আমাদের এই বছরের যে বিশ্বকাপটা, যেমন গত বছর যে কাতার বিশ্বকাপ ছিল, তো কাতার বিশ্বকাপটা আমরা হয়তো আমাদের ভারতীয় সময়ে আমরা মানে দেখতে পেয়েছি, কিন্তু এবছর কিন্তু খেলাটা অনেক গভীর রাতে হচ্ছে।
1: আসলে এবছর তো খেলাটা হচ্ছে কানাডা, মেক্সিকো এবং ইউএসএ,
0: ইউএসএ
1: মানে আমেরিকাতে খেলাগুলি হচ্ছে। তো যার কারণে ওদের সাথে আমাদের যে টাইমিংসটা, সেটা সঙ্গত কারণেই বেশ কয়েক ঘন্টার ডিফারেন্স থাকে, যার কারণে সময়টা অনেক সময় ভুড়ে পড়ে যায়, অনেক ভোরবেলা খেলা পড়ে, আবার রাতেও হয়। তো সবগুলি খেলা তার জন্য আমরা ঠিক ঠিক উপভোগ করতে পারি না।
0: বিশ্বকাপে এবছর আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের জার্মানি কিন্তু এবছর আউট হয়ে গেছে।
1: হ্যাঁ, এটা খুবই দুঃখজনক।
0: টাইব্রেকারে,
1: হ্যাঁ, টাইব্রেকারে
0: প্যারাগুয়ে হারিয়ে দিয়েছে,
1: প্যারাগুয়ের কাছে হেরেছে। আসলে জার্মানি আমরা জানতাম, জার্মানি প্যারাগুয়ে থেকে অনেক ভালো টিম, এটাই আমাদের সচরাচর আইডিয়া ছিল, কিন্তু এবারে পাশাটা সম্পূর্ণই পাল্টে গেল। তাছাড়া এবারের যে খেলাটা আমরা দেখতে পাচ্ছি যে টেকনোলজিক্যালি অত্যন্ত সাউন্ড, মানে অনেকগুলি নিয়ম ফিফা এবার নতুন করে লঞ্চ করেছে, যেমন সেই ফ্রি কিকের টাইমটা বেঁধে দিয়েছে, তারপরে থ্রোয়িং যখন 5 সেকেন্ডের ভিতরে থ্রোয়িং করতে হবে, ফ্রি কিক 10 সেকেন্ডের ভিতরেই করতে হবে, এ ধরনের কিছু নিয়ম বেঁধে দিয়েছে। তারপর সবচাইতে যেটা ভালো দিক, সেটা হলো মাঠে আমরা এতদিন যে স্লেজিং যাকে আমরা বলে থাকি, হ্যাঁ, ওই রকমভাবে উত্তক্ত করত একজন ভালো প্লেয়ারকে, হয়তো বা অন্য প্লেয়ারগুলি
0: হাত দিয়ে,
1: হ্যাঁ, মুখে হাত দিয়ে, মুখ ঢেকে খুব বিশ্রীভাবে উত্তক্ত করত, যাতে করে টেম্পারমেন্ট হারিয়ে ফেলতো। আমরা দেখেছি জিনেদিন জিদান, হ্যাঁ, ঘটনাটা আমরা সবাই জানি, এছাড়া আরও অনেক কিছু এ ধরনের ঘটনা আগের বিশ্বকাপগুলিতে আমরা দেখেছি, কিন্তু এবারে সেই যে সেন্সারগুলি পুরোটা মাঠে ওরা এমনভাবে সেন্সার লাগিয়েছে যে মুখ ঢেকেই বলুক বা অঙ্গিভঙ্গি করুক বা বিন্দুমাত্র কোনো কথা অপোনেন্ট প্লেয়ারকে যদি বলে, সাথে সাথে সেটা মনিটরে চলে আসবে। এবং এরকম ঘটনা হয়েছে, হ্যাঁ, রেড কার্ড দেখতে হয়েছে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। আর আনন্দের যে ব্যাপারটা আমরা দেখতে পাই, এখানে এই প্রচার মাধ্যম, এত উন্নত প্রচার মাধ্যম হওয়ার কারণে আমরা সবগুলি জিনিসই আসলে লাইভ দেখতে পাচ্ছি। মজার ব্যাপার, একজন গোলকিপার আফ্রিকান দেশে সম্ভবত, তো উনি টিমটাকে অনেক দূর টেনে নিয়ে গেছেন। আমরা দেখেছি উনি জেতার পরেও, উনার দল জেতার পরে উনি কান্নায় ভেঙে পড়েছেন। কারণ উনার মাকে মাঠে যে নিয়ে আসবেন সেই টাকা পয়সা বা সুযোগ সুবিধা ছিল না। ওনার সেই কান্না দেখে আমেরিকান গভর্নমেন্ট, হ্যাঁ, কী করলো, ওর মা সহ পুরো ফ্যামিলিকে তাড়াতাড়ি ভিসা তো রেডি করে ওনাদেরকে মাঠে ডেকে আনলো। এই যে ব্যাপারটা হৃদয় বিদারক, প্রচণ্ড মানে মনে থাকার মতো। আরেকটি ঘটনা আমরা দেখতে পাই প্রায়ই, কালা জাদু, আপনারা দেখেছেন নিশ্চয়ই, যারা খেলা দেখেন দেখবেন একজন আফ্রিকান মহিলা, হ্যাঁ, উনি বেশ কিছু ভবিষ্যৎবাণী করছেন এবং কিছু কিছু মিলেও যাচ্ছে। তো ব্যাপারটা খুব মজার, হাস্যকর, যদিও কতটুকু সত্যতা আছে এটা তো আমরা এগুলি মানি না, আমরা সায়েন্স এগুলি মানে না, তারপরেও মহিলার কিন্তু প্রচুর ফ্যান, এবং মাঠে উনি আসলে পরে আপনারা দেখতে পারবেন যে ওনাকে বারবার দেখানো হয়। তো এটা খুব ভালো লাগে আর কি।
0: আপনি বলছিলেন যে বিশ্বকাপে এবছর অনেক নিয়ম হয়েছে, তা তো ঠিকই, কিন্তু এই বছর কিন্তু আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে তারকা নির্ভর দল কিন্তু এবছর কিন্তু মানে যে আমাদের এর আগের অতীতের কাতার বিশ্বকাপের কথা যদি বলি, যেমন বিশ্বকাপে আমাদের ব্রাজিল দলটা কিন্তু নেইমার নির্ভর ছিল, যেই নেইমার খেলার মধ্যে যখন একটা ফাউল করার পর সে কিন্তু আউট হয়ে যায়, বিশ্বকাপ থেকেই আউট হয়ে যায়, আর খেলতে পারেনি। পরবর্তী সময়ে ব্রাজিলের কী অবস্থা হয়েছে এটা তো সবাই মানে লক্ষ্য করেছে বা যারা বিশ্বকাপ দেখেছে। এবছর কিন্তু এই একটা জিনিস যে তারকা নির্ভর হয়ে না খেলে, এই বছর কিন্তু আমরা লক্ষ্য করছি কোচদের কৌশলগত মানে কৌশল যে তারা অ্যাপ্লাই করে, অতিরিক্ত খেলোয়াড়দের কিন্তু তারা সুযোগ দিচ্ছে।
1: আসলে ব্যাপারটা খুব, আগের যে বিশ্বকাপগুলি হয়েছিল নিশ্চয়ই ওনারা এগুলো থেকে অনেক শিক্ষা নিয়েছেন। দেখা গেছে যে ক্রিকেটে এইরকমই হয়, ফুটবলেও এইরকম এইভাবেই হয়, যে আগে ঠিকই কোনো একজন তারকা, যেমন মারাদোনা, পুরো টিমটাকে টেনে নিয়ে যেত। হ্যাঁ, এইভাবে আমরা দেখেছি। আরও আগে যদি আমরা পেলের সময়ে যাই, তখন

0: দেখতাম কি টোটাল খেলাটাই পেলে উপরে ডিপেন্ড, পেলের উপরে ডিপেন্ড করছে, কারণ উনি গোল করলেই গোল হচ্ছে, মারাদোনা গোল করলেই গোল হচ্ছে। হ্যাঁ, তো এবারে
1: মানে আর্জেন্টিনার
0: মেসি, মেসি গোল করলেই গোল হচ্ছে, কিন্তু এবারে প্রত্যেকটা দলকেই আমরা দেখিতে পেয়েছি যে মোটামুটি প্রত্যেকটি প্লেয়ার পাশাপাশি, অর্থাৎ মানে ওদের যে যোগ্যতা, তাদের যে যোগ্যতাটা প্রায় কাছাকাছি। দু একজনকে নিশ্চয়ই স্ট্রাইকার তো খেলতেই হবে, এক দুইজনকে তো রেডি করতে হবে যে ব্যাক লাইনে খেলবে, রাইট উইঙ্গার লেফট উইঙ্গার রয়েছে, মিডফিল্ডে খেলবে রয়েছে, তার মানে একজন স্ট্রাইকারও দরকার। তো স্ট্রাইকারকে আমরা দেখতে পাই স্ট্রাইকার গোল না করেও কিন্তু লেফট উইঙ্গার রাইট উইঙ্গার এবার গোল করে নিচ্ছে, তার অর্থ যে প্রত্যেকটা টিমেই প্লেয়ারগুলি ব্যালান্স, অর্থাৎ 11 জন প্লেয়ারই মানে কাউকে ফেলে কাউকে তো মানে একজন থেকে একজন ভালো, এটাই বলতে হবে। কোনো মানে এই যারা নামি প্লেয়ার, নামি প্লেয়ারের পেছনে ছুটছেন ঠিক তা নয়। এবং ব্যাকবেঞ্চ, এখন আপনি যা বললেন ব্যাকবেঞ্চ, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টিমই কিন্তু ব্যাকবেঞ্চের প্লেয়ারগুলিকে প্রচুর সুযোগ দিচ্ছে, প্রচুর সুযোগ দিচ্ছে, যে কারণে খেলাটাও অনেক উন্নত এবং ভালো।
1: মানে এটা সত্যি যে এখন নির্ভর, অর্থাৎ আমাদের যে সাইড বেঞ্চে যারা বসে আছে তাদের মধ্যে অনেক প্রতিভা, যেমন তারা ক্লাব ফুটবল খেলে, যেমন আমরা যেমন ফ্রান্স বা স্পেন, স্প্যানিশ লিগ, এইগুলি আমি অনেক সময় দেখি খেলাগুলি। অনেক খেলোয়াড় আছে যাদেরকে আমরা চিনি না, বা যাদের খেলা আমরা, যারা ক্লাব ফুটবল দেখে তারা হয়তো কিছুটা চিনে। যেমন যেমন আমরা একটা বলতে পারি যে নরওয়ের একটা মানে বড় মানে অস্ত্রই বলবো এবছর, যে আর্লিং হালান্ড। হ্যাঁ, তাকে কিন্তু অনেকে কিন্তু তার নামটা বলে না, কিন্তু সে কিন্তু অসাধারণ খেলোয়াড়। আমরা কিন্তু এমবাপে, মেসি বা পর্তুগালের রোনাল্ডোর কথা আমরা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কথা আমরা শুনি বা সবাই এটা নিয়ে আলোচনা করে, কিন্তু এরকম অনেক প্রতিভা খেলোয়াড় আছে যাদেরকে অনেকে জানে না বিশ্বকাপে এই বছর।
0: হ্যাঁ, তাই তো বললাম, ওই যে গোলকিপারের কথাটা বললাম, সেই গোলকিপারে কজনই বা চিনত, কজনই বা জানত, এবং তার ফলোয়ার প্রচুর, সবাই ওকে চিনে, কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে ওর ক্লাব, যে বিভিন্ন ইউরোপিয়ান ক্লাব লিগেও খেলতো, সেইখানে তার কিন্তু ভালোই খেলতো, সেখানেও ভালোই খেলতো, কিন্তু ততটা পপুলার ছিল না। তার যে প্রতিভাটা সেই ফিফা ওয়ার্ল্ড কাপে এসে দেখালো, টিমকে, পুরোটার টিমকে ও ধরে রেখেছে, বা অনেকগুলি গোল বাঁচিয়েছে, দুর্দান্ত পারফরমেন্স। তো এ থেকে আমরা বুঝতে পারি যে শুধুমাত্র নামি প্লেয়ার হলেই একটা টিম, এক দুজন নামি প্লেয়ার দিয়ে এক্ষণের যে সময়, এক্ষণের যে ওয়ার্ল্ড কাপের যে ছক বা যে টেকনোলজিতে এক্ষণে খেলা চলছে, সেই খেলাতে 11 জনকেই কিন্তু দুরন্ত হবে, হ্যাঁ খেলতে হবে। এবং শ্বাসেরও একটা ব্যাপার আছে, স্কিলের একটা ব্যাপার আছে, হয়তো বা কারুর 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা খেলার মতো প্রচুর স্কিল রয়েছে, কোচ তাকে আধা ঘন্টাই খেলাবে, তারপরে কিন্তু বেঞ্চ থেকে দ্বিতীয় জনকে নিয়ে আসবে।
1: কিন্তু এবছরে এখন তো ষোলোটা দল, সেই 16টা দলের মধ্যে ব্রাজিলের খেলা কিন্তু নরওয়ের সঙ্গে পড়েছে, এবং আমি ওই কিছুক্ষণ আগে আমি বললাম যে আর্লিং হালান্ডের কথা। হ্যাঁ, তো ব্রাজিল দলেও কিন্তু ভালো ভালো খেলোয়াড়রা যে নেই তা নয়, ভালো, কিন্তু যে ব্রাজিলকে আমরা এতদিন দেখে এসেছি, কিন্তু সেই ব্রাজিলকে কিন্তু এখনও আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না। মানে ফুটবলে আমরা ব্রাজিলের একটা অনেক দর্শক আছে আমাদের এখানে, হ্যাঁ আমাদের এই উপমহাদেশে।
0: আসলে ব্রাজিল তো এই যে আর্জেন্টিনার আগেও, আর্জেন্টিনা মারাদোনা আসার আগে আর্জেন্টিনা এতটা পপুলারিটি আর্জেন্টিনার ছিল না, মারাদোনা আসার পরেই আর্জেন্টিনা টিমটার পুরো পরিচিতি পেয়েছে। কিন্তু ব্রাজিলটা, আসলে ব্রাজিল যে দেশটা সেটা টোটালি ওরা ফুটবল পূজা করে, অর্থাৎ ওরা ফুটবলকে বা এই গেমটাকে ওরা, আমরা যেরকম মানে ভালোবাসা পূজা করা, ওই রকমভাবে প্রত্যেকটা ছেলে ব্রাজিলের সবার মনে একটা ইচ্ছা থাকে যে না তার ছেলেটা ফুটবল খেলবে। তো ম্যাক্সিমাম খুদে প্লেয়ার রয়েছে, প্রচুর অভ্যাস করে ওরা, প্রচুর অভ্যাস করে, প্রচুর পরিশ্রম করে। তবে আগের যে ব্রাজিল, আগের আসলে ব্যাপারটা ওই রকম হয়েছে, আমি বারবার একটা কথাই বলছি যে টেকনিক্যালি সাউন্ড হয়ে গিয়েছে, টেকনিক্যাল ব্যাপারটা, এই যে বিভিন্ন

0: পক্ষে খেলা, সেই ছকগুলি প্রথম প্রথম ব্রাজিলে, ব্রাজিল যে ছকগুলি কষ্ট সেই ছকগুলি মাধ্যমে তারা বলতে গেলে ছাপিয়ে যেত, অন্য দলগুলিকে ছাপিয়ে যেত। কিন্তু এখন টেকনোলজিটা বা সেই কোচের যে
1: পদ্ধতি
0: পদ্ধতি সেই পদ্ধতিগুলি নিত্য নতুন পদ্ধতি, এবং আগের মতো যে শুধু মাঠে খেলবো এইভাবে না, এটার মধ্যে এটাও একটা এডুকেশন
1: ছকে খেলতে।
0: হ্যাঁ, এই এটার জন্য কম বেশি এই যে কোচরা কোচদেরকে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর এইটা নিয়ে ঘামাতে মাথা ঘামাতে হয়, যাতে করে নতুন পদ্ধতি নতুন টেকনিক এক একটা ভালো টিমের জন্য এক একটা ওই টিমকেও বুঝতে হবে। আসলে আগে ব্রাজিলকে বোঝাটা এত সহজ ছিল না, সেই ছকটা।
1: যেমন কোন খেলোয়াড়, যেমন আমি একটা উদাহরণ, যেমন মেসি, মেসি বা পায়ে কিন্তু মেসি মানে খুব মানে শক্ত, মানে তার বা পায়ের শট কিন্তু কোনোদিন লক্ষ্যভ্রষ্ট হয় না, খুব কমই হয়। সুতরাং মেসিকে না খেলতে দেওয়া, এই যে কিছুক্ষণ আগে যে বলছিলেন যে টেকনিক, একটা কোচ কিন্তু সে যখন একটা বিশ্বকাপের দল করে

0: যেমন এ বছরের বিশ্বকাপ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত দেশ
1: একদম
0: তাদের
1: একদম
0: কোচ কিন্তু নিযুক্ত করে ফেলবে,
1: একদম
0: হ্যাঁ, যে তুমি 5 বছর এই টিমটাকে তুমি কোচিং দেবে। এই 5 বছর কিন্তু সমস্ত বিশ্বের যত ভালো ভালো দল আছে, হ্যাঁ, সেই দলগুলির খেলা দেখবে এবং কিভাবে তাকে আক্রমণ করতে হবে, তাকে কিভাবে পরাস্ত করতে হবে
1: একদম
0: কিন্তু
1: একদম
0: দেখতে হবে। যেমন আপনি দেখেছেন নিশ্চয়ই যে আমাদের ইংল্যান্ড এবং কঙ্গো
1: কঙ্গো
0: কঙ্গো দলের খেলাটা, যদিও কঙ্গো কিন্তু অনেকক্ষণ ফার্স্ট হাফে কিন্তু 1 গোলে এগিয়েছিল, কিন্তু তাদের এগিয়ে থাকার পরেও তার 2-1 গোলে তারা হেরে যায় ঠিকই। কঙ্গোর গোলকিপারের কথা বলি,
1: কঙ্গো খুব ভালো গোলকিপারের জন্য, নিশ্চয়ই
0: গোলকিপার তো দারুণ
1: একদম খেলাটাকে, গোলকিপারই যতক্ষণ ছিলেন গোলকিপার ততক্ষণই অনেকগুলি অনেকগুলি শট উনি মারিয়েছেন, অসাধারণ। তবে মানে আমরা ভাবছিলাম অঘটন হয়তো ঘটতে যাচ্ছে, জিতবে, রানিং যে স্টেমিনার বা স্কিল একদম প্রশংসার, নিঃসন্দেহে প্রশংসা।
0: এবছর মরক্কো দলটাও কিন্তু দারুণ,
1: এই দলগুলি নতুন যে দলগুলি এগুলি আগেও খেলতে, মরক্কো আগেও ছিল, কঙ্গো আগেও, সেনেগাল এইসব কিছু দল ছিল, ক্যামেরুন, এগুলি এই দলগুলি
0: এবছরে বিশ্বকাপে ক্যামেরুন নাইজেরিয়া নেই,
1: নেই এরা, ক্যামেরুন
0: ইতালি নেই,
1: ইতালি নেই,
0: একটা ভালো দল। এবং ইতালি লিগটা কিন্তু মানে বিশ্বের মধ্যে যে কয়েকটা, যেমন স্পেনিশ লিগ, ইতালি লিগ এবং মানে ইউরোপিয়ান যে লিগগুলি হয় মানে
1: এর মধ্যে,
0: এগুলো এগুলির মধ্যে ইতালিরও কিন্তু অনেক নামি দামি
1: খেলোয়াড়,
0: কিন্তু তাদের এবছর মানে মানে বলতে গেলে দুর্ভাগ্যই বলবো,
1: দুর্ভাগ্য।
0: এবং ইতালির অনেক দর্শক আছে যারা মিস করছে এবছর, যারা বিশ্বকাপটা দেখে, বা
1: আসলে ইতালি থাকবে না এরকমটা অনেকেই ভাবতে পারিনি।
0: তো এবছরের বিশ্বকাপে আপনার ফেভারিট দল কোনটা?
1: আসলে আমি ব্রাজিল এবং আর্জেন্টিনাকে বরাবরই সাপোর্ট করে থাকি, তো এই দুটি দলই আমার ফেভারিট। আমরা যাদের যাদেরকে ভাবছি নাও থাকতে পারে,
0: কারণ এবছর দেখছি যে অন্যান্য দলগুলি কিন্তু প্রত্যেকটা ম্যাচেই কিন্তু তারা কিন্তু
1: ইমপ্রুভ করে যাচ্ছে, ইমপ্রুভ করে যাচ্ছে
0: এবং অনেক অনেক ভালো খেলছে। প্রথম ম্যাচটাতে তারা যেরকম ভাবে খেলেছে কিন্তু তারপর আরেকটু ভালো খেলেছে, কিন্তু ভালো ভালো দলকে কিন্তু এবার রুখে দিচ্ছে
1: একদম।
0: এবছরে খেলার রেজাল্টটাই হচ্ছে 2-1, 1-0 বা টাইব্রেকার, মানে সহজে 5-0 গোল, 6-0 গোলে হারিয়ে দেওয়া।
1: এবার এবার হবেই না এরকম হবে বলে মনে হচ্ছে না আমার, যে নতুন কিছু এবার বিশ্বকাপে হবে
0: তা সত্যি, কারণ এবছর বিশ্বকাপে কিন্তু এবছর নতুন কিছু হবে সবাই বলছে, যে কোন দলটাকে আমরা কিন্তু হয়তো আমরা ফেভারিট,
1: আমরা ফেভারিট বলে বলে নেই যে আর্জেন্টিনা বা ব্রাজিল হোক বা এইভাবে আমরা বলে নেই, যেটা আমার ফেভারিট এটাই জিতবে, সুতরাং অ্যাডভান্স কিছু বলা যাবে না।
0: শুভাশিস চক্রবর্তীর কাছে এবার শুনব, তার বিশ্বকাপ, একজন ফুটবল প্রেমী, সে কীভাবে এবছরের বিশ্বকাপটা দেখছে?
2: এবার বিশ্বকাপটা ঠিকমতো দেখা হয়ে উঠছে না, বিশেষ করে
0: সময়ের কারণে,
2: টাইমিংসের কারণে। তো যে কটা খেলা দেখলাম, তো আমাদের ব্রাজিল এবং জাপানের খেলা দেখেছিলাম, দেখলাম আমাদের যে এশিয়ার দেশ জাপান খুব ভালোই অগ্রসর হয়েছে তাদের ফুটবলে, এবং ব্রাজিলকে বেশ ঘাম ঝরিয়ে জিততে হয়েছিল। আর গতকালকে ইংল্যান্ড এবং কঙ্গোর ম্যাচটা দেখলাম, এখানে বেশ কঙ্গোর খেলা দেখে বেশ ভালোই লাগলো।
0: ফার্স্ট হাফ তো কঙ্গোই এগিয়েছিল,
2: ফার্স্ট হাফ কঙ্গো এগিয়েছিল এবং ইংল্যান্ড চাপ সৃষ্টি করেছিল ইংল্যান্ডের উপর। তো লাস্ট 17 মিনিট ইংল্যান্ড খুব ভালো খেলে, ওরা 2-1 গোলে জিতে যায় ম্যাচটা। তো দেখে বুঝলাম যে এখন নতুন নতুন দেশ বেশ ভালোভাবে উঠে আসছে ফুটবলের, যারা আগে পরাশক্তি ছিল ফুটবলের ওদেরকে বেশ চ্যালেঞ্জ করছে ওরা। এবার যা দেখলাম, বিশেষ করে জাপান এবং কঙ্গোর খেলাগুলি দেখলাম, অন্য খেলাগুলো ঠিক বেশ সেভাবে দেখা হয়নি, হাইলাইটসে কিছু কিছু দেখেছি। তারপরও দেখলাম আর্জেন্টিনা বলুন, ব্রাজিল বলুন, ইংল্যান্ড বলুন,
0: জার্মানি আউট,
2: জার্মানি তো আউট হয়ে গেছে, ওদের খেলাতে দেখলাম, ফ্রান্সের খেলাটা এখনও দেখা হয়নি আমার যেহেতু টাইমিংসের কারণে, কিন্তু অন্য দলগুলি ওদেরকে বেশ ব্যাগ দিচ্ছে এবার।
0: আর কিছু তো মানে সত্যি কথা, এখন কিন্তু আমাদের যে এই বিশ্বকাপে শুধু প্রতিভা বা তারকা খেলোয়াড় দিয়ে কিন্তু সাফল্য অর্জন করা যায় না, এটা কিন্তু আমরা এবার লক্ষ্য করছি। ধারাবাহিকতা, পরিকল্পনা এবং পরিস্থিতি অনুযায়ী খেলার ক্ষমতাই বড় পার্থক্য করে দেয়। এবারের ফিফা বিশ্বকাপে কিন্তু তার ব্যতিক্রম নয়, অর্থাৎ আমার দলের যে আমি বিকাশ ভট্টাচার্য এতক্ষণ আলোচনা করছিলাম, যে তারকা খেলোয়াড় দিয়েই কিন্তু নির্ভর, যদি একটা দল নির্ভর হয় যে তারকা ও তারকা খেলোয়াড়, এই তারকা খেলোয়াড়ের উপর যদি মানে আমরা নির্ভর করে থাকি, তার পরিণাম কিন্তু গত বিশ্বকাপে ব্রাজিলকে আমরা দেখি। তো

0: এবছর কিন্তু সবাই কিন্তু যে সাইড লাইনে অর্থাৎ আমাদের যে অতিরিক্ত যে খেলোয়াড়রা থাকে তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে সমান, এবং প্রতিদিনই খেলা কিন্তু একটু একটু করে তাদের কিন্তু মানে
1: উন্নতি হচ্ছে।
0: তো কে বিশ্বকাপ পাবে বা বিশ্বকাপে কে সম্ভাব্য চ্যাম্পিয়ন আমরা কিন্তু এবছর পত্রপত্রিকায় কিন্তু সেরকম দেখছি না। তো আপনার ফেভারিট দল কোনটা?
1: এখন অব্দি যে খেলাগুলো দেখিনি যদিও, মানে নিউজ দেখলাম, হাইলাইটস দেখেছি, ফ্রান্সের খেলাটা ভালোই লাগছে। ওদের যে চারটা প্লেয়ার আছে, নামগুলি ঠিক বলতে পারছি না এখন, নামগুলি মনে থাকে না।
2: হ্যাঁ, লুকাস ডিগনে, ডায়েট উপো মেকানে, জুলিস কাউন্ডি, উইলিয়াম সালিকা, থিও হার্নান্ডেজ, লুকাস হার্নান্ডেজ, এদ্রিয়ান রেবিউট এবং এমবাপে,
1: ওরা খুব ভালোই খেলছে, আমি হাইলাইটসে যা দেখলাম। এবং ওদের টিমটা একটা টোটাল টিম হিসাবে ওরা খেলছে। হ্যাঁ, ব্যক্তি নির্ভরও থাকবে, যেমন এমবাপে আছে, ও ভালো প্লেয়ার, ওদের থাকবে। প্লাস ওদের টিমের একটা মানে ইউনিটি আছে যেটা নিয়ে ওরা এগিয়ে যাচ্ছে, বিশেষ করে। আর এখন যেটা দেখছি যে ছোটো ছোটো দলগুলি, যেগুলো ছোটো ছোটো, যেমন আমাদের জাপান, এশিয়ার যে জাপান টিমটা টোটাল ফুটবল খেলছে। প্লাস মেক্সিকোর খেলা দেখলাম সেদিন, অনেক বছর পর মেক্সিকো সেকেন্ড রাউন্ডে উঠলো, ওদের খেলাটা ভালোই লাগলো। লাতিন আমেরিকার ঘরানার খেলা দেখলাম, ওদের খেলাটা ভালোই লাগলো, মানে টোটাল ফুটবলটা ওরা খেলে, বিশেষ করে মানে একজনের উপর নির্ভর নয়, পুরো টিমটাই খেলছে। যদিও কোনো এখানে মানে এই টিমে নামি কোনো প্লেয়ার নেই, কিন্তু খেলার মানটা অনেক ভালো আছে ওদের। এবার
2: আমাদের খেলাধুলা অনুষ্ঠান আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।
3: খেলাধুলা অনুষ্ঠানটি এখানে শেষ হল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন দেবাশিস দেব। আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্রে শুনছেন টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী। নিউজন এআইআরএফে এবারে শুনবেন রজনীকান্তের গান, শিল্পী স্বপন বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। আইসিসি ওমেন টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচের ফাইনাল ম্যাচের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন আধুনিক বাংলা গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এটি শুনতে পাবেন নিউজ অন এআইআর অ্যাপে। প্রথম গানখানি শুনুন রূপঙ্করের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে। আধুনিক বাংলা গানের অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী কৈলা শহর, এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনবেন বিহাগ রাগে খেয়াল, শিল্পী বারেক গোলাম আলী খান।

Ma ga ma ga, sa ma ga ba ma da ga ma ga.

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে বেহাগ রাগে খেয়াল শুনলেন ছিলমে ছিলেন বড়িগুলাম আলী খান, আকাশবাণী কোলা শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীলি করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জি রামজি প্রকল্পের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেছেন। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে এই অনুষ্ঠানের সূচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের আরও কয়েকটি এলাকায় সক্রিয় হয়েছে। মুম্বাই সহ মহারাষ্ট্রের বেশ কিছু অঞ্চলে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা সংকেত। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:30 ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। লর্ডসে টি-20 মহিলা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা VBG রামজি আইন 2025 চলতি মাসের 1 তারিখ থেকে সফলভাবে কার্যকর হয়েছে বলে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী সিং আজ এই প্রকল্পের আওতায় বিভিন্ন রাজ্যের জন্য 25,000 কোটি টাকা সহায়তা অনুমোদন করেন। শ্রী চৌহান জানান, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প MG নারেগার উত্তরসূরি হিসেবে VBG রামজি প্রকল্প সফলভাবে যাত্রা শুরু করেছে। তিনি উল্লেখ করেন, MGNREGA বাস্তবায়নে 3 বছরের বেশি সময় লেগেছিল, অথচ VBG রামজি সারা দেশে মাত্র একদিনেই কার্যকর করা সম্ভব হয়েছে।
2: মনরেগা কো পুরে দেশ মে লাগু করনে মে 3 সাল লগে থে, লেকিন মুঝে আপ সব পর গর্ব হ্যায়, 1 সাল 2 সাল নেই, পহলে দিন হি বিকশিত ভারত জি রামজি যোজনা এক সাথ পুরে দেশ মে লাগু হো গই। 100 দিন নেই, আব 125 দিন রোজগার, 5 সাল মে 7.5 লাখ করোড় সে জ্যাদা কি রাশি 2,86,000 পঞ্চায়েতো মে ঠিক সে লগ গই, তো গাঁও সম্পূর্ণ বিকশিত হো জায়েঙ্গে, সমৃদ্ধ আর বিকশিত গাঁও কা নির্মাণ হো জায়েগা।
1: শ্রী চৌহান জানান, বিকশিত ভারতের লক্ষ্যকে ত্বরান্বিত করতে আগামী 5 বছরে এই আইনের আওতায় 286,000 পঞ্চায়েত এলাকায় 7,05,000 কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপৎকালীন বিধিনিষেধ প্রত্যাহার করেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস LNG পরিবহন পুনরায় শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ন্যাচারাল গ্যাস সাপ্লাই রেগুলেশন অর্ডার 2026 সংশোধন করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে হরমুজ প্রণালী দিয়ে LNG পরিবহনে বিঘ্ন ঘটায় এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইনের অধীনে এই জরুরি আদেশ জারি করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব আজ শিবপুরীতে একটি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 2,500 কোটি টাকা বিনিয়োগে আদানি গোষ্ঠী এই জাতীয় সড়ক 27-এর পাশে পলি গ্রামে এই কারখানাটি নির্মাণ করবে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, শিবপুরীর ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হচ্ছে। তিনি একে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই প্রকল্পটি সংশ্লিষ্ট জেলাকে শিল্প উন্নয়ন, প্রতিরক্ষা উৎপাদন এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যের সঙ্গে যুক্ত করবে। শিবপুরীর কঠোর পরিশ্রমী তরুণদের তৈরি অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলবে বলে শ্রী সিন্ধিয়া উল্লেখ করেন। অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে আদানি গোষ্ঠীর অধিকর্তা জিৎ আদানি জানান যে 2030 সালের মধ্যে তাদের গোষ্ঠী মধ্যপ্রদেশে 120,000 কর্মসংস্থান সৃষ্টি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ইন্দোনেশিয়া সফর শুরু করবেন। জাকার্তায় আকাশবাণীকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী বলেন, 8 জুলাই পর্যন্ত প্রধানমন্ত্রীর এই সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সহযোগিতার বেশ কিছু নতুন ক্ষেত্র তৈরি হবে এবং দুদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হবে। এই সফরের ফলে দুদেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা, বিনিয়োগ, অর্থনৈতিক সম্পৃক্ততা, পরিকাঠামো উন্নয়ন, বন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, ওষুধ শিল্প, স্বাস্থ্যসেবা এবং শিক্ষা বিষয়ক আদান প্রদানের ক্ষেত্রে নিশ্চিতভাবে ইতিবাচক প্রভাব পড়বে। তিনি আরও জানান, এই সফরকালে সামুদ্রিক নিরাপত্তা থেকে শুরু করে মহাকাশ সহযোগিতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মতো বিভিন্ন ক্ষেত্রে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাস ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাকার্তায় আকাশবাণীর সংবাদদাতা সন্দীপন দাশগুপ্তের সঙ্গে এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত সন্দীপ চক্রবর্তী একথা জানান। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দোহায় কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিষয়গুলি পর্যালোচনা করেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, দুই নেতা কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার নতুন সুযোগ সুবিধাগুলি নিয়ে আলোচনা করেছেন। ডক্টর জয়শঙ্কর সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার জন্য তাকে ধন্যবাদ জানান। ইরানের প্রাক্তন সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টি প্রার্থনায় যোগ দিতে সেদেশের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় নেতৃত্ব আজ তেহরানে সমবেত হন। খামেনির তিন পুত্রের পাশাপাশি রাষ্ট্রপতি পেজেশকিয়ান, পার্লামেন্টের অধ্যক্ষ ও সিনিয়র কমান্ডারদের তেহরানের গ্র্যান্ড মোসল্লায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায়। তবে খামেনির উত্তরসূরি মজতবা খামেনিকে সেখানে দেখা যায়নি। গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন হামলায় খামেনির মৃত্যুর পর তার পুত্র মজতবা উত্তরসূরি হলেও তার দীর্ঘ অনুপস্থিতি নানা জল্পনা সৃষ্টি করেছে। খামেনিকে 9 জুলাই পবিত্র মাসাদ শহরে সমাহিত করা হবে। তারপর 40 দিন ধরে জাতীয় শোক পালিত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AII নিউজ কলকাতাতে। ভারতের আবহাওয়া দপ্তর IMD গুজরাট, কচ্ছ, কোঙ্কন, গোয়া, মুম্বাই ও মধ্য মহারাষ্ট্র এবং ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ও কোথাও কোথাও অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক ও উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে, আগামী 2-3 দিন দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও চণ্ডীগড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল, মাহে, মারাঠওয়াড়া, দেশের উত্তর পূর্বাঞ্চল, উত্তর মধ্য কর্ণাটক এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মহারাষ্ট্রে আজও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় সাধারণ জনজীবন ব্যাহত। রায়গড় জেলায় খোলোলির কাছে আদর্শী জলপ্রপাতে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় পুলিশ 10 থেকে 12 জন পর্যটককে নিরাপদে উদ্ধার করে। বর্ষাকালে নদী, জলপ্রপাত ও অন্যান্য জলাশয় থেকে দূরে থাকার জন্য কর্তৃপক্ষ জনসাধারণকে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্ষীয়ান বিজেপি নেতা অমিত শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল কলকাতায় আসছেন। তবে তার সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বিজেপি সূত্রে জানা গেছে, দুপুরে দিল্লি থেকে রওনা হয়ে কলকাতায় এসে পৌঁছানোর পরে তিনি নিউ টাউনে ইকো পার্কের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পৌঁছে শ্যামাপ্রসাদ মুখার্জির 125 ফুট মূর্তি নির্মাণের জন্য ভূমি পূজন অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর বিকেলে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক বাসভবনে এক অনুষ্ঠানে শ্রী শাহ শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন। সবশেষে সন্ধ্যায় বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকবেন। সংসদের বাদল

0: অধিবেশন শুরু হচ্ছে আগামী 20 জুলাই, চলবে আগস্টের 13 তারিখ পর্যন্ত। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গতকাল জানান, এই অধিবেশনে জাতীয় গুরুত্ব সম্পন্ন বিষয়গুলি নিয়ে অর্থবহ বিতর্ক, আলোচনা ও সিদ্ধান্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিলও এবারের অধিবেশনে আনা হতে পারে বলে মনে করা হচ্ছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে আজ রাতে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। নিউজার্সি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। ম্যাচে ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার খেলবেন কিনা তা নিশ্চিত নয়। নরওয়ে 1998 সালের পরেই প্রথম রাউন্ড অফ 16-এ উঠেছে। অন্যদিকে গত রাতের খেলায় ফ্রান্স ও মরক্কো কোয়ার্টার ফাইনালে উঠেছে। রাউন্ড অফ 16-এর খেলায় ফ্রান্স 1-0 গোলে প্যারাগুয়েকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মরক্কো কানাডাকে 3-0 গোলে হারিয়ে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর বিরুদ্ধে খেলবে। লর্ডসে আজ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সামনে 151 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড নির্ধারিত 20 ওভারে 4 উইকেটে 150 রান করেছে। শেষ পাওয়া খবরে অস্ট্রেলিয়া 3 ওভার 1 বলে 1 উইকেটে 30 রান করেছে। উল্লেখ্য, দুদলই টুর্নামেন্টে অপরাজিত। এই নিয়ে চতুর্থবার মহিলাদের টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হল এই দুই দল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জি রামজি প্রকল্পের জন্য 25,000 কোটি টাকার সহায়তা অনুমোদন করেছেন। প্রাকৃতিক গ্যাস সরবরাহে আপতকালীন বিধিনিষেধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ইন্দোনেশিয়া সফরের শতবর্ষ উপলক্ষে সেদেশে 15 মাসব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর আসন্ন ইন্দোনেশিয়া সফরে এই অনুষ্ঠানের সূচনা হবে। বিশ্বকাপ ফুটবলে আজ রাত 1:30 ব্রাজিল নরওয়ের বিরুদ্ধে খেলবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এখন শুনুন লোকগীতি, শিল্পী অনুপ ঘোষাল।

0: ফেলে মুচকি হাসি, লজ্জা শরম নাই।
1: এতক্ষণ শুনলেন লোকগীতির শিল্পী ছিলেন অনুপ ঘোষাল, আকাশবাণী কোলা শহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: External Affairs Minister Dr. S. Jaishankar begins his West Asia visit, meets Qatari Prime Minister Mohammed bin Abdul Rahman bin Jassim Al Thani in Doha. OPEC Plus agrees to increase oil production by 188,000 barrels per day from next month to support market stability. India to chair 9th session of Intergovernmental Group of Experts on Consumer Protection, beginning tomorrow in Geneva, Switzerland. In T20 Cricket World Cup final, England set a target of 151 runs for Australia at the Lords. And in FIFA World Cup, Brazil to take on Norway in the round of 16 at New Jersey tonight. And with that, we conclude tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রেলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 6 জুলাই সোমবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55। 6:00 অমৃতবাণীতে শুনবেন বাল্মীকি রামায়ণ থেকে পাঠ। 6:07 শুনবেন দেশান্তবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 9:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:00 শুনবেন সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন যুব অনুষ্ঠান যুববাণী। 12:30 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন গজল। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন লোকগীতি। 2:30 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থিতে প্রথমে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে শুনবেন কৃষি আলোচনা। 7:00 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান মালঞ্চ। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন আধুনিক বাংলা গান। 9:30 শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন সৌম্যবত কণ্ঠে দেশাত্মবোধক গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে। আপনারা শুনছেন টি-20 ওমেন্স ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচের ধারাবিবরণীর শেষ।